আজকে শনিবারের চিরন্তনি আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আজকে যে গল্পটি শুনলাম আন্তাঞ্চে কাফের, এটি বিখ্যাত গল্প চ্যামেলিয়ানা উপলক্ষে, এবং সেটির বাংলা অনুবাদ বহুরূপী। আমাদের চারপাশের বিভিন্ন মানুষকে আমরা দেখি যাদের সেই অর্থে কোনো ব্যক্তিত্ব নেই কিংবা মানসিক জোর নেই। তারা বলেন জল উঁচু তো উঁচু, জল নিচু তো নিচু। তারা তো সামতকারী সুবিধাবাদী স্বভাবের মানুষ। আসলে আমাদের বিভিন্ন রকম চারপাশের ঘটনা থেকে আমাদের সাহিত্য, আমাদের জীবনবোধ গড়ে ওঠে, আর সেগুলিরই ছোট ছোট রূপ আমরা চারপাশে পাই। যে বাংলা প্রবচন বা বাগধারার কথা বলছিলাম, জল উঁচু তো উঁচু, জল নিচু তো নিচু, আসলে বিভিন্ন রকম ঘটনা চারপাশে ঘটে। যখন কোনো ক্ষমতাবান মানুষ সেই কথাগুলো বলেন, তখন চারপাশের তোষামতকারীরা বলে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলছেন। যার নিজস্ব কোনো মতাদর্শ নেই, ব্যক্তিত্ব নেই, সবল বা সময়ের সাথে তাল মিলিয়ে চলে, তাদেরকে এভাবে বোঝানো হয়। আজকের যে গল্পটি পড়লাম, সেই গল্পটির মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে ইন্সপেক্টর, সে যখন একটি কুকুর, তার সম্বন্ধে একটা অভিযোগ এসেছে যে সে একজনকে কামড়েছে, তখন প্রথমে কুকুরটার ওপর খুব চিল্লামিল্লি করছিল, কার কুকুর, কে এভাবে ছেড়ে রেখেছে। কিন্তু যখন শুনল যে সেটা একজন বিশেষ ক্ষমতাবান মানুষের কুকুর, জেনারেলের, তখন তার বক্তব্য সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে গেল। কিন্তু আবার যখন শুনল না না জেনারেল এরকম একটা কুকুর পুষতে পারেন না, তখন আবার তার বক্তব্য পরিবর্তিত হলো। আবার যখন শুনলো জেনারেলের ভাই এসেছেন তাঁর কুকুর এটা, তখন আবার পরিবর্তিত হলো। এরকম প্রতি মুহূর্তে আমরা দেখতে পাই আমাদের চারপাশের বিভিন্ন মানুষের চিন্তাভাবনার মধ্যে, তাদের বক্তব্যের মধ্যে এরকম পরিবর্তন ঘটে। আমরা যদি সেই অর্থে এটাকে মেনে না নিতে পারি, তাহলে আমার মনের মধ্যে কিন্তু দ্বন্দ্ব তৈরি হবে। একটা খারাপ লাগা, একটা ভীষণ রকমের মনের মানসিক দ্বন্দ্ব নিয়ে কিন্তু আমাদের চলতে হবে। আমরা যাই কিছু করি না কেন, প্রথম কথা মনে রাখতে হবে আমার নিজের মানসিক স্থিরতাটা খুব প্রয়োজন। চারপাশের কোনো ঘটনা যেন আমার মানসিক স্থিরতাকে নষ্ট করতে না পারে, কারণ আমাকে যদি কোনো ক্ষেত্রে লড়াইও করতে হয়, কোনো ক্ষেত্রে কোনো কারণের জন্য তার বিপরীত যুক্তি দেখাতে হয় বা সাজাতে হয়, তাহলেও কিন্তু মনের স্থিরতাটা খুব প্রয়োজন। আর যখন আমরা যে কোনো ক্ষেত্রে অস্থির হয়ে পড়ব, তখন কিন্তু আমাদের যুক্তি তর্ক সেগুলো ভুল হয়ে যাবে। তো যার ফলে চারপাশের বিভিন্ন মানুষ এরকম, হ্যাঁ মেনে নিচ্ছে এরকম, সে মানুষগুলো এরকমই, আমি যেন আমার নিজের ব্যক্তিত্ব, নিজের মতাদর্শ এগুলোকে ঠিক ধরে রাখতে পারি, এটুকু তো আমরা ভাবতেই পারি, তাই না? 9903653992 আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগের নাম্বার। আপনারা কি মনে করছেন সেটা আপনারা জানাতেই পারেন। আপনাদের এই লেখাগুলো পড়ব, এই বার্তাগুলো। তবে ছোট্ট একটা গান আজকে শুনেনি, কারণ গত দু তিন দিন আমি খুব বড় গল্প পড়েছিলাম, যার ফলে বেশি গান শোনানো সম্ভব হয়নি। আজকে সেজন্য একটা ছোট্ট গল্প বেছেছি, এবং যাতে আপনাদের সঙ্গে একটু বেশি কথা বলা যায়, গান শোনা যায়, এবং আপনাদের সব কটা বক্তব্য ভালো করে পড়া যায়। এই মুহূর্তে সনৎ সিংয়ের কণ্ঠে একটি গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী। শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: 9903653992 এই নাম্বারে আপনাদের সঙ্গে আমাদের কথা হয়। আজকে প্রথম যেটা বার্তা, ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী ও উজ্জ্বলদা, শনিবারের ভোরে আমিও হাজির, শুনতে শুরু করলাম, একদম শুরুর দিকে লিখেছেন, থ্যাংক ইউ। এরপর লিখছেন শর্মিষ্ঠা মুখার্জি, শুভ সকাল দাদা ভাই, গান গল্প কবিতা শোনার অপেক্ষায় রয়েছি সাঁকরাইল থেকে, সাঁকরাইল হাওড়া থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। শ্রবণ সাথী উজ্জ্বল, সুপ্রভাত, উজ্জ্বল আলোকে ভোরের আকাশ করে ঝলমল, এ সময় গল্প গানে চিরন্তনী ন্যায় আমার মনের দখল, সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী, আজ শুনতে বসলাম সাথে নানা গান গল্প, এই জন্যে এলাম ফিরে, সত্যি আপনি দাদা অসাধারণ গল্প পাঠ করেন। ও এলাম ফিরে, আচ্ছা আচ্ছা আচ্ছা, পরের লাইনে ফিরেটা এসেছিল। অনেক ধন্যবাদ আপনাকেও ভালো লাগাটুকু প্রকাশ করার জন্য। অরিজিৎ দাস অধিকারী লিখছেন, সেজ্যোতি বিবেকনগরে মাথানিস এবং পশ্চিম মেদিনীপুর থেকে, শনিবারের শুভ দিবসে আজকের মধুর প্রাতিবহুরূপী গল্প শুনি উজ্জ্বলবাবুর সাথে, দাদা ঠাকুরের তীর্চক গান মতের দ্বিচারিতা সঠিক জনে শোনেন, হাসেন দেখি বৈপরীত্যতা, বিদেশি গল্প কথনে শুনছি কেমন পাল্টি পলে পলে, বিশ্বকাপের জ্বরের ভোরে হাসির নাউজে চলে, জীবন মানে ওঠা পড়া, ভেতরের শক্তি মানি, জাগরণের সুধা প্রেরণাই আসলে পাই জানি, কুকুরের গলা চরিত্র চিত্রণ অসাধারণ উচ্চারণ, কনস্টেবল ও জনগণের লড়াই ভরছে সবার মন, লেগে থাকলে পথটি পাবে, নাই চিন্তা নাই অনুপ্রেরণার দিশা পেতে, তোমাতে থাকিব তাই নিবেদন, গুণ অসাধারণ দৃশ্যায়ন তুলে ধরো, নতুনত্বের দিশায় তুমি মনটি সবার ভরো, শক্তের ভক্ত নরমের জম, ছিল আছে থাকবে সময়ের সাথে, সবাই জীবনের কথাই ভাববে, এসো সবাই এই আসরে এসো, তরা করি বেঁধে বেঁধে থাকি সবে চিরন্তনীর হাতটি ধরি। অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকে অরিজিৎ। আসলে হ্যাঁ, মানে বিশ্বকাপ চলছে, সেই জন্যে বিশ্ব সাহিত্য থেকে এই গল্পটা সংগ্রহ করে আনা। এরপরে লিখছেন মাধবী শীল, রহিমপুর হুগলি থেকে, সুপ্রভাত ভাই উজ্জ্বল, শনিবারের চিরন্তনী।

রামকুমার চট্টোপাধ্যায়ের গান দিয়ে শুরু হলো আন্তন চেখভের লেখা গল্প শুনছি বহুরূপী অপূর্ব অসাধারণ উপস্থাপনা, ভীষণ ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে লিখছেন, বহুরূপী গল্পের ব্যঙ্গাত্ম অভিনয় উজ্জ্বলবর কণ্ঠে শুনতে শুনতে মনে হয় যেন অভিনয় দেখছি, ঘেউ ঘেউ একটু করলে ভালো হতো। হ্যাঁ, ঘেউ করেছি তো, তিন দিন ধরে বৃষ্টি হয়নি, তবে বেশি গরম নেই, ঠান্ডা পরিবেশ। দণ্ডবত নমস্কার। আসলে কুকুরটা বাচ্চা কুকুর তো, তাই বেশি চিৎকার করেনি, অল্প অল্প করেছিল, বেশিরভাগ সময় চুপচাপই ছিল, সেই জন্যে আমিও কমই করেছি। নিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বলবাবু, প্রথমে আম কাটলের সরস শুভেচ্ছা। মন্দিরের সামনে কয়েকজন বসে বার্ধক্য ভাতার আলোচনা হচ্ছে, এমন সময় রামকুমার বাবুর টাকার গান বেজে উঠল, সবাই তো হেসে লুটোপুটি, দেখি সারাদিন কেমন কাটে, এবারে গল্প শুনছি, অনেক ধন্যবাদ আপনাকেও। শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে লিখছেন কমলেন্দু দাস, সুপ্রভাত উজ্জ্বলদা, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল চিরন্তনীতে, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর উত্তর বাউলি থেকে আদকপাড়া থেকে অজিত কুমার আদক লিখছেন, শুভ সকাল শ্রবণ বন্ধু উজ্জ্বলদা, আজকের অনুষ্ঠান শুরু হলো সুন্দর একটা গান দিয়ে, তারপর বিদেশি কাহিনী অবলম্বনে গল্প, আমাদের মতো সাধারণ লোকের নামসহ বার্তা পাঠ, শেষে বন্দে মাতরম, খুবই ভালো অনুষ্ঠান, জয়গুরু, সকলে ভালো থাকবেন, নমস্কার এবং ধন্যবাদ। হ্যাঁ, পুরো অনুষ্ঠানের ফরম্যাট আপনাদের জানা হয়ে গেছে। এরপর লিখছেন ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে, সকাল সকাল ওই ছেলেটাকে চাই আমাদের, যে বলবে রাজা তোর কাপড় কোথায়। সত্যি তাই, আমাদের মনের সাহস, মনের যে বিভিন্ন রকমের ব্যক্তিত্ব বা ইত্যাদি, সেগুলোর ফিরিয়ে আনা কিন্তু এখন খুব দরকার। এরপর মোহাম্মদ আকবর মোল্লা ভুষাবাল জলগাঁও মহারাষ্ট্র থেকে বলছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আমি প্রতিদিন 5টা থেকে 6টা পর্যন্ত মর্নিং ওয়াক করি আর FM রেডিও শুনি। গতকাল রাহুলের গল্প নিয়ে ইন্দ্রাণী দিয়ে এসেছিলেন, খুব ভালো লেগেছিল। আজ চিরন্তনীতে এই বহুরূপী গিরগিটি গল্পটা শুনছি, ভালো লাগছে, আর ভালো লাগছে আপনার কণ্ঠের সুন্দর উপস্থাপনা। থ্যাংক ইউ, এবং থ্যাংক ইউ চিরন্তনী, অনেক ধন্যবাদ আপনাকেও, তার কারণ আপনারা আছেন বলেই কিন্তু আমাদের এই গল্প পড়ার যে প্রেরণা সেগুলো বেশি করে তৈরি হয়। এরপর লিখছেন নিবেদিতা সেন শাওড়াপুলি থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ শনিবারের চিরন্তনীতে শুনছি গান নতুন গল্প শোনার অপেক্ষা, দাদা ঠাকুরের গান বহুরূপীর গল্পটি অসাধারণ এক হাসির গল্প, ভালো লাগলো আজ সব গানগুলো, তার সঙ্গে নতুনত্ব, সমাজের ক্ষমতাবানরা যা বলে তাতেই আমরা সবাই সায় দিই, নিজের বুদ্ধি কাজে লাগাই না, তাই দায়িত্ব আমরাই, সত্যি তাই। এভাবেই কিন্তু আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখতে পাই, এবং সেই ঘটনাগুলোকেই তো লেখক, সাহিত্যিক, শিল্পী যারা, তারা ফ্রেমবন্দি করে এনে আমাদের সামনে উপস্থাপনা করেন, তখনই একটা ভালো সাহিত্য তৈরি হয়, আর যখন সেগুলোর সঙ্গে আমরা নিজেরা রিলেট করতে পারি আমাদের চারপাশের সব কিছুকে, তখনই। এরপর লিখছেন সোনালী ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে, গুড মর্নিং দাদা ভাই, আমি চিরন্তনীর গল্প শুনছি, ভীষণ ভালো লাগছে, আর ভালো লাগছে আপনার সুন্দর উপস্থাপনা, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন, আজকের গল্প এবং গান খুবই সুন্দর, গল্পটা বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে, হাস্যরসের হলেও গল্পটা তার প্রতিপাদ্য বিষয়টি সমাজের পরিচয়ও, উজ্জ্বলের অপূর্ব সুন্দর উপস্থাপনায় মন ভরে গেল, চিরন্তনীর সম্পদ আপনি। এবার মন পাখি আমার, জীবন্ত ভাই বলে সবাই, পদ্ম পাতায় জল টলমলিয়ে কখন পরে মন সদা চঞ্চল, সত্যি কি ভাই আমরা সদাই মরণ নিয়ে ভাবি, যখন আসবে দেখা যাবে সময় যে দেয় ফাঁকি, জীবন সে যে আপন বেগে বয়ে চলছে বেশ, মন খারাপের গন্ধ মেখে খোঁজে নতুন দেশ, আমরা সবাই বর্তমানের ডিঙায় ভেসে চলি, অতীত মোদের শিক্ষাগুরু সামনে নতুন গলি, কি আছে যে পথের শেষে জানি না যে ভাই, নতুন ভোরের আলো মেখে উড়ান দিলাম তাই, সত্যি তাই, আমাদের সামনে অনেকটাই পথ অজানা, কিন্তু তাই বলে এগোতে ভয় কেন, এই যে নতুন ভোরের আলো মেখে আমরা উজান দিলাম সবাই, এটাই তো আমাদের সব থেকে বড় ভালো লাগা, অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর সুন্দর কবিতা আপনারা অনেকেই লেখেন, এবং এগুলোতেই কিন্তু চিরন্তনী ভরে ওঠে। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখছেন, শুভ সকাল উজ্জ্বলবাবু, জগৎ জুড়ে দেখি শুধুই হ্যাঁতে হ্যাঁ নাতে না বলা,
তাই তো।

আর সত্য বলে তাদের কষ্টে জীবন চলা। ভালো গল্প, দারুণ পাঠ, সুন্দর গানের ডালি খান, তাই তো আমার প্রাণ জুড়ায় বাড়ে এই অনুষ্ঠানের টান। আপনাদের এই ভালো লাগাটুকু বারবার করে বলি, এটাই আমাদের সম্পদ। ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতিদি হিনমোটর থেকে বলছি, আজ শনিবারের চিরন্তনী অনুষ্ঠান, গান গল্পে ভরপুর, সাথে ভাইয়ের অপূর্ব পরিচালনা, খুব ভালো লাগলো। শুভ সকালের শুভেচ্ছা জানাই সকলকে। আপনাকেও অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। এরপরে দেখি আরও যারা যারা লিখেছেন, একটু চট করে পড়ে দেওয়ার চেষ্টা করি। গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে আই গট চান্স টু হিয়ার চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ বহুরূপী বাই ইয়োর ড্রামাটিক প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু, সরসুমা থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, হৃদয়ের এই প্রসাদে আজি আলো উঠল জ্বলে, হৃদয়ের এই প্রাসাদে, আচ্ছা ইংলিশে লেখা তো সেটা প্রসাদ বলেছিলাম, হৃদয়ের এই প্রাসাদে আজি আলো উঠল জ্বলে, হৃদয় কানন ভরল তাই রঙিন ফুলে ফুলে, আধার ঘেরে এমন আধার ঘেরা এমন ছিল অমানিশায় ঢাকা, ভোরের এই ভুবন আজি আলোয় আলোয় মাখা। পায়েল ব্যানার্জি, খুব সুন্দর একটা ভোরের, মানসিক ভোর যদি বলা যায়, সেই ভোরের উপস্থাপনা রয়েছে আপনার এই লেখাটার মধ্যে, ভালো লাগলো, থ্যাংক ইউ। এরপরে লিখছে নাগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, জানাই গুড মর্নিং উজ্জ্বল ভাই, গতকাল আমরা ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার বেরিয়ে এলাম, আজ ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম ডে, সুস্থ পরিবেশ গঠনে শৈশবে সুরক্ষার পাশাপাশি এই বিরল জেনেটিক অসুখ নিয়ে সমাজ কল্যাণে সচেতনতা বৃদ্ধি করা, সজাগ দৃষ্টি দেওয়াও একান্ত জরুরি। সত্যি তাই, আমাদের বিভিন্ন ধরনের যে রোগ, আমাদের বিভিন্ন রকম জেনেটিক্যাল রোগ যেগুলো ছড়ায় বংশগতির মাধ্যমে, কিছু রকম প্রিপারেশন মানে প্রিকশন যদি আমরা নিতে পারি, তাহলে হয়তো তার রেটটা কিছু কমলেও কমতে পারে। বিজ্ঞানীরা বিভিন্নভাবে তাদের পরীক্ষা নিরীক্ষা করেন, বিভিন্ন রকম যারা মানুষ রয়েছেন তারা এ ব্যাপারে আমাদের সচেতন করেন। ধন্যবাদ আপনাকে। আরও লিখেছেন, কিভাবে কী লিখেছেন দেখি, আজ গল্প আর গানের পরিবেশনা মন ভরে যাচ্ছে, তোমার বাচনিক স্টাইল খুবই ভালো লাগে, অল দ্য বেস্ট, অনেক ধন্যবাদ আপনাকেও। আসলে এই যে ভালো লাগাগুলো, এই ভালো লাগাগুলো সত্যি সত্যি খুব পারস্পরিক, আপনাদের ভালো লাগা ছুঁয়ে যাচ্ছে আমাদের মন। এরপরে লিখছেন কে, সুন্দর সকাল উজ্জ্বলদা, আসলে আমাদের অনেকের এই তেল মাখানো একটু স্বভাব আছে, যেটা ঠিক না সেটাকেও আমরা কিন্তু ঠিক বলি। ভুলু শাহ মধ্যমগ্রাম থেকে, হ্যাঁ অনেকদিন বাদে লিখছেন আপনি, হ্যাঁ সত্যি তাই তো। আসলে এই যে ব্যক্তিত্বের অভাব, মতাদর্শের অভাব, কিংবা যে কোনো কারণেই হোক না কেন, আমরা বাধ্য হই হ্যাঁতে হ্যাঁ মেলাতে, নাতে না মেলাতে। সব কিছু যে আমাদের মনের বা ক্ষমতার সঙ্গে চলে তা নয়, আমরা আমাদের চারপাশের বর্তমান বা অতীত অবস্থা দেখেও কিন্তু এগুলো বুঝতে পারি, তার মধ্যে দিয়েও কিন্তু আমাদের ধীরে ধীরে নিজেদের জায়গাটাকে ঠিক রাখতে হবে, এটুকুই বলা। কে কী করলো বা না করলো তার থেকেও আমি কি কতটা করতে পারছি সেদিকেও কিন্তু চিন্তা রাখাটা খুব জরুরি, তবেই কিন্তু অনেক কিছুর সঙ্গে নিজেকেও ভালো রাখা যাবে। এরপরে লিখছেন প্রেরণাদাত্রী চিরন্তনী, প্রতি পর্বের মতো আজও বৃষ্টি ভেজা সকালে বিশ্ব শিশু দিবস ছাতা মাথায় হাঁটতে হাঁটতে, ও না এটা আগের দিনের আছে, অভিজিৎ মণ্ডল শশাপোতা খানাকুল হুগলি থেকে লিখছেন, প্রেরণাদাত্রী চিরন্তনী, প্রতি পর্বের মতো আজও বৃষ্টি ভেজা সকালে, না পরপর একসঙ্গে দুবার তিনবার করে লিখেছেন আপনি, ও আচ্ছা এটা আজকের, অন্যগুলো পরে পরপর পাঠিয়েছিলেন, যাই হোক
প্রেরণাদাতা চিরন্তনী প্রতি পর্বের মতো আজও শুনছিস।

সত্যি এমন কিছু মানুষ আছে যারা সমাজে ক্ষমতা দেখে বিচার করে ন্যায় অন্যায়ের। আজের গল্পটা খুব ভালো লাগলো, সাথে আমি ছোট্ট কবিতা পাঠালাম, শিরোনাম শুধু এটাই চেয়েছিলাম। অভিজিৎ মণ্ডল, শশাপদা খানাকুল, হুগলি থেকে। না, বিরহে ভেজে না আর আমার বালিশ মাঝরাতে, ব্যর্থতা ঢাকি না আর লম্বা দাড়িতে, বন্ধুরা নাম কেটেছে আমার দেবদাসের দল থেকে, বিধাতাকে দোষ দিই না আর সেই দিন থেকে, যেদিন তোমার হাসি মুখ দেখলাম তার হাতে হাত রেখে। মনে হচ্ছে এই কবিতাটা আগে একবার পাঠিয়েছিলেন, পড়েছিলাম। যাই হোক, বেশ ভালো, অন্যরকম কবিতা, ধন্যবাদ। এরপর মৌলি লিখছেন ঢাকুরিয়া থেকে, আজকের চিরন্তনীতে উজ্জ্বলদার উপস্থাপনায় খুব সুন্দর গল্প শুনলাম। কোনো কিছু দেখে শুনে যদি সেটা বিচার করতে যাই, সেখানে আমার ব্যক্তিত্বটাই হবে আমার কাছে একমাত্র শ্রেয়। ঠিক কথা, একদম ঠিক কথা। কিন্তু সবসময় সেই বিচার আমরা করে উঠতে পারি না। আমরা সাধারণ মানুষ হিসেবে তো বটেই, ধরুন যারা ক্ষমতার উপরের দিকেও রয়েছে তারাও আবার এমন কিছু চাপে থাকে, তাদের বিচারও কিন্তু অনেক সময় সঠিক হয়ে ওঠে না। যাই হোক, সমাজের সিস্টেমটা এরকম, কারণ সমাজটা হচ্ছে মানসিক, এই মানুষের তৈরি। কিন্তু প্রকৃতির ক্ষেত্রে আমি যদি প্রকৃতির দিকটা দেখি, প্রাকৃতিক দিক যেটা, জীবন, প্রাকৃতিক জীবন, সেখানে কিন্তু যেটা নিয়ম সেটাই নিয়ম, কোনো নিয়মের নড়চড় নেই, সেখানে খুব বেশি পরিবর্তন ঘটেও না। কখনো কখনো এভলিউশন অনেক বছর বাদে দেখা যায়, আর মানুষের তৈরি করা এই সামাজিক সিস্টেমে প্রতি মুহূর্তে তার অ্যামেন্ডমেন্ট ঘটছে বিভিন্ন কারণে, দেশে দেশে যুগে যুগে তার পরিবর্তন ঘটছে, সময়ের সঙ্গে সঙ্গে চিন্তাভাবনার সঙ্গে সঙ্গে একটা মানুষের মধ্যে পরিবর্তন ঘটছে। সুতরাং সামাজিক এই সিস্টেমের মধ্যে আমাদের থাকতে হয়, তার জন্য যতটুকু মানার ঠিক আছে, কিন্তু প্রাকৃতিক সিস্টেমটা আমাদের খুব জরুরি, নিজে ভালো থাকা এবং চারপাশের যতটুকু হাত চায় ততটুকুর বাগানটাকে সুন্দর করে রাখা। এরপর লিখছেন কে, গঙ্গা বিষ্ণু, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে। সুপ্রভাত ভাই, উজ্জ্বল, খুব ভালো লাগলো আজকের গান ও গল্প, দাদা ঠাকুরের গান খুব ভালো লাগলো, দাদা ঠাকুরকে নিয়ে একদিন অনুষ্ঠান হলে খুব ভালো হয়, সবাই অনেক শুভেচ্ছা। দাদা ঠাকুরকে নিয়ে অনুষ্ঠান আগেও করেছিলাম, তবে নিশ্চয়ই করব। মানে এই ধরনের মানুষের, মানুষ যারা আমাদের চেতনাতে কষাঘাত করে আমাদেরকে সোজা রাখার চেষ্টা করেছেন, তাদেরকে নিয়ে অনুষ্ঠান তো অবশ্যই দরকার। আর যেহেতু চিরন্তনী বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনাদের কাছে নিয়ে এসে হাজির করে, নিশ্চয়ই করব দাদা ঠাকুরকে নিয়ে অনুষ্ঠান। হাওড়া থেকে রঞ্জন লিখছেন, গতকাল বিশেষ কারণে চিরন্তনীর আসতে পারিনি, তাই দুঃখ ছিল। আচ্ছা, ঠিক কথা, আজকে সেই দুঃখটা কিছুটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপর লিখছেন ভুলু সাহা, ভোর 5টা থেকে 6টা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে, ও না, এটা পুরনো একটা অন্য লেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কেউ কিছু লিখেছেন কিনা একটু চট করে দেখে নিই, কারণ সময়ও প্রায় হয়ে এসেছে। আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে, চিরন্তনীয়র বা অনেকগুলো ঢুকে পড়েছে, চটপট চটপট করে পড়ি। শুভ সকাল উজ্জ্বল ভাই, ভোর থেকেই জেগে আছি, কখন চিরন্তনী শুরু হবে, আজকের অনুষ্ঠান খুব ভালো হয়েছে, সকলে ভালো থাকবেন, আগামীকাল বিশ্ব রক্তদান দিবসে আসুন, আমরা মানুষের জীবন বাজাতে গ্রীষ্মকালীন রক্তদান এগিয়ে আসে সামিল হই। পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে লিখেছেন। হ্যাঁ, এরপরে লিখেছেন চন্দন কুমার মাল দমদম কলকাতা থেকে, খুব ভালো লেগেছে জানিয়েছেন। লিখেছেন তাহির আলম রাজারহাট কলকাতা 135 থেকে, ক্লাস 4 পড়ে, সে খুব ভালো লেগেছে, অনেক ধন্যবাদ তাহিরকে। উৎপল মাইতি বেহারা থেকে লিখেছেন, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী রচির মতো আজও শুনছি, গল্পটা বেশ ভালো লেগেছে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা প্রায় একদম শেষ মুহূর্তে এসে গেছি, অপেক্ষা করছে সমক আপনাদের জন্য, এরপরেই ভোরাইয়ার নমস্কার কলকাতা নিয়ে। আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে চিরন্তনী নিয়ে, রোববারের চিরন্তনী। আজকে উজ্জ্বল বিদায় চাইছে আপনাদের সবার কাছ থেকে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড।
2: প্রভাতের আলোয় রাঙা

বিনা প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বিনা 100.1 FM

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

সুপ্রভাত, শুভ সকাল। 100.1 FM গোল্ড কলকাতা টিউন করেছেন আপনারা সকলে এবং শুনছেন প্রভাত বীণা, সঙ্গে রয়েছি আমি অম্বিকা। আজ 13 জুন 2024 শনিবারের ভোরের প্রভাত বীণা নিয়ে রয়েছি স্টুডিও ক্লক। এখন সময় হচ্ছে 6:20। আমরা 7টা পর্যন্ত নিয়ে থাকবো আজকের প্রভাত বীণা। 9903059 এই নাম্বারটাও আপনাদের সকলকে জানিয়ে রাখলাম, এই নাম্বারে আপনারা আপনাদের মতামত আমাদের জানাতেই পারেন টেক্সট মেসেজ কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আজ 13 জুন 2026, আজ এমন একজনের কথা আমরা বলবো প্রভাত বীণায় যিনি একজন খেলোয়াড় এবং আজ তার জন্মদিন। ছোটবেলায় যে গ্রামে তিনি বড় হয়েছিলেন সেই গ্রামেই পাথরের ঢিল ছুঁড়ে আম পাড়তেন এবং যেই খেলার সঙ্গে তিনি যুক্ত গ্রামে ওই পাথরের ঢিল ছুঁড়ে আম পাড়ানো সেটিকে কেন্দ্র করেই কিন্তু তার প্রথম দিকে প্রশিক্ষণ শুরু। আমরা যে খেলার কথা বলছি সেটি হচ্ছে তীরন্দাজি এবং যার কথা আমরা বলছি যারা জন্মদিন তিনি জন্মেছিলেন 1994 সালের 13 জুন অর্থাৎ আজকের দিনে।

তিনি দীপিকা কুমার। দীপিকা কুমারীর জন্ম হয়েছিল ভারতের বিহারে এবং ছোটবেলা থেকেই তিনি সেখানে বড় হয়েছেন। যে বিষয়টা আমাদের সব থেকে বেশি অনুপ্রেরণা দেয় তা হচ্ছে তার বাবা শিবনারায়ণ মাহাতো ছিলেন একজন অটোরিকশা চালক এবং মা গীতা মাহাতো ছিলেন একজন রাঁচি মেডিকেল কলেজের নার্স। তাদের জীবনে প্রচুর ওঠাপড়া, প্রচুর স্ট্রাগল করে তারপর জীবনটিকে অতিবাহিত করতে হয়েছে। দীপিকার ভীষণ ইচ্ছা ছিল খেলাধুলোর। দীপিকা কিন্তু পরবর্তীকালে ভারতকে অলিম্পিকে অংশগ্রহণ করে সোনা এনে দিয়েছিল, এটি অত্যন্ত গৌরবের। আজ তার জন্মদিন উপলক্ষে আমরা একবার ফিরে তাকাব তার তীরন্দাজি এবং তার খেলা সম্পর্কে। বেশ কিছু প্রতিনিধিত্বর ক্ষেত্রে তিনি কিভাবে আন্তর্জাতিক মানের সম্মান এনে দিয়েছেন আমাদের সকলকে, এবং একসময় বিশ্ব র্যাঙ্কিংয়ে তিনি ফিফথ র্যাঙ্কে ছিলেন, পঞ্চম স্থানে ছিলেন। আজ দীপিকা কুমারীকে নিয়ে কথা হবে, যিনি একজন ভারতীয় তীরন্দাজ। অবশ্যই আর্চারিও যে আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আর্চারি অ্যাজ এ স্পোর্ট আমাদেরকে অনেক কিছু দিয়েছে। আমরা আজ দীপিকা কুমারীর সূত্র ধরেই সেই সমস্ত কিছুর দিকে আরও একবার চোখ রাখব প্রভাত বিনায়, আর সঙ্গে অবশ্যই থাকবে গান। আপাতত পরের গানে চলে যাচ্ছি, শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold.

শুনছেন প্রভাত বিনা 100.1 FM গোল্ড কলকাতায়। অম্বিকার সঙ্গে আজ আমরা কথা বলছি তীরন্দাজ দীপিকা কুমারীকে নিয়ে। আজ তাঁর জন্মদিন, 94 সাল, 1994 তার জন্মগ্রহণ। এবং আজ তার জন্মদিন উপলক্ষে তিনি তীরন্দাজ খেলাকে আন্তর্জাতিক সম্মান এনে দিয়েছেন, আন্তর্জাতিক এক স্তরে পৌঁছিয়ে দিয়েছেন, ভারতকে তিনি বিশ্বকাপের সোনা এনে দিয়েছেন। সেই পরিস্থিতি সম্পর্কে এবার একটু কথা বলি। কোচ ছিল না, চাপ ছিল জোরদার, এবং সামনে ছিল আয়োজক অর্গানাইজার দেশ চীন, চায়না, এবং তার সঙ্গে যেটা আরেকটা ছিল সেটা হচ্ছে গ্যালারি ভর্তি সমর্থক, প্রচুর প্রচুর আমরা চেয়ার লিডার্স বলি, আমরা সাপোর্টার্স বলি, তারা সকলে ছিল গোটা গ্যালারি জুড়ে। আর সেরকম একটা পরিস্থিতিতে যখন কোনো কোচ নেই যে সাহায্য করতে পারে, যে পুরো খেলাটাকে গাইড করতে পারে, খেলাটা খেলা কীভাবে যেতে পারে, কন্ট্রোল মেকানিজম, ডিরেকশন, সব রকমভাবে যে অ্যাডভাইসগুলো কোচের থেকে যে কোনো খেলোয়াড়রা পেয়ে থাকে, কোনো বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে খেলা খেলতে নেমে যখন কোচ পাওয়া যাচ্ছে না, কোচ ছিল না, এবং জোরদার অ্যাংজাইটি, স্ট্রেস, চাপ সব কিছুকে ট্যাকল করে সেই জায়গা থেকে দাঁড়িয়ে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পিছিয়ে না গিয়ে একটি ম্যাচ ঘুরিয়ে পুরো বিশ্বকাপের সোনা জিতে নিয়েছিল এই ভারতীয় মহিলা তীরন্দাজ বাহিনী। এবং এটি ঘটেছিল সাংহাইয়ে আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 2 ফাইনালে। নেতৃত্ব অবশ্যই ছিল সেখানে দীপিকা কুমারীর, যে টিমটি ছিলেন সেখানে দীপিকা কুমারী নেত্রী হিসেবে ছিলেন। এবং অন্তিম যুদ্ধ যেটি হয়েছিল সেটা শেষ পর্যন্ত গড়ায় শুট অফে গিয়ে, কিন্তু ভারত কিন্তু সেখানেও শেষ হাসি হেসেছিলেন জাস্ট 28-26 একটা ব্যবধানে। যে কোনো খেলা, যে কোনো পারফরমেন্সের ক্ষেত্রে আমরা সবসময় জানতে পারি যে একটা স্নায়ুর একটা অন্যরকম চাপ থাকে, একটা নার্ভাস ব্রেকডাউন হওয়ার চান্সেস হাই থাকে ভীষণভাবে, এবং একটা অদ্ভুত রকমের স্ট্রেস কাজ করে সিচুয়েশনের ওপর দাঁড়িয়ে, সেই মুহূর্তে কীরকম থাকবে পরিস্থিতি এবং পারিপার্শ্বিক পরিবেশ সবটুকু নিয়ে, সেই স্নায়ুর চাপ সামলে একটি ম্যাচকে দাঁড় করানো এবং ম্যাচের যাই পরিস্থিতি হোক না কেন ম্যাচে দাঁড়িয়ে থেকে ঘুরে দাঁড়ানো, পার্থক্য অনেকটাই গড়ে দেয়। আরও একটা বড় কথা যেটা ছিল সেই খেলায়, এই একই দল সেমিফাইনালে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে, এবং সেই দক্ষিণ কোরিয়া যারা কিনা মহিলা রেকর্ডে 10টি অলিম্পিক সোনা জিতেছে তাদেরকে হারিয়েছেন। ফলে দীপিকা অধিকারী, দীপিকা কুমারীর এই যে সোনারি পদক অধিকার

বর্ষা তো তিনি পেলেন, সেটা অবশ্যই একটি স্মারক নয়, কিন্তু এটি অপেক্ষার শেষ, অনুশীলনের ফসল, সব কিছু। কিছু কিছু ভালো জিনিস পাওয়ার জন্য হয়তো দীর্ঘতম অপেক্ষা করতে হয়। এবং 2021 সালের পর এই প্রথম বিশ্বকাপ স্তরে মহিলা রিকার্ভ টিম ইভেন্টে সোনা পেল ভারত। কার উপর পুরো দায়িত্ব ছিল? দীপিকা কুমারী। এবং জাতীয় দলের কিন্তু কোনো স্থায়ী কোচ নেই, সেই অনিশ্চয়তাটাও মারাত্মক, যেখানে সব কিছুই আনপ্রেডিক্টেবল। পুরো প্রতিযোগিতা লড়ে যেতে হবে, ভারতীয় দলকে কার্যত নেতৃত্ব দিতে হয়েছে দীপিকা কুমারীকে সেই মুহূর্তে, এবং ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তাদের সঙ্গে থাকতে হয়েছে, পরামর্শ দিতে হয়েছে, সতীর্থদের নিয়মিত অ্যাডভাইস দিয়ে যেতে হয়েছে। এবং তারপর যদি আমরা খেলার মাঠটাকে সেট বলে মনে করি, সেখানে কিন্তু অবশ্যই নাটক শেষে, পারফরমেন্সের শেষে সেই সোনার শটটা অবশ্যই আমাদের হয়েছিল। খেলাটাই নির্ণয় করে দেয় যে সোনাটা আসলে আমাদের। দীপিকা কুমারীর এই গল্পটি বলতেই হতো, কারণ এখানে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বিশ্বজয় ভারতের আগেও হয়তো হয়েছে, দীপিকার নেতৃত্বে হয়তো আবারও হলো, কিন্তু একটি দল যেখানে কোনো কোচ নেই, সেখানে চাপ সাংঘাতিক রকমের থাকে এবং জোরদার রকমের চেষ্টাও চলতে থাকে, সেখানে দীপিকা কুমারী কাঁধে পুরোপুরি দায়িত্ব নিয়ে যখন এমন একটি কাজ করেন, তখন সেটা অবশ্যই আলাদা করে একটা পার্থক্য তৈরি করে এবং সেটি অবশ্যই ভীষণভাবে গৌরবময়। আজ সেই দীপিকা কুমারীর জন্মদিন, আমরা তাই মনে করে নিয়েছিলাম আজ জন্মদিন উপলক্ষে তাঁকে নিয়ে আমরা কিছু কথা বলবো, প্রভাত বিনায়, সেই কারণেই আজ তার জন্মদিন উপলক্ষে কিছু গান আর কথায় আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। 9903052992 আবারও আপনাদেরকে মনে করিয়ে দিই, মনে রাখবেন অবশ্যই এই নম্বরে কিন্তু আপনারা আপনাদের সমস্ত প্রতিক্রিয়া, অনুষ্ঠান সম্পর্কিত যা কিছু তথ্য এবং মতামত আপনারা জানাতে পারেন। 9903052992 এটাই হচ্ছে নাম্বার, টেক্সট মেসেজ কিংবা হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই আপনার নাম এবং লোকেশন জানিয়ে। চলে যাচ্ছি পরের গানে, ফিরে এসে আবারও কথা হবে।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold.
1: আমরা একটু আগেই বলছিলাম যে অবশ্যই তিনি একজন ভারতীয় তীরন্দাজ, আমরা যার কথা আজকে বলছি, দীপিকা কুমারী। 13 জুন 1994 সালে যার জন্ম। একজন ভারতীয় তীরন্দাজ হিসেবে তিনি ভারতের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং একসময় তিনি বিশ্ব র্যাঙ্কিংয়ে, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে ছিলেন এবং প্রাক্তন হিসেবে যদি আমরা দেখি, 1 নম্বর র্যাঙ্কটিও কিন্তু তার এক সময় ছিল, তিনি সেই র্যাঙ্কের অধিকারী ছিলেন। 2010-এর যে কমনওয়েলথ গেমস, সেখানে তিনি মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে অবশ্যই গোল্ড মেডেল পেয়েছিলেন, স্বর্ণ পদক জিতেছিলেন। এছাড়াও তিনি দোলা ব্যানার্জি এবং বোম্বাইলা দেবী লাইশরামকে সাথে নিয়ে মহিলাদের দলগত ইভেন্টেও গোল্ড মেডেল জিতেছিলেন। তারপর 2012 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক্সের জন্য তাকে যোগ্যতা অর্জন করতে হয়। তিনি যোগ্যতা অর্জন করেন এবং সেখানে মহিলাদের যে ব্যক্তিগত এবং দলগত ইভেন্টে, সেখানে প্রতিযোগিতার শেষে 8ম স্থান অর্জন করেছিলেন। প্রচুর পুরস্কার তার ঝুলিতে, সেদিকে যদি একবার চোখ রাখি দেখতে পাব তিনি 2012 সালের ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার অর্জুন পুরস্কারের জন্য নির্বাচিত হন এবং পরবর্তীতে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে তিনি তা গ্রহণও করেন। 2014 সালের ফেব্রুয়ারি মাসে দীপিকা FICPI দ্বারা বর্ষসেরা যে ক্রীড়া ব্যক্তিত্ব হয় সেই সম্মানে ভূষিত হয়েছিলেন, সেটিও একটি অবশ্যই পুরস্কার স্বরূপ। আর 2016 সালে তিনি ভারতের যে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কারও অর্জন করেন। গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার ক্ষেত্রে আমরা যারা তাকে টিভির পর্দায় দেখতে পেয়েছিলাম, তা হচ্ছে 2012, 2016, 2020 এবং 2024। 2010 সালে তীরন্দাজিতে তার প্রথম শুরু, তারপর ধীরে ধীরে 12, 16, 20 এবং 24 অবধি তাকে আমরা দেখতে পেয়েছি। শুনে অবাক লাগে ভাবলে, তাই না, যে মা একজন মেডিকেল কলেজের নার্স, বাবা একজন অটোরিকশা ড্রাইভার, কিন্তু তার কোথাও গিয়ে সেই মনের বল, সেই অটুট চেষ্টা তাকে এক জায়গায় পৌঁছে নিয়ে গেছে। আমরা অনেকেই অনেক সময় অনেক পরিস্থিতির মাঝে থেকে বড্ড হার মেনে যাই, মনে হয় যে আমাদের দ্বারা আর বোধহয় হলো না, আর বোধহয় হবে না, কিন্তু তার এই সৎ চেষ্টা, সাহস এবং দৃঢ় সংকল্প, যে এক অ্যাটিচিউড, যেটা আমরা বলি যে অ্যাটিচিউডটা ভীষণভাবে থাকা দরকার, সেই পজিটিভ অ্যাটিচিউড আমাদের অনেক কিছু এনে দিতে পারে হয়তো, এবং তাকেও তার খেলোয়াড়ি জীবনে অনেক কিছু এনে দিয়েছেন। হ্যাঁ, ছিল সেখানে প্রতিদ্বন্দ্বিতা, সেখানে কোচ ছিল না, সেখানে আরও অনেক রকমের সমস্যা হয়তো ছিল ব্যক্তিগত এবং দলগত দিক থেকে নির্বাচনের ক্ষেত্রে, কিন্তু তার মধ্যেও তিনি কিন্তু সমস্ত কিছু, সব কিছুকে পার করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনি একজন ভারতীয় প্রতিনিধি হিসেবে অনেক দূরে গিয়ে গেছেন। চলে যাব পরের গানে, তারপর ফিরে এসে আবারও দীপিকা কুমারীকে নিয়ে আরও কিছু আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার আছে। তবে তার আগে চলে যাচ্ছি পরের গানে, গাইছেন শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold-এ, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold-এ।
1: দীপিকা কুমারীর সেই অর্থে তীরন্দাজি ক্যারিয়ার শুরু হয়েছিল 2005 সালে, এবং সেই সময় যখন তিনি অর্জুন আর্চারি একাডেমিতে ভর্তি হন, যেটি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডার স্ত্রী শুরু করেছিলেন। এবং দীপিকা কুমারীর তীরন্দাজিতে তার পেশাদার ক্যারিয়ার গড়তে আসল সাহায্য তার চাচাতো, বা আমরা চাচা বলতে কাকা বুঝি, সেই চাচাতো ভাইয়ের কাছ থেকে এসেছিল, কারণ তার চাচাতো ভাই সেই সময় টাটা আর্চারি একাডেমিতে তীরন্দাজ করতেন। এবং 2006 সালেতেই তিনি টাটা আর্চারি একাডেমিতে যোগদান করেন। এই একাডেমিতে দীপিকা কুমারী কিন্তু তার শ্যুটিংয়ের সমস্ত গুণাবলী কতটা উন্নত করা যায় সেগুলোই শিখেছিলেন, এবং এখান থেকেই সেই অর্থে তার জীবনের আসল যাত্রা শুরু হয়। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, বিভিন্ন জায়গায় নিখুঁতভাবে শ্যুটিংয়ের মাধ্যমে জুনিয়র কম্পাউন্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, এবং ধীরে ধীরে তারপরে নিজেকে ডেভেলপ করে কিন্তু তারপর বিশ্বমঞ্চে চ্যাম্পিয়নশিপ জিততে পারলেন তিনি। বিভিন্ন সময় বিভিন্ন ম্যাচ খেলেছেন, বিভিন্ন সময় বিভিন্ন খেলার মাধ্যমে তিনি নিজেকে প্রমাণ করেছেন, নিজের খেলার যে স্কিল সেটা প্রমাণ করতে পেরেছেন, এবং স্বর্ণপদক জিতেছেন তিনি, এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন, ব্রোঞ্জ পদক পেয়েছেন। 2012 থেকে 16 এই সময়টি তিনি কলম্বিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছিলেন, এবং তারপর তো আমরা একে একে রৌপ্য পদকও দেখেছি। তিনি কোনো কিছু নিয়েই সন্তুষ্ট থাকতে পারছিলেন না, কোপেনহেগেনে রৌপ্য পদক পেয়েছিলেন। আসলে যারা খেলোয়াড় মানুষ তারা হার জিত মেনে নিতে পারলেও তারা হয়তো তাদের জীবনে অনেক দূর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই আন্তর্জাতিক সম্মান, শ্রেষ্ঠতম সম্মান অর্জন করার ক্ষেত্রে ভীষণভাবে পক্ষ হয়ে দাঁড়ান। আরও একটা ইন্টারেস্টিং বিষয় যেটা দীপিকা কুমারী সম্পর্কে বলতেই হয়, তিনি পদ্মভূষণ পেয়েছেন, সেটাও সত্যি, অর্জুন পুরস্কার পেয়েছেন। দীপিকা কুমারীর হাজব্যান্ড অতনু দাস কিন্তু অবশ্যই আরও একজন খেলোয়াড়, তাকে ভীষণভাবে সাহায্য করেছিলেন, ভীষণভাবে সাহায্য করেছিলেন বলেই হয়তো খেলার ক্ষেত্রে তিনি আরও এগিয়ে যেতে পেরেছেন। এমন একটা ঘটনার কথা বলি, বিশ্বসেরা হওয়া থেকে জাস্ট কয়েক ধাপ পিছিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠলেন তিন মহিলা তীরন্দাজ ছিলেন, দীপিকা কুমারী ছিলেন, অঙ্কিতা ভকত ছিলেন, কমলিকা বারী ছিলেন। তারা স্প্যানিশ দলকে 6-0 ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছেও গেছিলেন। গুয়াতেমালায় আয়োজিত হয় তীরন্দাজের বিশ্বকাপ সে বছর, আর সেখানে ফাইনালে কি হবে সবাই তাকিয়ে রয়েছে, ভারতীয় সমর্থকরা চাইছিলেন যে দীপিকা কুমারী জিতুক। ছেলের দল যদিও কোয়ার্টার ফাইনাল হেরে গিয়েছে, আর স্প্যানিশ দলের কাছেই হারতে হয়েছে তাদের। মিক্সড ডে যদিও দীপিকা এবং তার স্বামী অতনু দাস পদকের লড়াইয়ে রয়েছেন, তারাও সেমিফাইনাল চলে গিয়েছেন, এরা দুজনেই একক বিভাগেও পদকের লড়াইয়ে রয়েছেন, এবং দীপিকা অতনুর হাত ধরেই কিন্তু সেই সাফল্য ভারতের সামনে সে হাজির হয়। দীপিকা অতনু একে অপরের পাশে ছিলেন, এবং পরবর্তীকালে তারা অবশ্যই বিয়েও করেন, এখন তাদের একটি সন্তানও আছে। আজ দীপিকা কুমারীর জন্মদিন উপলক্ষে তাকে অনেক শুভেচ্ছা। 1994 সালের আজকের তারিখে তিনি জন্মগ্রহণ করেছিলেন। প্রভাত বিনায় তাই মনে হলো এই অনুপ্রেরণামূলক গল্পগুলি একটু জানানো দরকার। খেলায় হার জিত থাকেই, কিন্তু সেই খেলার মঞ্চে দাঁড়িয়ে সেই হারটিকে স্বীকার করা, বা সেই মঞ্চে দাঁড়িয়ে আন্তর্জাতিক মানের সম্মান পাওয়া, সব কিছু নিয়েই একটি খেলা। খেলা আমাদের অনেক কিছু শিখিয়ে যায়, ধৈর্য শেখায়, অপেক্ষা শেখায়, অনেক কিছু শেখায়। আর অবশ্যই সেখানে সমর্থকদের কথাও ভীষণভাবে বলতে হয়, যে কোনো

প্রতিনিধিত্বের ক্ষেত্রে হয়তো আমি ভারতকে প্রতিনিধিত্ব করছি, হয়তো আমি ভারতের প্রতিনিধি হিসেবে যাচ্ছি, সেখানে আমার উপর অনেক মানুষের হয়তো সেই আশা, সেই আস্থা সব কিছু থাকে যে আমি তাদের ঘরে, তাদের কাছে সেই সম্মানটা এনে দিতে পারবো। সেই সমর্থনটাও ভীষণভাবে প্রয়োজন হয় প্রতি মুহূর্তে, কোচের সমর্থন ভীষণভাবে প্রয়োজন হয় প্রতি মুহূর্তে, এটাও ঠিক। আমরা চলে যাচ্ছি পরের গানে, তারপর ফিরে এসে একেবারে শেষ লগ্নে চলে আসব আজকের প্রভাত বীণা নিয়ে। দেখা যাক আপনাদের কেমন লাগছে, অবশ্যই জানাবেন 9903059922 এই নম্বরে। প্রভাত বীণা এবং 8:30 থেকে আজকের মনের মেলোডি জুড়ে শিল্পী গজল সম্রাট, যাকে আমরা বলি ওস্তাদ মেহেদী হাসান। আমরা একটু চট করে পরের গানটিতে চলে যাচ্ছি। গানটি গাইছেন সুচিত্রা মিত্র, অনবদ্য সেই গান। এবং গানের কথাগুলি বারবার মনে করিয়ে দেয় যে কিছু পথ আমাদের একা হাঁটতে হয়, যখন কেউ আমাদের সঙ্গে সমর্থন থাকেন না, সমর্থন করেন না বলে হয়তো সাথে পাই না তাদেরকে আমরা, তাহলেও কিন্তু আমাদের জীবনে এগিয়ে যেতে হয়, জীবনে চলার নাম চলতে হয়, থেমে থাকলে হয় না। কেউ যদি না আমাদের ডাক শুনে এগিয়ে আসে, আমাদের একাই চলতে হয়। শিল্পী সুচিত্রা মিত্রকে রেখে যাচ্ছি এই শেষ গানটি, এই কারণে বলছি কারণ গানটি বেশ লম্বা, আর স্টুডিও ক্লকও আমাদের বলে দিচ্ছে 6:53 বেজে 13 সেকেন্ড হয়ে গিয়েছে। জানি না গান শেষে আর ফিরে আসা হবে কি না, তবে আপনাদের সকলকে জানিয়ে রাখি 8:30 মনের মেলোডিতে অবশ্যই ফিরে আসবে অম্বিকা মেহেদী হাসানকে নিয়ে। অবশ্যই থাকবেন, সকলকে সঙ্গে চাই। এবং 9903059922 নাম্বারটাও মনে রেখে আমাদের সঙ্গে যুক্ত হবেন, এটুকুই আশা।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড।
2: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
3: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
2: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
0: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: Join Indian Navy. The Indian Navy invites online applications from unmarried male candidates for Agniveer Apprentice 01/2027 and 02/2027 batch. Last date for submission is 29th June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready. Cohesive. Atmanirbhar. Safeguarding seas for a Vikasit Samriddh Bharat. Join Indian Navy.
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

100.1 FM Gold Kolkata শুনছেন অম্বিকার সঙ্গে স্টুডিও ক্লকে এখন 8টা বাজে 33 মিনিট হয়ে 57 সেকেন্ড 100.1 FM Gold কলকাতার মনের মেলোডি জুড়ে আজ যে শিল্পীর কথা আমরা বলবো তার যাত্রাপথ শুরু হয় একজন গাড়ির মেকানিক হিসেবে তারপর সেইখান থেকে যাত্রা শুরু করে দীর্ঘ পথ অতিক্রম করে তিনি একজন গজল সম্রাট হয়ে উঠেছিলেন এই গানের ওপারে আমরা তার জীবন নিয়ে কিছু কথা বলবো আজ 13 জুন 2026 আমরা দাঁড়িয়ে রয়েছি আজকের এই তারিখে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন মেহেদী হাসান খান জুলাইয়ের 18-এ 1927 সালে যার জন্ম আর জুনের 13-2012 সালে তিনি চলে যান

0: ভরা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: যন্ত্রের যন্ত্রণা মাঝে মাঝে আমাদের ভোগ করতেই হয়। আমরা শুনছিলাম যে ট্র্যাকটা, সেটা অবশ্যই একটা লাইভ পারফরমেন্স মেহেদি হাসানের। রঞ্জিশে সহি শুনছিলাম, মাঝে একটা অ্যাব্রাপ্ট এন্ডিং হলো এবং আমাকে ফিরে আসতে হলো, যদিও একদম গানের সেই অংশে আমরা ছিলাম। এবং কিছু কিছু সময় মনে হয় এমন কিছু গান শুনতে শুনতে যেটা নিশ্চুপ হয়ে থাকা যেত, যেটা নীরব হয়ে শুধু গানই শুনে যেতে পারতাম।

না, তাহলে বোধ হয় অনেকটা ভালো হতো। কিন্তু মনের মেলোডি জুড়ে শুধুমাত্র যে গান থাকে এমনটাও নয়, কথার অনুসঙ্গে গান থাকে। আর ঠিক সেই কারণেই আবারও কথা বলতে ফিরে আসা, আর যাকে নিয়ে আজকে আমরা কথা বলছি, বলবো আগামী দশটা পর্যন্ত, আগামী দেড় ঘন্টা, তিনি হচ্ছেন ওস্তাদ মেহেদি হাসান খান। শ্রোতাদের হৃদয়ে তিনি কোথাও একটা জায়গা করে নিয়েছেন, এমন একটা আসনে রয়েছেন, তাই জন্যই বোধহয় আমরা গজল সম্রাট তাকে বলি। অসাধারণ গায়কী, মুগ্ধ করেছেন আমাদের এবং গোটা দেশ উপমহাদেশ জুড়ে অসংখ্য সঙ্গীত বোদ্ধা যারা রয়েছেন তারা তার অনবদ্য গায়ন শৈলী শুনে, তার গায়কী শুনে মুগ্ধ হয়েছেন বরাবর। গানের প্রতি অপূর্ব আবেগ, কণ্ঠের উচ্চারণ বলবো, কণ্ঠের সুর ধারণের ক্ষমতা বলবো, কী কী নিয়ে কথা বলা যায়। এবং গজলের জগতে গান গাইতে গাইতে, সুর ধারণ করতে করতে কোথাও গিয়ে আমার ভীষণভাবে মনে হচ্ছিল উনি বোধহয় একটা নিজস্ব ঘরানা তৈরি করে ফেলেছিলেন। প্রথম গজলকে যিনি আপামর মানুষের কাছে নিয়ে আসেন তিনি ওস্তাদ মেহেদি হাসান খান। এবং বহু গুণী শিল্পীদের অনেক প্রতিক্রিয়া রয়েছে, অনেক কিছু তারা বলে গিয়েছেন ওস্তাদ মেহেদি হাসান খানকে নিয়ে। হাজার হাজার দর্শকের সামনে গজল পরিবেশন করছেন প্রথম শিল্পী তিনি ছিলেন। লতা মঙ্গেশকরজি বলছেন, তার গান শুনে বলেছিলেন যে স্বয়ং ঈশ্বর যেন তার কণ্ঠে অবস্থান করেন। আর কিংবদন্তি আরও একজন শিল্পী ভীষণ পছন্দের আমার, জগজিৎ সিংজি বলেছিলেন যে তার মাপের গজল শিল্পী আর একজন তৈরি হওয়া বোধহয় অসম্ভব। কাওয়ালি শিল্পী আবিদা পারভিন তিনি বলেছিলেন যে সঙ্গীতের ভুবনে মেহেদি হাসান খান হচ্ছেন একজন জীবন্ত টাইটানিক স্বরূপ। অন্যদিকে আরও এক পছন্দের গায়ক এবং শিল্পী আমার অনেকেরই, প্রত্যেকটি শ্রোতা বন্ধু যারা আমাদের শুনছেন এমন অনেক মানুষের পছন্দের শিল্পী ওস্তাদ মোহাম্মদ রফি খান। আমরা ওস্তাদ মেহেদি হাসান খানের কথা বলতে বলতে আরও এক মহান গায়কের কথা বলছি, কোথাও মিলেমিশে এক হয়ে গেছেন, একে অপরকে ভীষণ ভালোবাসতেন এমনটা জানা যায়। মোহাম্মদ রফি বলেছিলেন যে জনগণের জন্য আমরা গান করি আর আমাদের জন্য গান করেন একটি মাত্র মানুষ, তিনি হচ্ছেন মেহেদি হাসান। তার জন্ম অবিভক্ত ভারতে 1927 সালের 18 জুলাই, আসছে আজ 13 জুনে আমরা দাঁড়িয়ে, আর এক মাস পর তার জন্মদিন, রাজস্থানের একটি জেলায় লুনা গ্রামের এক শিল্পী পরিবারে তার জন্ম। এবং তিনি নিজেই বলেছিলেন যে তার এমন একটা পরিবেশে বড় হওয়া, সেখানে কিন্তু ধ্রুপদী ধারাকে বজায় রাখতে তিনি পেরেছিলেন, এবং সাংগীতিক একটা পরিবেশ ছিল, সঙ্গীত সাধনার একটা জায়গা ছিল। তিনি 16তম প্রজন্ম ছিলেন যিনি গানকে সঙ্গে নিয়ে জীবন এগিয়ে নিয়ে যান, এবং শিশুকাল থেকেই সেই তালিম চলতে থাকে। তার বাবা ছিলেন ওস্তাদ আজিম খান, কাকা ছিলেন ইসমাইল খান, তার প্রথম শিক্ষাগুরু। কিন্তু দেশভাগের পর পাকিস্তানে জীবনে অনেক দুঃখ দুর্দশা নেমে আসে। সেই সময় তার পরিবার ভারত ছেড়ে পাকিস্তানের একটি এলাকায় বসতি গড়েন। কিন্তু পরিবারের কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে দেশভাগের সেই আঁচটি লাগে, এবং সেই দারিদ্র কোথাও গিয়ে কষ্ট দেয় তাদের, যার কারণেই দেখা যায় যে তিনি কিন্তু সাইকেল মেরামতের দোকানে কাজ করা শুরু করলেন। শিখলেন ট্রাক্টর আর গাড়ির মেকানিকের নানা কাজ, তেল কালি ঝুলি নিয়ে কিছুদিন তার জীবিকা নির্বাহ শুরু হলো। তারপর সেইখান থেকে জীবন আসলে গজলের সুরে বাঁধতে শুরু হলো, তার জীবন কোথাও গিয়ে একটা অন্য লয়ে চলতে শুরু করলো। সেই গানের সাধনা বোধহয় ভীষণভাবে তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। আমরা সেই গোটা জার্নিটা আজকে এই দেড় ঘন্টার এপিসোডে ধরার চেষ্টা করব ঠিকই। ক্যানভাসের মাঝে মাঝে যেমন তুলির রং উলটপালট হয়ে যায়, মাঝে মাঝে ওই কেওস আর কনফিউশনের মাঝেই হয়তো কিছুটা ক্রিয়েটিভিটি আমরা দেখানোর সুযোগ পাই, আমরা চেষ্টা করব আজকে ওস্তাদ মেহেদি হাসান খানকে সেভাবেই একটা ক্যানভাসে ছবির আকার দিতে। জানি এমন একজন মানুষ, এমন একজন শিল্পী।

যার অনেক কন্ট্রিবিউশন রয়েছে গজল মিউজিকে, শুধু কেন মিউজিক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। ছোট্ট পরিসরে হয়তো তাকে পুরোপুরি ধরা যাবে না, কিন্তু আমরা চেষ্টা করব 10টা পর্যন্ত তাকে নিয়ে কিছু কথা এবং গানের অনুষঙ্গে আপনাদের সঙ্গে সময় কাটানোর। আপনাদের কেমন লাগছে প্রভাত, বীণা এবং মনের মেলোডি অবশ্যই আমাদের জানাবেন। 9903059992 এটাই হচ্ছে নাম্বার। অনেকেই অলরেডি মেসেজ শুরু করে দিয়েছিলেন। ওস্তাদ মেহেদী হাসান খানকে আমরা ইন্ট্রোডিউস করার আগেই অনেকেই মনের মেলোডিতে মেসেজ শুরু করে দিয়েছেন। আপনারা আপনাদের মেসেজ লিখতে থাকুন, আমি কিছুক্ষণ পর আরও কয়েকটি গান বাজানোর পর আপনাদের মেসেজের দিকে তাকাবো, ফিরে আসার চেষ্টা করব আপনাদের মতামতে। আর যেটা আরও একটা বলার, সেটা হচ্ছে আপনারা প্লিজ একটু অ্যাভয়েড করবেন কোনো ভয়েস কলস বা ভিডিও কলস। অনেক সময় আমরা সেগুলো পাই, কিন্তু আমাদের পক্ষে অ্যাকসেপ্ট করা ইম্পসিবল। আমরা চেষ্টা করছি যাতে আপনাদের মেসেজগুলো আমরা পড়ে উঠতে পারি 10টার মধ্যে। আরও একবার নাম্বারটা বলে দিই, 9903059992 এটি হচ্ছে নাম্বার। আজ মনের মেলোডি জুড়ে ওস্তাদ মেহেদী হাসান খান 10টা পর্যন্ত, আর এই মুহূর্তে স্টুডিও ক্লকে 8:54 হয়ে 25 সেকেন্ড। সঙ্গে থাকুন অম্বিকার 100.1 FM গোল্ড কলকাতায়। আজ মনের মেলোডি জুড়ে শুধুমাত্র গজলের গান, একটা অন্যরকম আমেজ তৈরি করে দেয়। আর সেই কারণেই হয়তো গানের থেকে ফিরে আসার পরই আমি বলেছিলাম শুধু মনে হয় চুপ করে বসে শুনি, আর কথা বলতে ইচ্ছা করে না, কিন্তু কথা তো বলতেই হবে, তাই এই গানের ওপারে আবারও ফিরে আসছি। সঙ্গে থাকুন অম্বিকার। এই মুহূর্তে যে গানটি আমি রেখে যাচ্ছি আপনাদের গানে গানে, সেই গানটি কম্পোজার হচ্ছে হুসেন শামি, লিরিসিস্ট হচ্ছেন তাকি মীর। দেখুন কেমন লাগে আপনাদের। আজকের এই প্লেলিস্ট জুড়ে যে গানগুলি রয়েছে, এমন অনেক গান রয়েছে যেগুলো আপনাদের ভীষণ পছন্দের হবে আমি জানি, বাকিটা আমি এসে বলছি। আপাতত ওস্তাদ মেহেদী হাসান খান, কানে কানে আপনাদের।

আমরা একটু আগেই বলছিলাম যে উনি রাজস্থানে তার জন্ম এবং উনি রাজস্থানে ঝুনঝুনু জেলার লুনা গ্রামের একটি পরিবারে জন্মেছিলেন। শিল্পী পরিবার, সঙ্গীতের প্রাচীন যে ধ্রুপদী ধারা, সেই ধারাকে নিয়ত প্রতিনিয়ত নিয়মিত লালন পালন করেছেন এই পরিবার, এবং সেই পরিবারে মেহেদী হাসান জন্মগ্রহণ করেন। সঙ্গীত সাধনার দিক থেকে ১৬তম প্রজন্ম মেহেদী হাসান খান, এবং খুব ছোটবেলা থেকেই সেই তালিম তিনি পেয়েছিলেন উচ্চাঙ্গ সঙ্গীতে তার প্রথম শিক্ষাগুরুর থেকে, চাচা ইসমাইল খান। তার গানের যে প্রতি দক্ষতা, সঙ্গীতে যে দক্ষতা, সেটা খুব ছোট বয়স থেকেই ধীরে ধীরে বিকশিত হচ্ছিল, এবং একজন উদীয়মান প্রতিভা হিসেবেও কিন্তু তিনি বেশ দ্রুতই পরিচিতি লাভ করেন। শোনা যায় এই কথাটি যে একবার বারুদার মহারাজার দরবারে প্রায় ৪০ মিনিট, যেহেতু তিনি উচ্চাঙ্গ সঙ্গীত জানতেন, রাগ বসন্ত পরিবেশন করেছিলেন, এবং উপস্থিত যে কটি মানুষ ছিলেন ওখানে সেই মুহূর্তে শ্রোতারা, তাদেরকে পুরো তাক লাগিয়ে দিয়েছিলেন। তখন তার বয়স ছিল মাত্র ৮ বছর, কতখানি ম্যাচিউরিটি, চাইল্ড প্রডিজি আমরা বলতে পারি। তারপর ১৯৪৭ সেই দেশভাগের পর মেহেদী হাসানের জীবনে কিছু দুঃখ দুর্দশা নেমে আসে, সেটা শিল্পী জীবনের হয়তো অংশ, এবং তা অবর্ণনীয় ছিল, হয়তো বর্ণনা ওই অর্থে করা যাবে না। যিনি সেই দুঃখ দুর্দশা নিজে সেই কষ্ট ভোগ করেছেন, তিনি সব থেকে ভালো জানেন। এই সময় তার পরিবার ভারত ছেড়ে পাকিস্তানের সঞ্চিয়াল জেলার ছিচাওয়াতনি এলাকায় বসতি গড়েন, এবং সেই দেশ ভাগের যে আঁচ, সেটা বেশ ভালো রকম পরিবারের মধ্যে সেই আঁচ লেগেছিল, নির্মম সেই পরিণতি, এবং তা থেকে কিন্তু রক্ষা কেউই পায়নি, মেহেদী হাসানের পরিবারও পায়নি। তার জন্য যেটা হয়েছিল, প্রচুর অভাব অনটন, পরিবারের বড় ছেলে তিনি, ২০ বছরের একজন তরুণ মেহেদী হাসানের জন্য জীবনটা বেশ কষ্টকর এবং অস্বস্তিকর ছিল। তার কারণ, অভাব অনটন তো কিছুটা হলেও যদি লাঘব তিনি করতে পারেন, সেই ভাবনা চিন্তা তখন তার মাথায় চলছিল আর কি, এবং পরিবারের অভাব অনটন লাঘব করার উদ্দেশ্য নিয়েই কিন্তু তিনি একটি চাকরি নেন। সেই চাকরিটা ছিল সাইকেল মেরামতের দোকানে। শিখলেন তারপর সেই ট্র্যাক্টর এবং গাড়ির মেকানিকের নানা কাজ, আর সেই কাজ মানেই তো তেল কালি ঝুলি। সেই তেল কালি ঝুলি মেখেই জীবিকা নির্বাহ, এবং গানের চর্চা থেকে যে তিনি সরেছিলেন এমনটাও নয়, এটা তো খুব ইন্সপায়ারিং এবং মোটিভেটিং একটা বিষয় যে অত খাটাখাটনির পর, ওই ধরনের কাজ করার পরও সঙ্গীত চর্চা থেকে অবশ্যই তিনি দূরে সরে থাকেননি, বরং গান হয়ে উঠেছিল তার একলা সময়ের সঙ্গী, একলা মনের একটি খোরাক। সময় সুযোগ পেলেই সঙ্গীতের জন্য লেগে পড়ে থাকতেন, কঠোর সাধনা করতেন, নিয়মিত বসতেন। তার জীবনে বেঁচে থাকার অনুপ্রেরণা সঙ্গীত। যদি কোনো বন্ধু থেকে থাকে, তবে সেই বন্ধু হচ্ছে সঙ্গীত, এবং অচেনা অজানা যে কোনো পরিস্থিতি থেকে, পরিবেশে সঙ্গীত হয়ে উঠেছিল তার সব থেকে বড় শিক্ষক এবং অনুপ্রেরণা। আমরা পরের গানে যাই, তারপর ফিরে এসে রেডিওতে তার প্রথম গান পরিবেশনার কথাটা বলবো। আমরা একটু আগে যে লিরিক্স

মিরের গান শুনছিলাম, মীর তাকে মীর। এবারে যার কলমের লেখা গানে সঙ্গে কণ্ঠ ধারণ করেছিলেন মেহেদী হাসান খান, ফয়েজ আহমেদ ফয়েজ, লিরিসিস্ট, কম্পোজার অবশ্যই মেহেদী হাসান নিজেই। আমরা সেই গানটা শুনে তারপর ফিরে আসছি, তার রেডিওয়ে পরিবেশনার কথা একটুখানি বলবো আপনাদেরকে। আর অবশ্যই আপনাদের ভালো লাগার কথা ওস্তাদ মেহেদী হাসান খানকে নিয়ে বা পছন্দের গানের কথা, কোনো ট্রিভিয়া থাকলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতেই পারেন। ফোন নম্বরটা আরও একবার বলে দিচ্ছি, 9903052992, 9903052992। এই নম্বরে টেক্সট মেসেজ কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদেরকে, অবশ্যই নাম এবং লোকেশন জানাবেন অম্বিকাকে। আর আমি চলে যাচ্ছি সরাসরি পরের গানে, 100.1 FM গোল্ড কলকাতায় চলছে মনের মেলোডি।

ফেজ আহমেদ ফেজ গীতিকার ছিলেন, এই গানের গাইছিলেন উস্তাদ মেহেদি হাসান খান। আজ তার চলে যাওয়ার দিন, তাই আবারও তাকে মনে করে নেওয়া 100.1 FM গোল্ড কলকাতায় আজ মনের মেলোডি জুড়ে তার গান রেখেছি আমরা আপনাদের সকলের জন্য। 9903055992 যারা সঙ্গে রয়েছেন অবশ্যই থাকুন, এবং যারা আমাদের রেডিও সেটে শুনতে পাচ্ছেন না তাদেরকে বলতেই পারি আমি যে নিউজ অন এআইআর অফিশিয়াল অ্যাপ ডাউনলোড করে অ্যাপ থেকেও আমাদেরকে শুনতে পারেন। সিটি ওয়েস্ট বেঙ্গল, সিটি কলকাতা, স্টেট ওয়েস্ট বেঙ্গল, লাইভ রেডিও চুজ করে FM গোল্ড 100.1 চুজ করতে হবে। অবশ্যই অ্যাপটা ইনস্টল করার পর FM রেডিও চুজ করবেন, সিটি ক্যালকাটা, তারপর ওয়েস্ট বেঙ্গল স্টেট করে তারপর FM। এবারে কথা মতো ঠিক যেরকম বলেছিলাম যে কথা দিয়েছিলাম যে আমি রেডিওতে তার প্রথম গান পরিবেশন সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেব। সালটা ছিল 1957, মানে 1957, এবং রেডিও পাকিস্তানে তার অডিশনের একটা সুযোগ ঘটে। অডিশনে তিনি একের পর এক গান গাইলেন। কী কী গান গাইলেন? ঠুমরি গাইলেন, রাগ খাম্বাজ গাইলেন, রাগ পিলু গাইলেন, দেশও গিয়েছিলেন, বিভিন্ন ঘরানার বেসিক্যালি কিছু শাস্ত্রীয় সঙ্গীত তিনি পারফর্ম করলেন, গাইলেন অডিশনে। তারপর কী হলো? অসাধারণ যে সুরের জাদু, যে মোহ সৃষ্টি হয়েছিল, মুগ্ধ হন প্রতিটি বিচারকগণ। তাকে 35 রুপি, 35 টাকায় সেই রেমিনারেশনে এ গ্রেডের ঠুংরি শিল্পী হিসেবে তালিকাভুক্ত করা হয়, আমরা যেটা এম্প্যানেলমেন্ট এখনও রেডিও অডিশনসের ক্ষেত্রে বলে থাকি। বিভিন্ন গ্রেডেশন হয়, এ হয়, বি হয়, সেখানে তিনি পেলেন এ গ্রেড ঠুমরি ক্যাটাগরিতে। এবং এই রেডিওতে গান গাওয়ার সুবাদে তার পরিবারের যে আর্থিক সংকটের কথা আমরা একটু আগেই শুনেছিলাম, সেই আর্থিক সংকট কিন্তু বেশ খানিকটা লাঘব হয়। শুধুমাত্র আর্থিক সংকটের দিকটা বলবো না, সঙ্গীত জগতে ধীরে ধীরে তার যে পরিচিতি সেটিও তিনি লাভ করা শুরু করেন। ঠুংরি শিল্পী হিসেবে পরিচিতি পেলেও তিনি, তাকে বহুবার জিজ্ঞেস করা হয়েছে, তিনি বহুবার বলেছেন একই কথা যে তিনি একজন পরিপূর্ণ গজল শিল্পী হিসেবে নিজেকে আইডেন্টিফাই করতে চান। গজলের প্রতি তার ভালোবাসা এতটুকু কমেনি কোনো দিন, এবং তিনি ঝুঁকে পড়তেন উর্দু কবিতার প্রতি ভীষণভাবে। কিছু কবিতাও লেখেন উর্দুতে এবং তাতে সুরও করেন। একবার রেডিওরই বেশ কিছু হায়ারার্কিক্যাল স্টাফ, মানে ঊর্ধ্বতন যারা কর্মকর্তারা থাকে, তাদের অনুরোধে পরীক্ষামূলকভাবে, অবশ্যই মানে সেটা একটা ফাইনাল কিছু ছিল না আউটকাম, একটু এক্সপেরিমেন্টাল বেসিসে পরীক্ষামূলকভাবে দুটো গজল পরিবেশন করেন। সেই এক্সপেরিমেন্টটাই কিন্তু ভীষণভাবে তার জন্য, তার জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট হয়ে যায়, তার জীবনের মোড়টাই সম্পূর্ণভাবে ঘুরে দাঁড়ায়। এবং তারপর দ্য রেস্ট ইজ হিস্ট্রি, আমরা সেই ইতিহাসের দিকে চেয়ে আছি এখনও ভীষণভাবে। আরও অনেক অনেক কি বলবো, লেয়ার্স কালার্স হয়তো ধরা দেবে, এবং সেই ছবিতে নানান রকম সুরের রং আমরা দেখতে পাব। তবে তার আগে চলে যাচ্ছি পরের গানে, তারপর ফিরে এসে একটা শর্ট কমার্শিয়াল ব্রেক আছে ছোট্ট সেটা, তারপর আবারও গানে ফিরে যাব। আপাতত আমি একবার একটু ছোট্ট করে দেখে নিচ্ছি এই মুহূর্তে কাদের মেসেজ আমাদের সঙ্গে রয়েছে। অনেকেই লিখছেন অনেক কিছুই, সবগুলো হয়তো এই মুহূর্তে পড়া আমার পক্ষে একটু

অসম্ভব, তার কারণ অনেকেই টাইপিং টাইপিং এখনও। আমি সীমা দাস লিখেছেন, একটু একবার মেসেজটা দেখে নিচ্ছি, দমদম ক্যান্টনমেন্ট থেকে উনি লিখছেন, শুভ সকাল, শুভ সকাল আপনাকেও। উস্তাদ মেহেদি হাসান খান শাস্ত্রীয় সঙ্গীতে তাঁর সুরের জাদুতে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন। গজলকে তিনি দক্ষিণ এশিয়া ছাড়িয়ে সারা বিশ্বে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। সঙ্গীতের জগতে তাঁর অবদান চিরকাল অম্লান হয়ে থাকবে। তিনি কেবল একজন শিল্পী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন জীবন্ত প্রতিষ্ঠান। এছাড়াও বলবো, আজ তীরন্দাজ দীপিকা কুমারীর কথা দিয়ে প্রভাত বীণার অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে, মনের মেলোডির সঙ্গে রয়েছে, বিশেষ করে গানগুলো আমাদের মন ছুঁয়ে যাচ্ছে, কথার অনুসঙ্গে খুব ভালো থাকবেন আপনি সবসময়। অনেক ধন্যবাদ আপনাকে সীমা দাস, আপনি প্রভাত বীণা থেকে শুনছেন আমাদেরকে, আশা রাখবো আপনি 10টা পর্যন্ত মনের মেলোডিতেও থাকবেন, সঙ্গে থাকুন আমাদের প্লিজ। অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে লিখছেন, শুভ সকাল, আজ মনের মেলোডি জুড়ে প্রবাদ প্রতিম গজল সম্রাট উস্তাদ মেহেদি হাসান খানের মন ভালো করা গজল আর তার জীবনের অনেক না জানা ঘটনা জানতে পারছি। ধন্যবাদ অম্বিকাকে সুন্দর পরিবেশনার জন্য, অনেক ধন্যবাদ আপনাকেও, এইভাবে আমাদের সঙ্গে থাকুন। অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে আন্তরিক কৃতজ্ঞতা আপনাকে এবং প্রণাম জানাই। সৌভিক সরকার কসবাহালতু থেকে লিখছেন উনি, শিল্পী উস্তাদ মেহেদি হাসান খানের হাসান ছিলেন গজল সঙ্গীতের এক অনন্য মহিরুহ। কিছু টাইপিং মিস্টেকস আছে, আমি সেগুলো ওভারলুক করে যাচ্ছি। এক অনন্য মহিরুহ যার কণ্ঠে সুর সাধনাও সংবেদনশীল এক অপূর্ব সমন্বয় প্রতিফলিত হয়েছে। শাস্ত্রীয় সঙ্গীতের গভীর ভিত্তির উপর প্রতিষ্ঠিত তাঁর গায়কি গজলকে এক নতুন উচ্চতায় উন্নীত করেছিল। প্রতিটি শব্দের নিখুঁত উচ্চারণ, সূক্ষ্ম অলঙ্করণ এবং হৃদয়স্পর্শী অভিব্যক্তি তার শিল্পসত্তাকে অসামান্য মর্যাদা প্রদান করেছে। তার কণ্ঠে গজল কেবল সঙ্গীত নয়, বরং অনুভূতির এক গভীর নন্দন ভুবনে পরিণত হয়। প্রেম, বিরহ, বেদনা ও জীবনের নানা দার্শনিক উপলব্ধি তার পরিবেশনায় এক অনির্বচনীয় মাধুর্য লাভ করে। এই কারণেই তিনি গজল সম্রাট হিসেবে সমগ্র উপমহাদেশে সমাদৃত। মেহেদি হাসানের সঙ্গীত সাধনা প্রমাণ করে যে প্রকৃত শিল্প কখনো সময়ের গণ্ডিতে আবদ্ধ থাকে না, যুগ যুগান্তর পেরিয়েও তার আবেদন সমানভাবে অম্লান ও চিরন্তন থাকে। তাঁর কণ্ঠসুধা আজও সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে অনুরণন করে চলেছে। অনেক ধন্যবাদ, আপনি ভীষণ গুছিয়ে লেখেন, অনেক ধন্যবাদ, আপনি যেগুলো লিখেছেন সেগুলো সত্যি, অনেকেই হয়তো আমরা এই ভাবনাগুলোর সঙ্গে একমত। অমিতাভ হোর গলফ গার্ডেন কলকাতা 33 থেকে লিখছেন, সুপ্রভাত দিদি, সুপ্রভাত, আমার দাদা খুব গজল ও কাওয়ালি শুনতে ভালোবাসতেন, উনি প্রতিটি লাইনের মানেও বুঝতেন। ওর সাথে থাকতে থাকতে আমিও উদ্বৃত্ত হয়েছিলাম গজলের জগতে। ওস্তাদ মেহেদি হাসান, গোলাম আলী, জগজিৎ সিং, চিত্রা সিং, এরকম আরও অনেক শিল্পীর নাম জানি এবং তাদের গান শুনেছি। একজন শিল্পী ছিলেন নাম ফকির আলী, এর নাম অনেকেই জানেন না। মেহেদি হাসান খান সাহেবের গানের গলা ও পরিচালনার ধরন আলাদা ছিল। বেশ কিছু অজানা তথ্য আপনি বলছেন, খুব ভালো লাগছে, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। অমিতাভ হোর লিখছেন গলফ গার্ডেন কলকাতা 33 থেকে, অবশ্যই আমার প্রণাম জানবেন এবং আন্তরিক কৃতজ্ঞতাই। আমরা আর কিছু মেসেজ এই মুহূর্তে জমা রাখছি, কারণ গান শোনানোর ইচ্ছা এবং গান শোনার ইচ্ছা ভীষণভাবে প্রবল হয়ে উঠছে কথার মাঝে মাঝে। ওই যে বলছিলাম, যদি নীরবে নিশ্চুপে শুধুই গজল শুনে যেতাম এবং সেই সুরের রাজত্বে কোথাও গিয়ে বাস করতে পারতাম, তাহলে হয়তো অন্যরকম হতো ছবিটা, কিন্তু সেটা সম্ভব নয়। আপনারা এমনিতেই সেভাবে শ্রোতা বন্ধুদের সঙ্গে আমাদের মনের দেখা ভীষণভাবে চালু, আমরা দেখতে পাই একে অপরকে গানের সুরে সুরে এবং কথার সুরে সুরে, হয়তো এটুকুই, আমাদের তো আদারওয়াইজ একে অপরকে দেখার সেই সৌভাগ্য কোনোদিনই ঘটেনি। আমরা একটু গানে ফিরে যাই, গান থেকে ফিরে এসে আবারও আরও অনেক কথা মেহেদি হাসান খানকে নিয়ে। চলে যাচ্ছি পরের গানে, এবং এই গানটিও মেহেদি হাসান খানের গাওয়া, তো অবশ্যই দেখি আপনাদের কেমন লাগে। অনেক ধরনের গান আজকে বেছেছি এবং এই গান বাছার ক্ষেত্রে সম্পূর্ণ ক্রেডিট যার, তিনি একজন

মেহেদি হাসান খানের ফ্যান তো বটেই, তিনি একজন শিক্ষক, তার কথা অবশ্যই বলতে হয়। এবং তিনি নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান আজকে শুনছেন এবং আমার ধারণা যে তিনি একটু পরে আমাদেরকে মেসেজও অবশ্যই করবেন। এরকমভাবেই হয়তো আলোচনা করতে করতে অনেক এই প্লেলিস্ট জুড়ে যে গানগুলো সাজানো হয় সেই গানগুলো ধীরে ধীরে বেরিয়ে আসে। অনেক গানই হয়তো বহুবার শোনার পর মনে থেকে যায়, মনে গেঁথে থাকে, এবং কিছু গান হয়তো কোনো কারণে একটু ভুলে গেলে আবার মনে পড়ে যায়। কিন্তু আজকের এই প্লেলিস্টের ক্রেডিট সম্পূর্ণ সেই মানুষটির। অবশ্যই তার সঙ্গে আলোচনা করে, বহু মানুষের সঙ্গে আমরা আলোচনা করি তো, যারা বন্ধু সম হয়, যারা হয়তো এই শিল্পী মানুষদের ভালো করে আরও ভালো করে শুনেছেন বা চেনেন বা জানেন গানের সূত্র ধরেই, তাদের থেকে আরও অনেক অনেক ইনপুটস পাওয়া যায় এবং সেই ইনপুটগুলো ভীষণভাবে কাজে আসে। আপনাদের জন্যে যখন অনুষ্ঠান সাজাই সেরকম ইনপুটগুলো কাজে লাগিয়ে সেই রিসার্চটা আর কি করে বন্ধুদের সঙ্গে বসে আর কি করা পুরোটাই। আশা করি আপনাদের এই গোটা সেগমেন্টটা ভালো লাগছে, অবশ্যই জানাবেন কেমন লাগছে 9903052992-তে। আমি নিশ্চিত বহু শ্রোতা বন্ধুরা আজ আমাদের সঙ্গে রয়েছেন। চলে যাচ্ছি পরের গানে। উস্তাদ মেহেদি হাসান খান গাইছেন মহব্বত করনে ওয়ালে। আরও একটা যেটা বলা সেটা হচ্ছে রাগ ঝিনঝটি থেকে শুরু করে, রাগ ভূপকালি থেকে শুরু করে, রাগ পাহাড়ি থেকে শুরু করে বিভিন্ন রাগের সমন্বয়ে এবং সুরের আজ অন্যরকম একটা মূর্ছনা তৈরি হয়েছে। দেখি আপনাদের কেমন লাগে আমাদের জানাবেন অবশ্যই।

0: আমার এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: जानते हो बेल्जियम या ग्रीस की कुल आबादी भी इतनी नहीं है जिससे ज्यादा महिलाएं हमारे देश में लखपति दीदी बनी हैं। 3 करोड़ से अधिक महिलाएं लखपति दीदी बनकर बनी हैं परिवार और देश का आर्थिक आधार।
2: लखपति दीदी बनाने का ये अभियान आने वाली पीढ़ियों को सशक्त करने का एक महाअभियान है।
1: 12 साल विश्वास के, विकास के, जन कल्याण के।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ। মনের মেলোডি, মনের মেলোডি।
4: বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আমরা যে গানটি শুনছিলাম ওস্তাদ মেহেদি হাসান খানের গলায়, আমরা শুনলাম, শুনে ভীষণভাবে মুগ্ধ হলাম। কিছু কিছু ভালো লাগা এমন থাকে যেগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আর রবীন্দ্রনাথের ওই গানের কথা মনে পড়ে যাচ্ছে, তুমি কেমন করে গান করো হে গুণি আমি অবাক হয়ে শুনি। প্রতিটি মুহূর্ত যেভাবে তৈরি হচ্ছে এই সুরের অনুরণনের সঙ্গে সঙ্গে, কোথাও গিয়ে হয়তো আমাদের কাছে অনেক ভাষাই রয়েছে, অপরন্ত শব্দ ভাণ্ডার অনেক, অসংখ্য শব্দের মধ্যে অনেক শব্দ সাজিয়েই হয়তো ভালো কিছু বলা যায়। কিন্তু মাঝে মাঝে কিছু জিনিস হয়তো শুধুমাত্র অনুভূতি হিসেবে থেকে যায়, সেভাবে হয়তো প্রকাশ করা যায় না। আমরা যেই ট্র্যাকটা শুনছিলাম সেটা অবশ্যই একটা লাইভ পারফরমেন্সের ট্র্যাক, এবং সেখানে আমরা পারিপার্শ্বিক ব্যাকগ্রাউন্ডের চিয়ার শুনতে পাচ্ছিলাম। এবং শুধুমাত্র গান কেন বলবো, সেখানে বাকিরা যারা সঙ্গত করেছেন তারা প্রত্যেকে অপূর্ব, যেমনি তবলা তেমনি হারমোনিয়াম অসামান্য বেজেছে। এবং লাইভ পারফরমেন্স সামনে থেকে শুনতে পাওয়া সেই সৌভাগ্য যেমন সত্যি অনেকের হয় না, সেই লাইভ পারফরমেন্স পরে যখন রেকর্ডেড হচ্ছে এবং সেটা রেকর্ডিংটা, লাইভ রেকর্ডিংটা আমরা পরে ট্র্যাক হিসেবে শুনতে পাচ্ছি, সেটাও অনেকখানি পাওয়া, একটা রিয়েল টাইম টাচ তো অবশ্যই থেকেই যায়। এরকম আরও অনেক গান এই প্লেলিস্ট জুড়ে রয়েছে আমাদের আজকে, কিন্তু ওই গান শুনতে শুনতে মাঝে মাঝে সময় থেমে যাচ্ছে, থমকে যাচ্ছি আমরা। আবার এটাও সঠিক যে গান শুনতে শুনতে আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি, কিন্তু তার কারণ শুরু করেছিলাম 8:30 আর এখন সময় বলছে স্টুডিও ক্লকে 9:37 হয়ে 8 সেকেন্ড। লাইভ রেকর্ডিংসগুলো যেগুলো ট্র্যাক হিসেবে আমরা শোনাচ্ছি আজ, হয়তো একটু দীর্ঘায়িত, একটু লম্বা এক্সটেন্ডেড ভার্সন, কিন্তু সেখানে সুরের চলন, আলাপ বিস্তার, সেই রাগের কাঠামোকে একই রকমভাবে রেখে, রাগের কাঠামোটুকুই রেখে বাকি সুরের চলন আলাপ বিস্তার যেভাবে চলেছে তার চড়াই উতরাই সবটুকু নিয়ে অসামান্য। সুর তাল একে অপরের আসলে আমৃত্য সঙ্গী, তাই জন্যই তো সঙ্গীত বলা হয়। আর যে সম্রাটকে আজকে আমরা সম্মান জানাচ্ছি, গজলের সম্রাট, বহু গজল গেয়েছেন, গজল গাইতে ভালোবাসতেন, তার জীবনে গান গজল সব এক হয়ে গেছিল, একে অপরের সঙ্গী ছিল, আমৃত্য সঙ্গী ছিল। আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, 1900

1962 সালে পাকিস্তানের উর্দু চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করার সুযোগ পান ওস্তাদ মেহেদী হাসান খান। তার গাওয়া একটি গান ছিল, জিসনে মেরে দিল কো দর্দ দিয়া। আর এই গানটি শ্রোতাদের বেশ প্রশংসাও কুড়িয়েছিল। তারপর তো 1964 সালে ফরঙ্গি ছবিতে ফয়েজ আহমেদ ফয়েজের সৃষ্টি গুল কে রঙ ভরে আমরা বেশ খানিক

জন্য অনেকখানি খ্যাতি নিয়ে এসেছেন। আর তারপর তো তাকে আর থেমে থাকতে হয়নি, একের পর এক জনপ্রিয় গানের প্লেব্যাক শিল্পী হিসেবে তিনি চলচ্চিত্র জগতে নিজের একটি স্থায়ী আসনই করে নিয়েছিলেন। আমরা যদি একটু স্বাধীন বাংলাদেশে প্রথম আগমন বা তার বাংলা গানের ক্ষেত্রটা একটু দেখি, 1985 সাল সার্ক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সেই সময়ে তিনি বাংলাদেশ পাকিস্তান যৌথ একটি প্রযোজনায় একটি পরিচালনায় জান্নাত দোজক এই চলচ্চিত্র ছিল, সেই চলচ্চিত্রের জন্য একটি বাংলা গান রেকর্ড করেছিলেন। এবং উর্দু গজল ছাড়াও বাংলা গানেও তাকে আমরা শুনেছি এবং বাংলা গানেও তিনি তার মনসিয়ানার স্বাক্ষর রাখেন। মাসুদ করিমের কথায় এবং হামিদের সুরে সুবল দাসের সঙ্গীত পরিচালনায় তুমি যে আমার ভালোবাসা এবং সুখেরই স্বপ্নকে ভেঙে দিল, এই যে দুটো গান দ্বৈত সঙ্গীত দুটি গান করেন মেহেদী হাসান। দ্বিতীয় গানটি যেটি আরও একবার বলি, সুখেরই স্বপ্ন কে ভেঙে দিল, আর প্রথম যে গানটি আমি একটু আগে বলেছিলাম সেটি হচ্ছে তুমি যে আমার ভালোবাসা। গান দুটিতেই তার সাথে কণ্ঠ দেন বাংলাদেশের দুই জনপ্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন এবং রুনা লায়লা। আর হারানো দিনের কথা, এই গানটির কথাও অবশ্যই বলতে হয় বাংলা গানের কথায় যখন আমরা আছি, মোহনলাল দাসের কথা এবং সুরে, হারানো দিনের কথা আশরাফুজ্জামান খানের কথাও সুরে, এত ভালো লাগে কেন মোহাম্মদ মনিরুজ্জামানের কথাও আলী হোসেনের সুরে, ঢাকো যত না নয়ন কথা, এই গানগুলো প্রত্যেকটি বাংলা গান, এই বাংলা গানগুলি করেন মেহেদী হাসান। আর গায়ন শৈলীর কথা আবারও বলি, মন্ত্রমুগ্ধকর। বাংলা সঙ্গীত প্রেমী যারা রয়েছেন, শুধু বাংলা ভাষার গান কেন, যারা সঙ্গীত ভালোবাসেন তাদেরকে কিন্তু আজও মুগ্ধ করে এই গান। তার বেশ কিছু উল্লেখযোগ্য গানের অ্যালবামও আমরা জেনেছি, অবশ্যই সেগুলো জানাবো। মেসেজেসও প্রচুর জমা পড়েছে, অনেকেই হয়তো এরপরে কমপ্লেন করতে পারেন যে এত মেসেজ জমা পড়ে রয়েছে আমরা পড়ছি না, একটু পড়ে নিই। এই মুহূর্তে আমার হাতে যে মেসেজটি রয়েছে আমাদের এক শ্রোতা বন্ধুর, তিনি লিখছেন, আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই অম্বিকা, অত্যন্ত প্রিয় শিল্পী উস্তাদ মেহেদী হাসানের কণ্ঠ সম্পদ নিয়ে এমন একটি মনকাড়া নিবেদনের জন্য। সুরের সূক্ষ্মতা, নিখুঁত উচ্চারণ, অনন্য মিড় ও হৃদয়স্পর্শী অভিব্যক্তি তার গায়কীকে কালজয়ী মর্যাদা দিয়েছে। শাস্ত্রীয় মৌসিকিতে তার কণ্ঠের বিরাট ব্যাপ্তি এবং তার মধ্যে দিয়ে গহীন ভাব প্রকাশের অতল স্পর্শী ক্ষমতা গজলকে এক অনন্য মাত্রা দিয়েছে। তার কণ্ঠের আবেদন চিরকালীন, লিখছেন সন্দীপন গঙ্গোপাধ্যায় সোনারপুর থেকে। অনেক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রণাম জানাই আপনাকেও। আমাদের সঙ্গে থাকবেন 100.1 FM গোল্ড কলকাতায়, মনের মেলোডি শুনতে থাকবেন। এরপরের মেসেজটি লিখছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে। সুপ্রভাত দিদি, খুব সুন্দর অনুষ্ঠান শুনছি, কিছু বলার নেই, দারুণ ভালো ভালো গান, দারুণ লাগছে অনুষ্ঠান। সুমিতা রায়কে ধন্যবাদ জানাই, প্রণাম নেবেন। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে বলছেন, গুড মর্নিং অম্বিকা। গুড মর্নিং। তার কণ্ঠ শুধু গান নয়, অনুভূতির এক অনন্য প্রকাশ একেবারেই। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তার গাওয়া গজল আজও মানুষের মন ছুঁয়ে যায়। প্রজন্মের কথা আপনি বলছেন, এক্ষেত্রে আমারও ভীষণভাবে বলার ইচ্ছা এই মুহূর্তে, এই যে বিভিন্ন প্রজন্মের বিভিন্ন মানে জেনারেশনেরও এখন নাম হয়ে গেছে, জেন জি, মিলেনিয়ালস, সেই কবে থেকে আমরা বিভিন্ন নামে আর কি জেনারেশনগুলোকে আইডেন্টিফাই করি। আমি তর্কের খাতিরে ধরেই নিলাম জেনারেশন জি হয়তো সেই অর্থে গজল শোনেনই না, বা গজল শোনেন এমন শিল্পীদের যারা হয়তো ইন দ্য ফার্স্ট প্লেস কখনোই গজল শিল্পী হিসেবে পরিচিত ছিলেন না। আমরা এখন অনেক রকম শুনি তো, বিভিন্ন এপিসোডস, বিভিন্ন রকমভাবে প্যাকেজড, প্রোগ্রামড, বিভিন্ন রিয়ালিটি শোজে আমরা বিভিন্নভাবে গানের প্যাকেজিং দেখে দেখে আর কি অভ্যস্ত হয়ে যাচ্ছি এবং সেগুলোই শোনার অভ্যাস তৈরি হচ্ছে আজকালকার প্রজন্মের বাচ্চাদের। কোনো এমন একজন বা বেশ অনেককে কেউ যদি এমন হয়ে থাকে যে আজকের 100.1 FM গোল্ড কলকাতার এই মনের মেলোডি অনুষ্ঠান আমরা জেনজির বেশ কিছু শ্রোতাবন্ধু পেয়ে থাকি, সত্যি ভীষণভাবে গর্বিত বোধ করব, হ্যাপি ফিল করব, স্যাটিসফাইড ফিল করব যে না সত্যিই তো
আমাদের এই প্রজন্মেরও ভীষণভাবে এই শিল্পীকে চেনা দরকার, জানা দরকার, এই শিল্পীর গান।

শোনা দরকার। এমন সুরের জাদুকর আজ হয়তো আর পাওয়া যায় না, এমন অনুভূতির অনন্য প্রকাশও হয়তো এইভাবে কণ্ঠের মাধ্যমে ঘটে না। প্রতিটি প্রজন্ম বদলেছে ঠিক, তবে এই প্রজন্মের বদল এবং সময়ের বদলের সঙ্গে যেটা কখনোই বদল হওয়া উচিত না, সেটা হচ্ছে সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং তার প্রতি সম্ভ্রম। কোথাও গিয়ে যেই জনর অফ মিউজিক শুনছি, তাদের অথেন্টিক শিল্পীদের হয়তো আমাদের প্রত্যেকের শোনার দরকার এবং প্রত্যেকের হয়তো জানার ভীষণভাবে দরকার। দ্যাট সারপাসেস অল জেনারেশনস অ্যান্ড অল টাইম পিরিয়ডস, আমি মনে করি ভীষণভাবে। প্রজন্ম বদলাতে থাকুক কিন্তু মানুষের মন ছুঁয়ে যাক এমন গান, এবং এই গান যেন আমরা সবসময় শুনতে থাকি, সবাইকে শোনাতেও পারি। সুর, শব্দ আর আবেগের এই জাদুকরকে জানাই আন্তরিক শ্রদ্ধা। এমন গেয়েছেন তিনি, তার গাওয়া গজল আজও মানুষের মন ছুঁয়ে যায়। সত্যি, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখছেন। এর পরের লেখাটি মেসেজ লিখেছেন রাম রায়, ভি রোড, দাসনগর, হাওড়ার থেকে। তিনি বলছেন, নমস্কার দিদি ভাই, সুপ্রভাত। সুপ্রভাত আপনাকে নমস্কার। আজ ওস্তাদ মেহেদী হাসানজির চলে যাওয়ার দিনে তাঁর চরণে প্রণাম জানাই, শ্রদ্ধা নিবেদন করি। সকাল থেকে ওর গান ও জীবনী নিয়ে যেভাবে আপনি অনুষ্ঠান পরিচালনা করছেন, আমরা আপ্লুত, অনেক কিছু জানতে পারছি। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আমাদের ভারতবর্ষের উচ্চাঙ্গ সঙ্গীতের অনেক ইতিহাস আছে, আমরা ধন্য সেই সব শিল্পীদের জন্য। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। একেবারেই সেই ইতিহাস আমরা মাঝে মাঝে ছুঁয়ে দেখার চেষ্টা করি। সময় যে সবসময় আমাদের সঙ্গে থাকে, ওই দেড় ঘন্টা, এক ঘন্টা, পঞ্চাশ মিনিট, এই সময়ের মধ্যে আমাদের বেঁধে দেওয়া হয়, তাই হয়তো আমরা পুরোপুরি জাস্টিস করতে পারি না প্রত্যেকটি বিষয় নিয়ে। কিন্তু আমরা চেষ্টা ভীষণভাবে করি যাতে করে আপনাদের সকলকে সেইভাবে মনোরঞ্জন করতে পারি এবং তথ্য নির্ভর একটি অনুষ্ঠান হয় যেটা আপনাদেরকে গিফট হিসেবে আমরা দিতে পারি। আজকের সেরা গিফট আমার পক্ষ থেকে আমি দিতে চেষ্টা করেছি যেটা, সেটা হচ্ছে অবশ্যই তথ্য তো বটেই, কিন্তু এই যে লাইভ পারফরমেন্সের যে রেকর্ডিংগুলো, স্টুডিও বেসড রেকর্ডিং নয়, অ্যাবসলিউটলি লাইভ পারফরমেন্সগুলো আরও একবার শোনানোর চেষ্টা, যার কারণে হয়তো কিছু কিছু গানের ক্ষেত্রে আমরা দেখছি যে ডিউরেশনটা বেশ লম্বা হচ্ছে এবং মাঝে মাঝে শিল্পী হয়তো কোনো একটি কমেন্ট বা কোনো একটা কথাও বলছেন পারফরমেন্সের মাঝে, যেরকম একটা লাইভ ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রামের ক্ষেত্রে হয়ে থাকে। আমার মনে হয় এই অনুষ্ঠানের ক্ষেত্রে সেটা একটা ছোট করে আপনাদের উপহার দেওয়ার মতো করে আর কি করার চেষ্টা করেছি বলে ওই গানগুলো বেছেছি। তবে তার মধ্যেও বেশ কিছু ছোট গানও রয়েছে, ছোট দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা বলবো, সময়ের দিক থেকে বেশ কিছু গান এমনও রয়েছে যেগুলো হয়তো তিন চার পাঁচ মিনিটের, তবে প্রথম দিকে বেশ কয়েকটা গান একটু লম্বা ছিল। তবুও সময় কীভাবে চলে গেছে আমরা বুঝতেই পারিনি। আর ভারতবর্ষের উচ্চাঙ্গ সঙ্গীতের কথা আপনি বলছেন রাম রায়ের এই মেসেজটিতে, সত্যিই তার অনেক ইতিহাস রয়েছে এবং সেই ইতিহাসগুলো প্রতিদিন যদি আমরা এসে আমাদের গানের অনুষ্ঠানে একবার করে ছুঁয়ে দেখার চেষ্টা করি, তাহলে হয়তো বহু প্রজন্ম এবং এই যে নতুন প্রজন্মের কথা আমরা বলছি, যারা ভীষণভাবে হয়তো অ্যাভার্স টু লিসনিং টু সাচ স্টলওয়ার্ডস, সেটা হয়তো আমরা কিছুটা হলেও হয়তো আটকাতে পারবো এবং তারাও হয়তো একটা সুস্থ শোনার অভ্যাস তৈরি করতে পারবে। থ্যাংক ইউ রাম রে, ভি রোড, দাসনগর, হাওড়া থেকে উনি দিচ্ছেন আমাদেরকে। এর পরের মেসেজটি নন্দা রায়, পোরেল, হাওড়া, বেলগাছিয়া থেকে। সুপ্রভাত, গজল সম্রাট জীবন্ত কিংবদন্তি ওস্তাদ মেহেদী হাসান, প্রথমেই জানাই অন্তরের অন্তঃস্থলের শ্রদ্ধাঞ্জলি। এই উপমহাদেশের বিখ্যাত উর্দু কবি ফেজ আহমেদ ফেজ, মির্জা গালিব ইত্যাদি কবির শায়েরি বা কবিতা গজল হিসেবে তাঁর কণ্ঠে আপামর শ্রোতাকে মুগ্ধ করেছে। উচ্চাঙ্গ সঙ্গীত সব শ্রেণীর মানুষের কাছে ঠিক গ্রহণযোগ্য মানে বোধগম্য নয়, কিন্তু আমার ধারণা তিনি প্রথম সব শ্রেণীর শ্রোতাদের কানে গজলকে জনপ্রিয় করে তুলেছেন। যদিও তাঁর মত এক মহাসমুদ্র সম্বন্ধে জ্ঞান আমার কিছুই নেই, তাই এই অনুষ্ঠানের মাধ্যমে তাঁর সম্বন্ধে অনেক কিছু জানতে পারছি যা আমাকে সমৃদ্ধ করছে এবং তার সম্বন্ধে উচ্চাঙ্গ সঙ্গীতে আগ্রহ জন্মাচ্ছে বলে আপনাকে এবং মনের মেলোডিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, নন্দা রায় পোরেল। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা সকলেই সমৃদ্ধ হচ্ছি ভীষণভাবে, বিশ্বাস করুন। অনেকেই হয়তো অনেক শিল্পীদের সম্বন্ধেই অনেক কিছু অজানা থেকে যায়, অনেক গান শোনা হয় না, কিন্তু এই সুযোগে আমরা সেগুলো

কিছুটা হলেও হয়তো আবারও ফিরে যেতে পারি, সেগুলো নিয়ে হয়তো আবারও পড়াশোনার করা কথা ভাবতে পারি, শিল্পীদের নিয়ে ভাবনা চিন্তা করার সময় সুযোগ পাই। শুভ সকাল অম্বিকা, শুভ সকাল আপনাকেও। আপনার নামটা পূর্ণা ঘোষ, বেশ, জগাছা বারোয়ারি তলা থেকে আপনি লিখছেন। তোমার সুন্দর উপস্থাপনায় ওস্তাদ মেহেদী হাসান খান সাহেবকে আমরা যেন নিজের চোখে প্রত্যক্ষ করছি। এই মহান শিল্পীকে সহস্র কোটি প্রণাম জানাই। কত প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি আজ এক প্রথিত যশা শিল্পী হয়ে উঠেছেন, তার বিষয়ে অজানা অনেক তথ্য জানতে পেরে আমরা ঋদ্ধ হচ্ছি। তোমার জন্য রইল অনেক শুভ কামনা, ভালোবাসা, খুব ভালো থেকো আর আমাদের সমৃদ্ধ করো। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও। পূর্ণা ঘোষ লিখছেন, আপনাকে প্রণাম জানাই এবং আন্তরিক কৃতজ্ঞতা জানবেন। এইভাবেই আমাদের সঙ্গে থাকুন সবসময়। আরও একটা মেসেজ পড়ে আমরা ফিরে যাব গানে। শুভ্রা ভট্টাচার্য বাজরণী কলকাতা থেকে লিখছেন, আজ গজল সম্রাট উস্তাদ মেহেদী হাসান খানকে মনে পড়ছে ভীষণ। ওর গলায় রঞ্জিশি সহি আবকে হাম বিছড়ে, আবকে হাম বিছড়ে এর পরেই রয়েছে আপনাদের জন্য। আমরা একটু আগেই বলেছিলাম ভূপকালীর কথা, শুনলেই মনে হয়, এই গানগুলো শুনলেই মনে হয় ব্যথারণ একটা সুর আছে। বাবা উস্তাদ আজিম খানের তালিম আর নিজের সাধনা মিলিয়ে উনি গজলকে রাজার আসনে বসিয়েছেন। উনি জনগণের জন্য গান করেননি, গানকে বাঁচিয়ে রাখার জন্য গান গেয়েছেন। এটা তো দারুণ কথা বললেন আপনি, গান যেন বেঁচে থাকে তারই কণ্ঠ ধরে আজীবন। শ্রদ্ধা ও প্রণাম, পছন্দের গান আমার রঞ্জিশি সাই, এটা তো অলরেডি মানে এই গান দিয়ে আমরা শুরু করেছিলাম আজকের অনুষ্ঠান। ধন্যবাদ শুভ্রা ভট্টাচার্যকে। আমরা বেশ খানিক্ষণ হোয়াটসঅ্যাপে ছিলাম, আমাদেরকে একটু টেক্সট মেসেজও দেখতে হবে, তবে তার আগে পরের গানটিতে চলে যাচ্ছি। এই গানটি মেহেদী হাসান খান গাইছেন অবশ্যই, আর শুধুমাত্র মেহেদী হাসান খানকে নিয়েই অনুষ্ঠান। যখন কতিল শেফাই হচ্ছেন গীতিকার, শায়ের, দেখুন আপনাদের কেমন লাগে এই গানটি।

আমরা যে গানটি শুনছিলাম ভীম বালাশী রাগ থেকে, অবশ্যই 1973 সালে কিন্তু একটা ফিল্ম সং আজমাত ছবিতে ব্যবহার হয়েছিল এই গান। কতিল শেফাই গীতিকার শায়ের, আর শওকত নশাদ হচ্ছে কম্পোজার। এর পরে যে গানটি আমরা শুনতে চলেছি মেহেদি হাসানের নিজস্ব কম্পোজিশন, আহমেদ ফরাজের লিরিক্স অর্থাৎ গীতিকার শায়ের আহমেদ ফরাজ, নন ফিল্ম গান। রাগের কথাটা খুব ইন্টারেস্টিংলি বলে রাখি, আমরা যারা শাস্ত্রীয় সঙ্গীত ছোটবেলা থেকে শিখেছি তারা অনেকেই জানবো, যারা এখনও শিখছি তারাও জানি যে রাগ ভূপালি বলে একটি রাগ রয়েছে, সেই রাগে সারে গাপা ধাসা হচ্ছে আরোহণ এবং অবরোহণে আবারও রিভার্সে ফিরে আসা। এই যে গানটি আমরা একটু পরেই শুনবো, এর পরের গানটি একটু লম্বা একটা ভার্সন, আবারও লাইভ পারফরমেন্সের মতো হয়তো শুনতে হতে পারে। রাগ হচ্ছে ভূপকালী, ভূপেশ্বরী। ভূপালিতে আমরা বলছিলাম সারে গাপা ধাসা, সেই ধা কিন্তু ধৈবত, কিন্তু সুর ধৈবত কিন্তু শুদ্ধ ধাল হিসেবে লাগে, কিন্তু যেই মুহূর্তে আমরা রাগ ভূপকালী বা ভূপেশ্বরী বলছি তখন সেই সারে গাপা ধাসা অফ ভূপালি সেই ধৈবতটি কোমল হিসেবে ব্যবহার করা হয় বলে সেটি ভূপেশ্বরী বা ভূপকালী। আমরা এই গানটি আবার একটু শুনে নেব, বেশ খানিকটা বড় গান, লম্বা, কিন্তু আমরা খানিকটা শুনব, তারপর ফিরে আসছি আবারও। সময় একদম নেই, কয়েকটা শেষের দিকের মেসেজ, আরও একটা গান দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান।

পেশাদার গায়কের সাথে সাথে তিনি তো ছিলেন এক অনন্য সঙ্গীত পরিচালক এবং তার অনেকগুলো অ্যালবাম ছিল। সর্বশেষ অ্যালবাম ছিল সরহদে, সেখানে মেহেদী হাসানের সুরে লতা মঙ্গেশকর গাইছেন তেরা মিলনা এই গানটি। আরও একটা যেটা বলার সেটা হচ্ছে, মেহেদী হাসান সাহাবকে আমরা সবসময় উর্দুতে জেনেছি, উর্দু গানের মাহাত্ম জেনেছি তা নয়, বাংলা যেমন রয়েছে, রয়েছে পাঞ্জাবি এবং আফগান ভাষায় প্রায় 20,000-এরও বেশি গান। এই যে বিভিন্ন ভাষায় তিনি গান গেয়েছেন শুধুমাত্র ভক্তদের মনের খোরাক মেটানোর জন্য কিন্তু, এবং সেই অবদান আজও আমরা মনে রাখি, তাই জন্মদিনের দিন সম্মান জানানো বা চলে যাওয়ার দিনও তাকে মনে রেখে দেওয়া, তাকে যেতে না দেওয়া, তাকে আটকে রাখা সেই সুরের একটা মায়া জালে।

এই গানের পর আর কোনো কথা হতেই পারে না। এই গান দিয়েই, এই গানের সুরে সুরে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকবেন, 100.1 FM গোল্ডের সঙ্গে থাকবেন, অম্বিকার সঙ্গে থাকবেন। শেষ করবো এখানেই, বিদায় জানাই।

আকাশবাণী কলকাতা FM প্রচার তরঙ্গে খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। ক্ষেপণাস্ত্র পরীক্ষা সাফল্যের সঙ্গে চালানোর জন্য DRDOকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাশিয়া থেকে তেল কেনার প্রসঙ্গে ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী এলিনা ভালতোনেন ভারতের পাশে দাঁড়িয়েছেন। পশ্চিমবঙ্গের পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় আজ ED প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের বাসভবন ও অফিসে তল্লাশি অভিযান চালাচ্ছে। আর্থিকভাবে পিছিয়ে থাকা রোগীদের চিকিৎসায় কলকাতার 17টি বেসরকারি হাসপাতালে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করবে স্বাস্থ্য দফতর। ফুটবল বিশ্বকাপে আজ সুইজারল্যান্ড কাতারের

0: ও মরক্কো ব্রাজিলের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। দেশ ছাড়ার আগে তিনি বলেন, ভারতের কৌশলগত ক্ষেত্রে ফ্রান্স এক গুরুত্বপূর্ণ অংশীদার। এই সফর দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে বলেও তিনি মন্তব্য করেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল তিনি যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী ক্ষেত্রের উদযাপনে এই অনুষ্ঠান হবে। ভারতের স্টার্টআপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতেই এই অনুষ্ঠান বলে তিনি জানান। সফরের পরবর্তী পর্যায়ে আগামীকাল দুদিনের সফরে তিনি স্লোভাকিয়া যাবেন। সেদেশের ব্রাতিস্লাভায় তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব দৃঢ় করতে এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। এরপর শ্রী মোদী চলতি মাসের 16-17 তারিখে হতে চলা G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের এভিয়ানে যাবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হলো, যা ভারতের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকেই তুলে ধরে বলে তিনি মন্তব্য করেন। 18 জুন তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভিভাটেক 2026-এ অংশ নেবেন। প্যারিসে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে এক আলাপচারিতাতেও মিলিত হবেন প্রধানমন্ত্রী। ওই দিনই দেশে ফেরার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্র থেকে উৎপাদন ক্ষেত্র, মহাকাশ বিজ্ঞান, সেমিকন্ডাক্টর এবং ড্রোন সহ একাধিক ক্ষেত্রে দেশের যুবরা বিশেষ অবদান রাখছে। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, স্টার্টআপ ক্ষেত্রে ভারত বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এবং এই স্টার্টআপ তৈরি করা যুবরা দেশের ছোট শহর গ্রাম থেকে উঠে আসছেন। স্টার্টআপ ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া এবং অটল ইনোভেশন প্রকল্পের মতো সরকারি উদ্যোগগুলি দেশের যুবদের জন্য এক উদ্ভাবনী পরিবেশ তৈরি করছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3টি পরীক্ষা সাফল্যের সঙ্গে চালানোর জন্য প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO-র বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মাঝারি পাল্লার জাহাজ বিধ্বংসী ব্যবস্থা প্রতিহত করতে DRDO এ মাসের 10 ও 11 তারিখে ওই পরীক্ষা চালায়। সমাজমাধ্যমে এক বার্তায় রাজনাথ জানিয়েছেন, এই সমস্ত পরীক্ষার মাধ্যমে ভারত এমন গুরুত্বপূর্ণ দেশের তালিকাভুক্ত হল যাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধের মতো ব্যবস্থা রয়েছে। অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন বলে তিনি জানান।
1: DRDO দ্বারা বিকশিত সিস্টেম যেতে আকাশ ও ব্রহ্মোস নে অপারেশন সিন্দুর কে দৌরান রিয়েল টাইম সিচুয়েশন মে আপনি উৎকৃষ্ট ক্ষমতা কা প্রদর্শন কিয়া হ্যায়। ইন সিস্টেমস কি সফলতা নে ইয়া সিদ্ধ কর দিয়া হ্যায় কি ভারত আজ গ্লোবাল ডিফেন্স টেকনোলজি ইকোসিস্টেম মে কম্পিট করনে কি ক্ষমতা ভি রাখতা হ্যায়। DRDO ने प्रमाणित कर दिया है कि भारत के वैज्ञानिकों की प्रतिभा, भारत के वैज्ञानिकों का टैलेंट किसी भी डेवलप्ड नेशन से कम नहीं है। मेरे अंदर जब भी आप वैज्ञानिकों के बीच आता हूं, स्वाभाविक रूप से हमारी सेंस ऑफ प्राइड, गौरव का भाव आप सबके प्रति पैदा होता है।
0: রাশিয়া থেকে তেল কেনার প্রসঙ্গে ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী এলিনা ভালতোনেন ভারতের পাশে দাঁড়িয়েছেন এবং বলেছেন, ভারত পশ্চিমী দেশগুলির তেল সংক্রান্ত সর্বোচ্চ মূল্যনীতি মেনে চলে। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, তেল রফতানি করে রাশিয়ার আর্থিক লাভ নিয়ন্ত্রণে রাখতে এই মূল্যনীতির প্রণয়ন করা হয়েছিল এবং ভারত তার সঙ্গে সাজুজ্যপূর্ণ ব্যবহার করেছিল। ইউরোপীয় দেশগুলির এই সমালোচনার উত্তরে শ্রী জয়শঙ্কর বলেন, পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞার ফলেই ইউরোপের দেশগুলি মধ্যপ্রাচ্য থেকে তেল কিনতে বাধ্য হয়। ভারতকেও এর ফলে অন্য সমাধান খোঁজার পথ বেছে নিতে হয় বলেও তিনি মন্তব্য করেন। ওয়াশিংটনের আন্তর্জাতিক তেল বাজারে ক্রমাগত পরিবর্তিত নীতি নিয়েও শ্রী জয়শঙ্কর সমালোচনা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে দেহরাদুনের ইন্ডিয়া মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে যোগ দেন। প্যারেড পরিদর্শনও করেন তিনি। পুরুষ ক্যাডেটদের পাশাপাশি এই বছরই প্রথমবার মহিলা ক্যাডেট বাহিনী প্যারেডে অংশ নেয়। রাষ্ট্রপতি তাঁর ভাষণে নবনিযুক্ত অফিসারদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের স্বার্থে আত্মত্যাগে তারা সর্বতোভাবে প্রস্তুত।
2: ডিয়ার ক্যাডেটস, এজ ইউ পাস আউট অফ দিস ইনস্টিটিউশন এজ প্রাউড অফিসার্স অফ দ্য গ্রেট ইন্ডিয়ান আর্মি, ইউ শুড ক্যারি উইদিন ইয়র হার্স দ্য মোটো অফ একাডেমি, বীরতা অর বিবেক, ফেলোর অ্যান্ড উইস্টম, রিমেন হাম্বল ইন সাকসেস অ্যান্ড রেজিলিয়েন্ট ইন অ্যাডভার্সিটি। আই এম কনফিডেন্ট দ্যাট ইউ উইল রাইজ টু এভরি চ্যালেঞ্জ and continue to enhance the prestige of the Indian Army and our great nation.
0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় বিমান বাহিনীর নবনিযুক্ত আধিকারিকদের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সাযুজ্য রেখে ড্রোন, কৃত্রিম উপগ্রহ ও রোবোটিক্সের মতো আধুনিক যুদ্ধ প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার

আহ্বান জানান। হায়দ্রাবাদের ডুন্ডিগালে অবস্থিত বিমানবাহিনীর একাডেমিতে আয়োজিত 217তম কোর্সের কম্বাইন্ড গ্র্যাজুয়েট প্যারেড পরিদর্শনকালে তিনি আজ একথা বলেন। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিত চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন এফএম প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় আজ এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি কলকাতা ও সংলগ্ন অঞ্চলের 7টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। তৃণমূল কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের অফিস সহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। অযোগ্য ব্যক্তিদের পুরসভায় নিয়োগের জন্য তিনি মধ্যস্থতাকারী মারফত অবৈধভাবে অর্থ ও সোনা নিয়েছিলেন বলে অভিযোগ। 125 জনের এরকম বেআইনি নিয়োগ হয়েছে বলে ইডির অভিযোগ। তল্লাশি এখনও চলছে বলে জানা গেছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীদের চিকিৎসায় কলকাতা শহরের 17টি বেসরকারি হাসপাতালের 660টি শয্যা স্বাস্থ্য দফতরের বেড ব্যাংকে যুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। সম্প্রতি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে তিনি জানান, মূল চুক্তিপত্র এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন মেনে রাজ্য সরকারের কাছ থেকে বিনামূল্যে জমি পাওয়া এই হাসপাতালগুলির 10% শয্যায় গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা হবে। পাশাপাশি বিনামূল্যে চিকিৎসার জন্য বাকি বেসরকারি হাসপাতালগুলির কাছেও কিছু বেডের আবেদন জানানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অধীনে সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ, স্বাস্থ্যকেন্দ্র মিলিয়ে 97,000 সরকারি শয্যা রয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর হামলায় 3 জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেন, বাণিজ্যিক জাহাজের ওপর এ ধরনের প্রাণঘাতী পদক্ষেপ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিদেশমন্ত্রক জানিয়েছে, লিয়াকি ফ্রিডম জাহাজে ভারতীয় নাবিকদের মৃত্যুর খবরটি সঠিক নয়। তারা জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেছেন এবং সকল কর্মী নিরাপদে আছেন বলে মন্ত্রক জানিয়েছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এক মিথ্যা ও ভিত্তিহীন দাবি ও পোস্টের বিষয়ে সতর্ক থাকার জন্য বিদেশমন্ত্রকের ফ্যাক্ট চেক ইউনিট জনসাধারণকে আহ্বান জানিয়েছে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 689-এ, যার মধ্যে 139 জন প্রাণ হারিয়েছেন। সেদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ইতুরি প্রদেশে নতুন করে 17 জন আক্রান্ত এবং আরও 5 জন মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এখন বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড কাতারের বিরুদ্ধে খেলবে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। অন্য ম্যাচে গ্রুপ সির ম্যাচে নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে। খেলা শুরু হবে রাত 3:30। এদিকে গ্রুপ ডির ম্যাচে আজ মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। 7 মিনিটে দামিয়ান বোবাদিল্লার আত্মঘাতী গোলে প্যারাগুয়ে 1-0 পিছিয়ে যায়। যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগুন 31 ও 45 মিনিটে 2টি গোল করে ব্যবধান বাড়ান। 73 মিনিটে প্যারাগুয়ের মৌরিসিও গোল করে ব্যবধান কমালেও দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে 8 মিনিটের মাথায় জিওভান্নি রেয়না যুক্তরাষ্ট্রের হয়ে গোল করেন। অন্যদিকে গ্রুপ বির ম্যাচে গতকাল রাতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। ক্ষেপণাস্ত্র পরীক্ষা সাফল্যের সঙ্গে চালানোর জন্য DRDOকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পশ্চিমবঙ্গে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় আজ ইডি মদন মিত্রের বাসভবন ও অফিসে তল্লাশি অভিযান চালাচ্ছে। ফুটবল বিশ্বকাপে আজ সুইজারল্যান্ড কাতারের ও মরক্কো ব্রাজিলের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, এরপরের খবর শুনুন 1:30।
1: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं जागृति शर्मा। प्रधानमंत्री नरेंद्र मोदी फ्रांस और स्लोवाकिया की 6 दिन की यात्रा पर रवाना हो गए हैं। श्री मोदी ने प्रस्थान वक्तव्य में कहा कि फ्रांस भारत के लिए रणनीतिक दृष्टि से बेहद महत्वपूर्ण है। श्री मोदी ने कहा कि इस यात्रा से भारत और फ्रांस के बीच आर्थिक और सांस्कृतिक संबंध और प्रगाढ़ होंगे। प्रधानमंत्री मोदी कल फ्रांस के राष्ट्रपति इमैनुअल मैक्रों के साथ भारत इनोवेट्स सम्मेलन का उद्घाटन करेंगे। उन्होंने कहा कि ये कार्यक्रम भारतीय स्टार्टअप्स को दुनिया भर से जोड़ेगा। यात्रा के दूसरे चरण में श्री मोदी कल स्लोवा

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: হান্ড্রেড পয়েন্ট ওয়ান এফএম গোল্ডে তোমায় গান শোনাবো, আর গান শোনাতে চলে এসেছি আমি কৃষ্ণা,
2: আর আমি সুদীপ্ত।
1: আমরা দুজনে মিলে রয়েছি একদম বিকেল চারটে পর্যন্ত, মাঝখানে যদিও একটু বিরতিতে যাব আমরা, কিন্তু এই সময়টা আপনাদের পছন্দের আপনাদের অনুরোধের গান শোনানোর পালা। প্রথম যে গানটি দিয়ে শুরু করি সেটি রবীন্দ্রসঙ্গীত। হিতেন্দ্র দাস আসাম থেকে এ অনুরোধ জানিয়েছেন, যে কোনো শিল্পীর কণ্ঠে যে কোনো রবীন্দ্রসঙ্গীতের। আমাদের দুজনের পছন্দ এই গানটি, সুগত মজুমদারের কণ্ঠে এ গানটি আমরা শুনে নেব।
3: নীল অঞ্জন ঘন পুঞ্জ।

শরীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্বৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপা।

0: নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্বৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর।
1: আহা, এরকম ঝাঁঝা রোদে বনলক্ষ্মীর মানে অন্তর কম্পিত হয়ে উঠল। বৃষ্টি ফোটায় ফোটায় এই যে গাছের গায়ে পড়ে, গাছের সবুজ আরও সবুজ হয়ে ওঠে, এবং যখন বৃষ্টি পড়ে, বর্ষা আসে, তখন কেমন করে জানি না বিভিন্ন রঙের সবুজ চারপাশটা মিলে যায়।
2: আর সেই জন্যই আজকের অনুষ্ঠানের শুরুতে যখন যে কোনো রবীন্দ্রসঙ্গীতের একটা অনুরোধ এলো, তখন কৃষ্ণ আর আমি এই গানটাই ঠিক করলাম যে আজকে এই গান দিয়েই তবে স্নাত হই আমরা। চলে যাচ্ছি পরের গানে। পরের গানটির জন্য অনুরোধ করেছেন আনন্দধারা, প্রতিমাধারা, প্রশান্তধারা, শ্রীমনধারা, গোবিন্দপুর, শিবতলা, হাওড়া থেকে শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: মান্নাদি কণ্ঠে গান শুনছিলাম শুভ রজনী ছবি থেকে, শুনতে চেয়েছিলেন সৌমিত নন্দী আরামবাগ হুগলি থেকে। এরপরে কার গান শুনব সুদীপ্ত? হৈমন্তী শুক্লা।
1: এবারে হৈমন্তী শুক্লা, হৈমন্তী শুক্লার এই গানটি শুনতে চেয়েছেন খরসরাই বেগমপুর হুগলি থেকে কৌশিক দত্ত।
0: না, আরো কেউ কেউ আছেন বোধ হয়?
1: না, আপাতত আমার কাছে এইটাই রয়েছে,
0: কৌশিক দত্ত।

খুব মিষ্টি একটা গান শুনছিলাম, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, কৌশিক দত্তের অনুরোধ ছিল বেগমপুর খরসরাই থেকে। এরপরে লক্ষ্মী মজুমদার বেলঘরিয়া থেকে আমাদের ফোনে অনুরোধ জানিয়েছেন যে গানটি, সে গানটি একদম অন্য রকমের গান। এই কবিতাটা বলতেও আমাদের খুব ভালো লাগে এবং গানও শুনতে অজিত পাণ্ডের কণ্ঠে।

অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসত, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকত যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সে লাজুক রোদ্দুর, জামার জামরুলের পাতায় জানাকি লেগে থাকে অল্প একটু হাসির মতো। অমলকান্তি

সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি।

আমাদের মধ্যে এখন যে মাস্টারি করে, অনায়াসে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলের ইচ্ছাই পূরণ হল, হ্যাঁ, কমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, অমলকান্তি রোদ্দুর।

0: অমল কান্তির।
1: কখনোই যে গান আমরা ভুলতে পারি না, যখন কখনোই যে কবিতাও আমরা ভুলতে পারি না।
2: নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার গীতিরূপ আমরা শুনছিলাম অজিত পাণ্ডের কণ্ঠে, এবং সুর দিয়েছিলেন অজিত পাণ্ডের নিজেই। চলে যাব আমরা পরের গানে। পরের গানটির শিল্পী আশা ভোঁসলে। শুনতে চেয়েছেন খরসরাই মধ্যমপাড়া হুগলি থেকে মোহন দে ও আলপনা দে, এবং হুগলি থেকে শ্বেতা।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM

চলে যাচ্ছি পরের গানে। পরের গানটি শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়। শুনতে চেয়েছেন উলুবেড়িয়া থেকে গোপাল মান্না।

0: আহা, এই গান শোনার পর স্তব্ধ হয়ে বসে থাকতে হয়।
1: একদমই তাই। ঘড়ির কাঁটাও ঘুরে যাচ্ছে, আরও কয়েকটা অনুরোধ রয়েছে, একটু অনুরোধগুলো রেখে দেওয়ার চেষ্টা করি। এবারের গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন শ্রাবন্তী সেনগুপ্ত বসিরহাট থেকে। শুনতে চেয়েছেন শ্রাবন্তী মজুমদারের গাওয়া এই গানটি।
0: হ্যাঁ, ফোনের অনুরোধ আমাদের।
1: ফোনের অনুরোধ।

আমি বিশেষী মালা ছিনিয়ে নিলাম, তাকে বললাম পরেই পাচ্ছিলে।

শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে গান শুনছিলাম। এর পরের যে অনুরোধ সেটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান শুনতে চেয়েছেন পরিমল ঘোষ বর্ধমান থেকে।

0: চলে যাব আজকের অনুষ্ঠানের একেবারে শেষ গানে। শেষ গানটির জন্য অনুরোধ করেছেন শ্যামসুন্দর রক্ষিত, নিশ্চিন্তপুর জয়পুর থেকে। শুনতে চেয়েছেন তিন মূর্তি ছায়াছবির কিশোর কুমারের গাওয়া এই গানটি।
1: আর এই গানের সঙ্গে সঙ্গে আমরা তো যাবই, মানে কৃষ্ণা সুদীপ তো কিছুক্ষণের জন্য বিরতিতে যাবে, ফিরে আসছে আবার 2:30 মিনিটে সুরেলা সফরে। সকলে সঙ্গে থাকুন।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: Join Indian Navy. The Indian Navy invites online applications from unmarried male candidates.

0: সুরেলা সফরে আজকে 80 থেকে 90। আর যে মুহূর্তে আমরা এই 80-এর দশক 90-এর দশকের কথা বলতে বসি, আমরা কতই যে অনেকটা পিছনে চলে যাই। কেন যাই? কারণ এই যে আজকে আমরা যারা কথা বলতে এলাম, কৃষ্ণা এবং
1: সুদীপ্ত,
0: আমরা দুজনে মিলে 90-এর দশকটার কথা যদি বলি, আমাদের বড় হয়ে ওঠার সময়, এবং সেই সময়টা কত ছবি, কত গান, কত মুহূর্ত, সেই সমস্ত কিছু মিলেমিশে আজকেই 2026-এ দাঁড়িয়ে যখন পিছন ফেলে তাকাই, তখন মনে হয় হ্যাঁ, অনেক কিছু ছিল বটে, কিন্তু আজ তো সেটা দেখতে পাই না। এই দেখতে পাই না যা, বা যাকে দেখতে পাই না, যাদের দেখতে পাই না, তাদেরকেই নিয়ে এলাম আজকে চয়ন করে 80-এর দশকে।
1: আলোয় ভরা সেই দিনগুলো, যখন একটা গানেই বদলে যেত জীবন, একটা সিনেমাই বানিয়ে দিত কাউকে সুপারস্টার। 80-এর আর 90-এর দশক বলিউডের সেই সোনালী সময়, যেখানে জন্ম নিয়েছিল অসংখ্য তারকা, যাদের হাসি, যাদের চোখের চাহনি, তাদের স্টাইল আজও আমাদের মনে গেঁথে আছে। কিন্তু প্রত্যেকটা গল্প কি একই রকম থাকে? কেউ এসেছিল ঝড়ের মতো, দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল খুব সহজেই, আবার হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেল সেই পরিচিত মুখগুলো। কেউ সরে গেল নিজের ইচ্ছেতে, কেউ হারিয়ে গেল সময়ের স্রোতে, আবার কারও গল্পে রয়ে গেল কিছু অজানা প্রশ্ন, কিছু না বলা কথা। আজকের এই অনুষ্ঠানে আমরা খুঁজে দেখব সেই হারিয়ে যাওয়া তারকাদের, তাদের উত্থান, তাদের সাফল্য, তাদের নিঃশব্দ বিদায়।
0: এমন এমন মানুষ যারা ছিলেন, পর্দায় একবার এসেছেন, দুবার এসেছেন, বা বেশ কয়েকবার এসেছেন, কিন্তু ওই 90-এর দশক শেষ হবার পরে তাদেরকে আমরা আর খুঁজে পাইনি, তেমন কিছু মানুষ। শুরু করি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান দিয়ে।

আশির দশকের একদম গোড়ায়, সেই সময় আমাদের হঠাৎ ভালো লাগা হয়ে উঠল তরুণ মজুমদারের এই ছবিটি, দাদার কীর্তি। দাদার কীর্তির গল্প সকলে জানেন, কলকাতা থেকে বেশ খানিকটা দূরে বাঙালির সেই পশ্চিমে একটি বাড়ি, শুধু বাড়ি নয়, একটা গোটা পাড়া। সেই সব কিছু মিলে বাঙালি বড্ড নস্টালজিক হয়ে পড়ল এবং তরুণ মজুমদারের ছবি মানেই সকলে মিলে বসে দেখার ছবি, একদম যৌথ জীবনযাপন তার ছবি এবং জয়েন্ট ফ্যামিলির ছবি, এবং সেখানে একদম আনকোরা নতুন মুখ, বোকা বোকা একটি চরিত্র, যে চরিত্রের প্রেমে পড়ল সবাই, তাপস পাল। তিনিও কলকাতার মানুষ নন, চন্দননগরের, এবং মফস্বল তখন তার শরীরে প্রভাব ফেলেছে, মানে তখনও প্রভাবিত তিনি। এই যে চরিত্রটা, এই চরিত্রটা আমাদের

0: রাহুলের ভালো লাগার চরিত্র হয়ে উঠল। কিন্তু আটের দশক, নয়ের দশক, তারপরে কিন্তু সুদীপ্ত আমরা তাপস পালকে সেইভাবে পাইনি।
1: না, সেই সরল হাসি, একেবারে পাশের বাড়ির ছেলের মতো একটা সহজ উপস্থিতি, মানে সেই জন্যই বোধ হয় জায়গা করে নিয়েছিল, একটা অন্যরকম জায়গা করে নিয়েছিল তাপস পাল। মানে রোম্যান্টিক হিরো বলতে আমাদের যে চোখে যে নায়কোচিত একটা রূপ ছিল, তাপস পাল এসে যেন সে

0: কথার নায়ক, তিনি ধরাছোঁয়ার বাইরে, এইটা তখন আর আমাদের মনে হয়নি।
1: একদমই তাই, এবং বলার অপেক্ষা রাখে না যে দাদার কীর্তি দর্শক কতটা কীরকমভাবে গ্রহণ করেছিল, এবং এতদিন পরেও আজও দাদার কীর্তির কথা উঠলে আমাদের চোখের সামনে কিন্তু সেই কেদার, সেই সরস্বতী আবারও যেন নতুন করে জীবন্ত হয়ে ওঠে।
0: আসলে একটা সময়, মানে একটা খুব অদ্ভুত সময়, আমরা 80 থেকে 90 যখন আমরা কথা বলতে বসি, তখন আমরা জানি যে আজকে 2026 দাঁড়িয়ে যে কথাটা আমরা বলবো, সেই সময়কার মূল্যবোধ, সেই সময়কার সমাজ চেতনা, সেই সময়কার পারিবারিক যে বোধগুলো, সেই বোধগুলো কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। এবং তখনকার যারা বড় হয়ে উঠছে এবং এখন যারা বড় হয়ে উঠছে, তাদের ধ্যান ধারণার মধ্যে আকাশ পাতাল তফাত। কিন্তু সমাজ তো আকাশ থেকে পড়ে না, তার একটা আর্থসামাজিক প্রেক্ষাপট থাকে। সেই যে আর্থিক পরিবর্তন, সেই আর্থিক পরিবর্তনটা যেমন বাংলা ছবিতে প্রভাব ফেলেছে, ঠিক তেমনই বলিউডেও প্রভাব ফেলেছে। আমি নিউ ইকোনমিক পলিসির কথা বলছি, এবং একদম অদ্ভুত একটা কর্পোরেট দুনিয়া, মানে ছবি মানে এই যে প্রত্যেকটা মানুষের সঙ্গে মানুষের একটা সম্পর্ক, আর পরবর্তীকালে একদম যে কর্পোরেট কালচার, এই কালচারের যে ডিফারেন্স, এই ডিফারেন্স ছিটকে দিল কিছু মানুষকে।
1: একইভাবে তাপস পালের মতো আরও অনেক অভিনেতা অভিনেত্রীকে আমরা পেয়েছি, কিন্তু বুদবুদের মতো উজ্জ্বলভাবে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছেন, কিন্তু একটা সময় কোথায় যেন হারিয়ে গেছেন।
0: আমরা চরিত্র অভিনেতা পেয়েছি যাকে আমরা সবসময় নায়ক বলতে পারবো না। ড্যানির এই গানটি যদি আমরা শুনি, তাকে আমরা বাংলা ছবিতে এবং হিন্দি ছবিতে তো বটেই পেয়েছি, লালকুঠি থেকে এই গানটি চলুন শুনি।
2: কথা বলছো না কেন? তোমার নাম কি? তুমি কে?
3: আমি কে?

0: আরব সাগরের এই তীরের শহরটায় সত্যি কেউ কারণ নয়, এবং এই যে বিশাল রূপরী সাম্রাজ্য, আমরা যতই বলি না কেন একের সঙ্গে অন্যের সম্পর্ক, কিন্তু কে যে কখন হঠাৎ করেই আবির্ভূত হন এবং তারপর চলে যান, অনেক ইকুয়েশন হয়তো কাজ করে, বিভিন্ন সমীকরণ, আমরা সেটা বুঝতে পারি না আমরা যারা সাধারণ দর্শক। আমরা পর্দায় কাউকে দেখে ভীষণ খুশি হই, ভীষণ ভালো লাগে, পর্দায় তার উপস্থিতি মানে খুব জলজ্যান্ত হয়ে জীবন্ত হয়ে ওঠে, কিন্তু তারপরেই দেখি পরের বেশ কতগুলো ছবিতে হয়তো তার মতো চরিত্র প্রয়োজন ছিল কিন্তু নেই।
1: একটা ঝর্ণার ধারা, একটা সাদা শাড়ি আর একটা মুখ, যা মুহূর্তের মধ্যে সারা দেশের নজর কেড়ে নিয়েছিল। 80-এর দশকের বলিউডে যখন একের পর এক নতুন মুখ আসছে, ঠিক তখনই যেন হঠাৎ করেই আবির্ভাব মন্দাকিনীর। রাম তেরি গঙ্গা মাইলে শুধু একটা সিনেমা ছিল না, সেটা ছিল একটা ঝড়, যেখানে এক নতুন নায়িকা রাতারাতি হয়ে উঠলেন ঘরে ঘরে পরিচিত। তার সরলতা, তার আবেদন আর তার সেই বিখ্যাত দৃশ্যগুলো সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন সেই সময়ের অন্যতম আলোচিত মুখ।
0: রাজ কাপুর মাত্র 22 বছর বয়সে তাকে খুঁজে পেয়েছিলেন। তার কনিষ্ঠ পুত্র রাজীব কাপুরের বিপরীতে তার পর্দায় মন্দাকিনী নাম দিয়ে, তার অন্য একটা নাম আছে অবশ্য, মানে তিনি অ্যাংলো ভারতীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তার আরেকটি নাম হলো ইয়াসমিন জোসেফ, কিন্তু এই নামটি অনেকেই জানে না। মন্দাকিনী বেশ কিছু ছবি করেন, কিন্তু তারপরে খুব কমই ছবি, কিন্তু তারপরে রহস্যজনকভাবে তাকে আর কোনো ছবিতে সাইন করতে দেখা যায় না, এমনকি মুম্বাইতেও তিনি বাস করেননি, তিনি অন্য কোনো জায়গায় চলে গিয়েছিলেন।
1: মানে যে গতিতে তিনি উঠেছিলেন ঠিক সেই দ্রুততার সঙ্গে মিলিয়ে গিয়েছিলেন আলো থেকে, মানে অনেক বিতর্ক, ব্যক্তিগত জীবন, আরও কিছু অজানা গল্প সব মিলেমিশে মন্দাকিনীর জীবন যেন এক রহস্যের মতোই থেকে গেছে আজও পর্যন্ত।
0: এবং যে ছবিটির কথা তুমি বললে, সেই ছবিটি ওই সময় অর্থাৎ 9-এর দশকের অত্যন্ত জনপ্রিয় একটি চিত্র, মানে শুধুমাত্র তার মানে অভিনয়ের আঙ্গিকে নয়, গল্পের আঙ্গিকে নয়, গানের দিক দিয়েও
1: অবশ্যই।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ 80 থেকে 90, 80

0: রবীন্দ্র জৈনের এই অনবদ্য সৃষ্টি, যে কারণে রাম তেরি গঙ্গা মেইলির দুটো গান আমরা শুনে নিলাম। আসলে গান এত শক্তিশালী যে ছবিটির কথা হয়তো অনেকে ভুলে যাবেন, কিন্তু গান
1: মনে থেকে যাবে
0: এবং মনে থেকে যাবে লতা মঙ্গেশকরের এই অনবদ্য উপস্থাপনা।
1: যখন এই গানগুলো শুনছি এই হট সিটে বসে, কৃষ্ণা আর আমি, মানে একটা অনুষ্ঠানে তো টেনশন থাকে প্রত্যেক মানুষেরই, একটা যখন অনুষ্ঠান যায় ঠিকঠাক গান বাজছে কিনা, কিন্তু এই গান দুটো শুনতে শুনতে কোথায় যেন একটা শরীরটা ঠান্ডা হয়ে গেল।
0: সত্যি তাই। দেখো, মানে এটা তো একটা গ্ল্যামার ওয়ার্ল্ড এবং

0: এখানে আগেও বলছিলাম যে বহু রকমের আকর্ষণ, আমরা তার একটা ঝলমলে দিক দেখি। আমরা যারা পর্দার সামনে বসে সেই ছবিটা দেখি তার একটা ঝলমলে দিক দেখি, কিন্তু হতে পারে পর্দার পিছনে অন্ধকার, প্রদীপের নিচে যেরকম অন্ধকার ঠিক তেমনই কোনো কোনো মুখ এই 90-এর দশক বা 9-এর দশক যে যাই বলুন না কেন উঠে এলো, যে মুখ বড় নিষ্পাপ। এবং সেই সময় যারা বড় হয়ে উঠছে সুদীপ্ত, মানে এই যে গান আমি শোনাতে যাচ্ছি সেই গান শুনে রীতিমতো প্রপোজ করা যেত, মানে সেই মানে সেই গান গেয়ে বা সেই গানের গলি পাঠিয়ে
1: প্রপোজ। এবং আমরা যারা ছবি আঁকতাম আমাদের কাছে ফরমায়েশ আসতো যে গেঞ্জিতে ওই ওই লোগোটা মানে আঁকাটা বুকের ওপর এঁকে দিতে, একটা ক্যাপ একটা জ্যাকেট এবং সেই সিনেমার নামটা ওই ওই রকম মানে ওই হরফেতে লেখা।
0: এবং যে মুখটা সে মুখটা সত্যি সত্যি খুব নিষ্পাপ মুখ, তাকে এই সিনেমাটা যে গান শুনতে বসেছি রাতারাতি তাকে তারকা বানিয়ে দিল। তারপরে কিন্তু তাকে আমরা সেভাবে পেলাম না, আমরা শুনলাম তিনি খুব স্বাধীন চেতা, তিনি খুব প্রতিবাদী। এমনও হতে পারে যে তার প্রতিবাদী মানসিকতা হয়তো কারো কারো খারাপ লেগেছে, কারণ সব জায়গায় খানিকটা সাবমিট করুক, মানে লোকে খানিকটা সাবমিসিভ হোক, লোকে আনুগত্য দেখাক, এরকমটাই চায় কর্তৃপক্ষ। যাই হোক না কেন তাকে আর আমরা খুঁজে পাইনি, এটা আমাদের দুঃখ, এটা আমাদের অপ্রাপ্তিও বটে,
1: একদমই তাই।
0: কিন্তু এ গানটি শুনলে অনেকে সেই সময় তার যৌবনে ফেরত যাবেন। অনুরাধা পারওয়াল এবং কুমার শানু। আর কোন ছবি থেকে শুনছি সেটা ফিরে এসে বলি, সেটা আপনিও বুঝতে পারবেন।

0: পরিচিত গান তো,
1: একেবারেই পরিচিত একটি গান, এবং আমার মনে হয় উপরান্তে যারা রয়েছেন সবারই ঠোঁট নড়ছিল গানটা শোনার সাথে সাথে,
0: মনও তাই নড়ছিল।
1: আশিকি আসলে এমন একটা সিনেমা যা শুধু গান বা গল্পের জন্য নয়, একজন নতুন নায়ককে উপহার দিয়েছিল আমাদের রাহুল রায়, এবং এই সিনেমা মুক্তির পর রাতারাতি বদলে যায় তার জীবন। সিনেমা হলের পর্দায় তার এন্ট্রিতে দর্শক মুগ্ধ হয়েছে, তো এমনকি কয়েন ছুঁড়ত, সেই সময় এই চলটা খুব ছিল, কয়েন ছোঁড়া হতো পর্দার দিকে, এবং এক ঝটকায় তিনি হয়ে উঠেছিলেন 90-এর দশকের রোম্যান্টিক আইকন। তার স্টাইল, তার চাহনি, তার প্রেম সবই তখন জ্যাকেটের মধ্যে দুজনের মাথাটা ঢোকানো, আড়াল করা, মানে এর একটা অন্যরকম একটা সেন্সেশন ছিল, মানে কিন্তু ওই সাফল্য যত দ্রুত আসে সেটা ধরে রাখা সবসময় কি সম্ভব হয়?
0: সবসময় যে তার নিজের ইচ্ছে সেটাও নয়, পরিবেশ পরিস্থিতি, তার চারপাশ, জানুন চারপাশের কথাটা বললাম এই জন্যে, যদি তুমি রাহুল রায়ের কথা বলো অনু আগরওয়ালের কথাও বলতে
1: অবশ্যই একই সাথে,
0: একই সাথে তাদের উত্থান এবং সেই নিষ্পাপ মুখ, সেই অদ্ভুত চাউনি, এবং একদম কৈশোর, মানে কৈশোরের যে উচ্ছলতা উজ্জ্বলতা,
1: যে লাবণ্য, মানে স্নিগ্ধ, কোনোরকম বাড়াবাড়ি নেই মুখটার মধ্যে, মানে একদম একটা স্নিগ্ধ লাবণ্য বলতে যেটা বোঝায় অনু আগরওয়াল তখন একেবারে সেই রকম।
0: কিন্তু পরে দুর্ঘটনা কবলে পড়লেন এবং তারপর তিনি কোমায় চলে গেলেন, তারপর যখন ফিরে এলেন তিনি সম্পূর্ণ অন্য রকমের একটা জীবনধারা এক মানে কাটাচ্ছেন এখন, এবং যোগ সাধনায় নিজেকে মানে মনোনিবেশ করেছেন, মগ্ন থাকেন, সম্পূর্ণ তার অন্য রকমের একটা পথ চলা, অন্য রকমের পৃথিবী, তিনি কিন্তু এই রূপালী পর্দায় আর ঘুরেও তাকাননি।
1: মানে ভাবা যায় যে মানুষটা আশিকের ওই মানে চূড়ান্ত একটা সাফল্যের পরে সেই মানুষটি সম্পূর্ণ অন্তরালে চলে গেছেন, ভাবলেই কেমন অবাক হয়ে যেতে হয়।
0: আমরা রাহুলের জন্য যদি আগের গানটা শুনে থাকি তাহলে অনুর জন্য এই গানটা শুনি
1: অবশ্যই।

0: জোশের গান শুনছিলাম আমরা। মাচিস এবং জোশের পর সমালোচকরা তাকে তারকা আখ্যা দিয়েছিলেন,
1: সিরিয়াস সিনেমার তারকা।
0: হ্যাঁ, সিরিয়াস সিনেমার তারকা, যদিও তার মুখটাও কিন্তু ছোট্ট নিষ্পাপ, চুলটা এসে পড়তো মুখের উপর,
1: মানে ওই চকলেট ফেস যেটা বলি সেই টাইপেরই কিন্তু মুখটা।
0: চন্দ্রচূড় সিং,
1: একদমই তাই। এবং তারপর এক রহস্যময় কাঁধে চোট পেলেন তিনি, এবং বছরের পর বছর নীরবতা।
0: সত্যি তাই, মানে এখন সেটা নিয়ে যখন চর্চা হয় লোকে ভাবতে বসে যে শুধু কি স্বাস্থ্যগত সমস্যা, মানে ধরো স্বাস্থ্যগত সমস্যা অতিক্রম করে বহু অভিনেতা অভিনেত্রী আবার রূপালী পর্দায় ফিরে এসেছেন, কিন্তু চন্দ্রচূড় ফেরেননি।
1: মানে অনেকে বলেন কিন্তু যে এরম শোনা যায় যে এর পিছনে আরো গভীর কারণ ছিল, কেননা একটা সময়ের পর থেকে এটা দেখা যায় যে যোগ্যতার বদলে, মানে আমরা যাকে বলি স্বজন প্রীতি,
0: সেটা সব জায়গায় সেটা আছে, সব জায়গায়, সমস্ত জগতে, মানে কর্ম জগতে যেখানে যা, এবং বিশেষত আলোর জগৎ যাকে আমরা
1: স্বজন পোষণ,
0: স্বজন পোষণের জায়গা সব জায়গায় আছে। কিন্তু চন্দ্রচূড়কে নিয়ে যখন আলোচনা হয় তখন এটা ভাবা হয়, এটা বলা হয় তিনি প্রচার বিমুখ ছিলেন, এবং যারা প্রচারের আলোয় থাকতে অভ্যস্ত এবং যারা পারেন সেটা করতে, তাদের থেকে চন্দ্রচূড়।
1: এবং অ্যাসাচ তার কোনো গডফাদারও সেইভাবে ছিল না যে তাকে ঠেলে লাইমলাইটে দিয়ে দেবে, হয়তো সেই কারণেই একটা সময় আমরা চন্দ্রচূড়কে হারিয়ে ফেলেছি। কিন্তু ম্যাচিস বা জোশ যখনই আমরা দেখি বারবার করে কিন্তু তার কথা আমাদের মনে পড়ে। আরও এরকম অভিনেতা অনেক রয়েছেন, কার কথায় যাবে,
0: কার কথায় যাই, কিন্তু তার আগে যার যে গানটা শুনতে ইচ্ছে করছে সে গানটা যদি আমরা শুনি না, তাহলে মানে কি বলবো, মানে এ গান আমাদের সকলের পরিচিত, এবং আমি খুব ব্যক্তিগতভাবে বলতে পারি সুদীপ্ত, ইনি আমার খুব পছন্দের অভিনেতা। কেন জানি না, অসম্ভব ভদ্র একটা সুন্দর চেহারা,
1: জেন্টলম্যান একবারে, এবং আর একজন মানে খুব পপুলার হিরোর সঙ্গে তার ভীষণ মিল, চেহারাগতভাবে একটা মিলও পাওয়া যায়।
0: এবং 1990-তেই কিন্তু তিনি লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছিলেন, এবং এরকম একটা গুজবও ছড়িয়েছিল যে তিনি বিদেশে কোনো এক হাসপাতালে রয়েছেন, বা আবার কেউ কেউ মানে তার সহকর্মীরা বলেছিলেন যাদের সঙ্গে তার যোগাযোগ, যে তিনি বলেছিলেন যে আমি আমার মতো থাকতে চাই। আমরা তার বহু পরে অবশ্য আমাকে আমার মতো থাকতে দাও শুনেছি, কিন্তু কিছু কিছু মানুষ নিজের মতো করে থাকতে চেয়ে রূপালী পর্দা থেকে দূরে চলে গেছেন। এর ছবি আমরা দেখেছি, তিনি রাজকিরণ, তাই না? আর রাজকিরণের কথা মনে হলে এই গানটা একটু শুনি, আর
1: অবশ্যই জগজিৎ সিং।

0: কাইফ আজমির লেখা এবং জগজিৎ সিং এর কণ্ঠ আমরা শুনছিলাম। আমরা জগজিৎ সিং এর কথাও যখন মনে করি, তাকে যখন শ্রদ্ধা জানাই, তখন এই গানটার কাছে আমাদের বারবার হাত জোড় করে দাঁড়াতে হয়। রাজকিরণের কথা আমরা বলছিলাম এর আগে। এই যে বলিউডের একটা কালচারের পরিবর্তন এবং নতুন একটা অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, একটা প্রজন্ম থেকে একটা প্রজন্ম তাদের ধ্যান ধারণা পরিবর্তন হচ্ছে, একটা যুগ থেকে আরেকটা যুগ। আমরা জানি যে 80 এবং 90 দশকের থেকে আমরা যখন, মানে যখন আমাদের হাতে সেলফোন এসে পৌঁছচ্ছে সুদীপ্ত, মানে 2000-এর পর, অন্তত 2005-এর পরের জগৎটা কিন্তু সম্পূর্ণ আলাদা।
1: একদমই তাই।
0: আমরা তার মাঝে কিন্তু হারিয়ে ফেললাম বেশ কিছু মানুষকে, বেশ কিছু শিল্পীকে, বেশ কিছু তারকাকে, যারা কখনো দুর্ঘটনা

0: নায় ক্ষতিগ্রস্ত হলেন, শারীরিকভাবে হয়তো কিছুদিন সরে রইলেন, তারপর তাদের মনের জগতেও বেশ খানিকটা পরিবর্তন হলো। তারা কি ফিরে আসতে চাইলেন, ফিরে আসতে পারলেন না? সত্যি আমরা জানি না।
1: সত্যিই তাই। আরেকজনের কথা মনে পড়ছে, একটা মিষ্টি হাসি, নির্ভেজাল একটা প্রেমের গল্প, নতুন একজন নায়ক যাকে দেখে 90-এর আগের প্রজন্মে প্রেমে পড়তে শিখেছিল নতুন করে, সেই সিনেমার নাম লাভ স্টোরি।
0: এবং যার কথা তুমি বলতে যাচ্ছ খুব সম্ভবত কুমার গৌরব।
1: কুমার গৌরব
0: এর কিন্তু মানে এই যে আমরা এতক্ষণ যাদের কথা বলছিলাম তাদের মধ্যে কুমার গৌরবের একটা চলচ্চিত্রের পরিসর ছিল, কারণ তিনি রাজেন্দ্র কুমার এবং রাজেন্দ্র কুমারের ছেলে, তার মানে নাম ছিল মনোজ তুলি, পরে তার কুমার গৌরব নাম হয়। এবং তার ব্যক্তিগত জীবনে তিনি বহু মানুষকে দেখেছেন যারা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত, এবং পরবর্তীকালে তিনি বিয়ে করেছেন চলচ্চিত্র জগতে মানুষকে, কিন্তু সেইভাবে আমরা তাকে
1: আর পাইনি। মানে এই সিনেমা লাভ স্টোরি মুক্তি পাওয়ার পর রাতারাতি তিনি হয়ে উঠেছিলেন একবারে যাকে বলা যায় হার্ট থ্রব। তার স্টাইল, তার সারল্য এবং যার প্রেমের অভিব্যক্তি তখনকার মানে যুব সমাজকে রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। মানে এক ছটকায় যে সাফল্য পেয়েছিল কুমার গৌরব, যা তাকে পৌঁছে দিয়েছিল একদম জনপ্রিয়তার শিখরে, কিন্তু জায়গাটা পেয়ে গেলেন, কিন্তু সেই জায়গাটাকে ধরে রাখা কি অতটাই সহজ? মানে একটা ব্লকবাস্টার দিয়ে শুরু, তারপর প্রত্যাশার একটা চাপ, এবং তারপর ধীরে ধীরে সেই আলো থেকে সরে আসা, এটা হয় কৃষ্ণা। মানে
0: যদিও এই যে 2004-05 কথাটা বলছিলাম, 1981 থেকে 2004 কুমার গৌরবের যাত্রাপথ কিন্তু এখানেই মানে শেষ, কিন্তু আমরা ওই 2002 পর্যন্ত তাকে আমরা খুব জনপ্রিয় ছবি মানে মানে বেশ কিছু ছবিতে পেয়েছি, কিন্তু ওই যে লাভ স্টোরির বান্টিকে খুঁজে পাইনি।
1: হ্যাঁ, আর একটা চাপ যেটা থাকে কি ওই একটা দিকে যেমনি প্লাস পয়েন্ট রয়েছে, হ্যাঁ পরিমণ্ডলে সে বেড়ে উঠছে, সিনেমার একটা পরিবেশ পাচ্ছে, কিন্তু সবসময় তার সঙ্গে তুলনা চলে আসছে তার বাবার, এটাও একটা কিন্তু মানসিক চাপ তৈরি করে,
0: যুগে যুগে
1: চলে আসছে। যাই হোক, লাভ স্টোরির একটা দুর্দান্ত গান কিন্তু আমরা শুনবো এখন, লতা মঙ্গেশকর, অমিত কুমার।

0: 1980-র একটু আগে থেকে 1992 এই পর্যন্ত তার যাত্রাপথ, কিন্তু অদ্ভুতভাবে 1989-তেই বোধ হয় তার প্রায় 15টা ছবি।
1: প্রায় তাই, এবং যখন পর্দায় আমরা কেবি কাটকারকে দেখি তখন মানে সেই সময় বলা যায় মানে 100% ছেলের হার্ট থ্রপ তখন কেবি কাটকার, মানে তার ওই যে একটা বন্য চাহনি, মানে এটা মানে একটা অন্যরকম ম্যাজিক তৈরি করেছিল,
0: একদম আনকমন বিউটি। মানে আমরা নায়িকা বলতে যা বুঝি সেরকম তিনি দেখতে নন,
1: না
0: সেদিনও ছিলেন না, মানে পরবর্তীতেও নন, কিন্তু একদম অন্যরকম। তিনি

0: অবশ্য শুধুমাত্র নায়িকা নন, তিনি মডেলও।
1: এবং তার সঙ্গে আরেকজনের কথাও বলতে হয়, হেমন্ত বীরজে, যাকে আমরা প্রথম এই ছবিতে টারজান হিসেবে পেয়েছিলাম। এই দুজনও কিন্তু পরবর্তী সময়ে, ধরো আমরা অমিতাভ বচ্চনের সাথে কিমি কাটকারকে পেয়েছি ঝুমা চুম্মা দে দে, কিন্তু হেমন্ত বীরজাকে কিন্তু আমরা সেইভাবে আর পর্দায় পেলাম না। কিছু বি গ্রেড ফিল্মে হয়তো তাকে ইউজ করা হয়েছিল, কিন্তু যে জায়গায় টারজান তাকে পৌঁছে দিয়েছিল বা কিমি কাটকারকে পৌঁছে দিয়েছিল, হাম অবশ্যই ওই হামের ক্ষেত্রেই অবশ্যই ওই গানটার কথা আসছে, পরবর্তী সময় কিন্তু কোথায় যেন মিলিয়ে গেলেন তারা। শোনা যায় কিম কাটকার এখন বোম্বেতে থাকেন না, তিনি বিদেশে থাকেন, তাই তো?
0: কখনো অস্ট্রেলিয়ায়, মানে বেশিরভাগ সময়টাই অস্ট্রেলিয়ায়, আর মুম্বাইতে তো তাদের বাসস্থান রয়েছে, থাকতেই পারেন, সেটা আলাদা কথা। কিন্তু তিনি হারিয়ে গেছেন, মানে তিনি 1992 এর পরে কিন্তু আর ছবি করেননি।
1: না, অথচ আমাদের এখনো যারা সেই সময়ের এই ফিল্মগুলো দেখেছিলাম একবারে উঠতি বয়সে, তাদের কিন্তু বইয়ের ভাঁজে আজও সেই সমস্ত পোস্টকার্ডগুলো, সিনেমার পোস্টকার্ডগুলো আজও কিন্তু সযত্নে রাখা আছে। কথায় কথায় ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে, কার কথায় আসবে?
0: যার কথায় আসবো তার কথা বলার আগে এই গানটা শুনি। এই গানটা শুনলেই সেই মুখটা আবার মনে পড়বে।

0: বিবেক মুশরান, এই নামটা প্রায় আমরা ভুলতে বসেছি, কিন্তু ইলু ইলুটা আমরা ভুলিনি।
1: একদমই তাই, মানে 90-এর দশকে চকলেট হিরোদের মধ্যে অন্যতম বিবেক মুশরান। মানে শুরুটা হয়েছিল 1991-এ সওদাগর ছবির মাধ্যমে। এই ছবিতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন দিলীপ কুমার এবং রাজকুমার, এবং বলা যায় এই ছবিতে লিড রোল করে একবারে ওভারনাইট স্টার হয়ে গিয়েছিলেন বিবেক মুশরান। কিন্তু
0: এবং তার চেহারার মধ্যেও ওই একই ধরনের একটা অদ্ভুত সারল্য, অদ্ভুত একটা নিষ্পাপ ভঙ্গি, যেটা পরবর্তীতেও তার চেহারায় পেয়েছি। কিন্তু আমরা তাকে মেন স্ট্রিম ছবিতে খুব যে পেয়েছি, মানে পেয়েছি 2000-এর পরেও পেয়েছি, কিন্তু এই রকম জনপ্রিয়তা আমরা পাই
1: না। ওই চকলেট বয় ইমেজে উনি আটকে যান, এবং যে কারণে বড় বড় ব্যানারের যে সুযোগ সেগুলো ক্রমশ কমতে থাকে, এবং একটা সময়ে সাপোর্টিং রোলে তাকে দেখা যায় বটে, কিন্তু এরপরে মেন ক্যারেক্টার থেকে সরে গিয়ে তিনি আস্তে আস্তে লাইমলাইট থেকে সম্পূর্ণ সরে গিয়েছিলেন। আরেকজনের কথা বলতে হয়, ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে, কাজেই বলতে হচ্ছে, তিনি হচ্ছেন ভাগ্যশ্রী।
0: হ্যাঁ, তাকে কিন্তু আমরা পেয়েছি পরবর্তীতে, মানে 89-এ পেলাম, যে সিনেমা মানে যে গান না বাজিয়ে সুদীপ্ত আজকে যাবে না,
1: যাবো না।
0: তো সে গান শুনতে শুনতেই আমরা চলে যাব বটে, কিন্তু ভাগ্যশ্রীর যে ব্যাপারটা, মানে আমরা 1989-তে ম্যায়নে পিয়ার কিয়া পাচ্ছি, কিন্তু তারপরে বেশ কিছু, মানে কয়েকটা ছবির পরেই তাকে আমরা তামিল, তেলেগু এবং কন্নড় চলচ্চিত্রে পাচ্ছি বটে, কিন্তু মেইন স্ট্রিম ছবিতে তাকে আর পাচ্ছি না। এবং সেই এই সম্পর্কেও সেই একই কথা বলা হয় যে বাণিজ্যিক দুনিয়ার যে একটা অন্য রকমের দৃষ্টিভঙ্গি, তার সঙ্গে এরা হয়তো বা মানিয়ে উঠতে পারলেন না, বা তাদেরকে পিছনে ফেলেই রূপালী জগত এগিয়ে গেল।
1: আজকের সুরেলা সফর এই পর্যন্তই। সঙ্গে ছিলাম আমি সুদীপ্ত,
0: আমি কৃষ্ণা।

বিশ্বাসকেমী টেলিলয় ন্যায়বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।

0: Nipah outbreak in Keralam. Experts from the National Center for Disease Control reached Kozhikode district today to review the containment measures. A 43-year-old man from Ramanathapuram who tested positive for the Nipah virus is undergoing ventilator support at Kozhikode Medical College Hospital. The first dose of monoclonal antibody treatment has been administered to the patient following the recommendation of the medical board. In the ICC Women's T20 World Cup, the Group B clash between Scotland and Ireland is currently underway at Old Trafford in Manchester. The Indian women's team will begin its campaign against arch rivals Pakistan at Edgbaston in Birmingham tomorrow. Meanwhile, in men's cricket, the toss for the first ODI of the three-match series between India and Afghanistan has been delayed due to rain in Dharamshala, Himachal Pradesh. The match was earlier scheduled to begin at 1:30 p.m. And with that, we end this news bulletin.
1: Akashvani Kolkata, Khobor Porchi, Sudip Boshu. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। দেশ ছাড়ার আগে তিনি বলেন, ভারতের কৌশলগত ক্ষেত্রে ফ্রান্স এক গুরুত্বপূর্ণ অংশীদার। এই সফর দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে বলেও তিনি মন্তব্য করেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল তিনি যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী ক্ষেত্রের উদযাপনেই অনুষ্ঠানটি হবে। ভারতের স্টার্ট আপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতে এই অনুষ্ঠান। সফরের পরবর্তী পর্যায়ে আগামীকাল দুদিনের সফরে তিনি স্লোভাকিয়া যাবেন। উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব দৃঢ় করতে এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জনবিন্যাসগত পরিবর্তন সংক্রান্ত একটি বৈঠকে সভাপতিত্ব করেন। সীমান্তবর্তী জেলাগুলিতে জনবিন্যাস পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনি সংশ্লিষ্ট কমিশনকে নির্দেশ দিয়েছেন। বৈঠকে তিনি কমিশনকে পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে সীমান্তবর্তী এলাকা, মেট্রো শহর এবং শিল্প শহরগুলি সরেজমিনে পরিদর্শন করারও নির্দেশ দেন। এর আগে গত মাসে অবৈধ অভিবাসন এবং অন্যান্য অস্বাভাবিক কারণে সৃষ্ট জনবিন্যাসগত পরিবর্তনগুলি পর্যালোচনা করতে এবং সেগুলির মোকাবিলার উপায় বা পদক্ষেপের বিষয়ে সুপারিশ করতে কেন্দ্রীয় সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। আগামী সোমবার কার্শিয়াংয়ে সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 15, 16 এবং 17 জুন রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। নবান্ন সূত্রে জানা গেছে, নতুন সরকারের এটি প্রথম জনসংযোগ কর্মসূচি। এই শিবিরগুলিতে সরকারের 55 ধরনের সমাজ কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষ জানতে পারবেন। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের মানুষ এতদিন বঞ্চিত হচ্ছিলেন সেসব প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আমপান ত্রাণে 250 কোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় আজ এফআইআর দায়ের হয়েছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি আজ লিখিত আকারে অভিযোগ দায়ের করেন। দাবি করা হয়েছে, 2020 সালে আমপান পরবর্তী ত্রাণ বিতরণে বহু পাকা বাড়িকে ক্ষতিগ্রস্ত দেখিয়ে সরকারি অর্থ তুলে নেওয়া হয়েছে। পুলিশ বিষয়টিতে তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, আজ ভোররাতে অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাড়িতে তল্লাশি চালায় শালবনী থানার পুলিশ, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। একটি জমি সংক্রান্ত মামলায় অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজে এই তল্লাশি বলে জানা গেছে। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে তদন্তে অভিষেক ব্যানার্জিকে আগামীকাল সকাল 10টায় ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য দুটি মামলায় সোম মঙ্গলবার অভিষেককে ইডি জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। পুর নিয়োগ দুর্নীতি তদন্তে ইডি আজ তৃণমূল কংগ্রেসের কামারহাটির বিধায়ক মদন মিত্রের বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি চালাচ্ছে। ভবানীপুরের বাড়ির পাশাপাশি জোকায় মদন মিত্রের পুরনো ফ্ল্যাটেও যান ইডি আধিকারিকরা। পাশাপাশি বিধায়কের দক্ষিণেশ্বরের বাড়ি থেকে টাকা এবং নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। অযোগ্য ব্যক্তিদের পুরসভায় নিয়োগের জন্য মদন মিত্র মধ্যস্থতাকারী মারফত অবৈধভাবে অর্থ ও সোনা নিয়েছিলেন বলে অভিযোগ। কলকাতা ও সংলগ্ন অঞ্চলের অন্তত 7টি জায়গায় আজ হানা দেয় ইডি। যুবভারতীতে মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। নোটিশ পাওয়ার 48 ঘন্টার মধ্যে তাকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, আগে দুবার পুলিশি তলবে সাড়া দেননি অরূপ বিশ্বাস। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর একটি বেসরকারি স্কুলের গাফিলতিতে মৃত এক ছাত্রের পরিবারের লোকেরা আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে

সাক্ষাৎ করেছেন। আজ সকালে সল্টলেকে বিজেপির কার্যালয়ে মুখ্যমন্ত্রীর জনতার দরবার কর্মসূচির আয়োজন করা হয়। সেখানেই আয়ুষ কুমার নাথ নামে ওই ছাত্রের মা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তার অভিযোগ, স্কুলে গিয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়েছে জেনেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বেশ কয়েকদিন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পর গত 24 মে তৃতীয় শ্রেণীর ওই ছাত্রটির মৃত্যু হয়। পরিবারের তরফে মুখ্যমন্ত্রীর কাছে দোষীদের কড়া শাস্তির আবেদন জানানো হয়েছে। চাকরির নামে প্রতারণা, হুমকি, মারধর সহ একাধিক অভিযোগে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের বাড়িতে আজ পুলিশ তল্লাশি চালিয়েছে। যদিও কোচবিহার 2 নম্বর কালীঘাট রোডের বাড়িতে অভিজিৎ সেই সময় ছিলেন না। ফুটবল বিশ্বকাপ ম্যাচে আজ গ্রুপ বিতে সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে কাতার। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। অন্য ম্যাচে গ্রুপ সিতে নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে। খেলা শুরু হবে রাত 3:30। খবর এখনকার মতো শেষ হলো।

0: चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर, FM गोल्ड पर।
1: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
2: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
3: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন। PM সূর্যঘর.gov.in

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পরশু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে 15 থেকে 17 জুন রাজ্যের প্রতিটি ব্লকে আয়োজিত হবে জনকল্যাণ শিবির। এই কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি জেলা সচিব স্তরের IAS আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। সামাজিক সুরক্ষা প্রকল্প সহ নানা বিষয়ে অভিযোগ জানাতে রাজ্য সরকার একটি অনলাইন পোর্টাল চালু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী 21 জুন রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যোগ সঙ্গম পোর্টাল চালু করছে সরকার। আমপান ত্রাণে 250 কোটি টাকা দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

0: অধ্যায়ের নামে অভিযোগ দায়ের হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায়। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে আগামীকাল ভবানী ভবনে হাজিরার নির্দেশ। WBCS প্রিলিমসের জন্য পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দক্ষিণ পূর্ব রেল আগামীকাল একটি বিশেষ ট্রেন চালাবে। রবিবার বাতিল থাকা EMU এবং মেমু ট্রেনগুলিও চালানো হবে। মেট্রো রেল ব্লু ও গ্রিন লাইনে সকাল 8টা থেকে পরিষেবা দেবে। আসছি বিস্তারিত সংবাদে। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। আগামী সোমবার কার্সিয়ঙ্গের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 15, 16, 17 জুন রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। নবান্ন সূত্রে জানা গেছে নতুন সরকারের এটি প্রথম জনসংযোগ কর্মসূচি। এই শিবিরগুলিতে সরকারের 55 ধরনের সমাজকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে জানতে পারবেন সাধারণ মানুষ। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের মানুষ এতদিন বঞ্চিত হচ্ছিলেন সেগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, PM কিষাণ যোজনা এবং বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর জন্য নতুন করে নাম নথিভুক্ত করা যাবে। এদিকে জনকল্যাণ শিবির কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলায় সচিব স্তরে IAS আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা পুরসভা এলাকাতেও 16টি বোরোতে জনকল্যাণ শিবির আয়োজিত হবে। সামাজিক সুরক্ষার প্রকল্প সহ নানা বিষয়ে অভিযোগ জানানোর জন্য রাজ্য সরকার একটি অনলাইন পোর্টাল চালু করেছে। মুখ্যমন্ত্রী দপ্তরের ওয়েবসাইটে গিয়ে এই পোর্টাল খুলে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অভিযোগ জানানো যাবে। একই সঙ্গে সেই সংক্রান্ত নথিও আপলোড করার সুযোগ থাকছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি অভিযোগ জানানোর জন্য আপনার সরকার আপনার পাশে নামে একটি হেল্পলাইন নম্বর চালু করেন। নম্বরটি হল 8282082820। এছাড়াও চালু হয়েছে ইমেল আইডি ASAP@wb.gov.in। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী 21 জুন কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যোগ সঙ্গম পোর্টাল চালু করা হবে। যোগ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজ স্বাস্থ্যভবনে বৈঠক করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, আগামীকাল ভোরে এই পোর্টালটি খোলা হবে। বিভিন্ন আবাসন, স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠানের সবাইকে এই পোর্টালের মাধ্যমে যোগ অনুশীলনে যুক্ত হওয়ার তিনি আহ্বান জানান। অন্যদিকে যোগ দিবসের অনুষ্ঠানে সামিল হতে চাইলে সাধারণ মানুষ তাদের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে 1800-315-7008 এই নম্বরে মিসড কল দিতে পারেন বলেও তিনি জানান। 19 জুন দৌড় সে ধ্যান ত্যাগ নামে রান ফর যোগার আয়োজন করা হয়েছে। 20 জুন গঙ্গাবক্ষে নৌকার উপর যোগাভ্যাসের পরিকল্পনা হয়েছে। 21 জুন প্রধানমন্ত্রী যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভোর 5টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। প্রায় 30,000 মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে ওই দিন যোগাসন করতে পারবেন বলে স্বাস্থ্য সচিব জানিয়েছেন। 51টি সরকারি ITIকে PM সেতু প্রকল্পে যুক্ত করা হবে বলে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন। এ ব্যাপারে বিভিন্ন অংশীদারদের সরাসরি যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
1: যে 51টি সম্পূর্ণভাবে সরকারি ITI আছে, সেই 51টি সরকারি ITIকে আমরা এই PM সেতু প্রকল্পের আন্ডারে আনব। আমরা চাইছি যে যারা স্টেক হোল্ডার, যাদের জন্য সরকার দক্ষ কর্মী তৈরি করে দেয়, তারা তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের সরকারি পরিকাঠামো, সরকারি সহযোগ এবং সরকারি তন্ত্রের মধ্যে থেকে নিজেদের মতো করে নিজেদের স্কিলিং করে নিক, নিজেদের দক্ষ কর্মী তৈরি করে নিক।
0: তৃণমূল সরকারের উদাসীনতায় রাজ্যে উন্নয়নের বড় সুযোগ হাতছাড়া হয়েছে বলে রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। আজ সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, 2016 সালে কেন্দ্রীয় সরকার রাজ্যের 780টি সেন্সাস টাউনকে নগর প্রশাসনের আওতায় এনে পরিকল্পিত উন্নয়নের সুযোগ দিতে চেয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জির সরকারের উদাসীনতায় তা বাস্তবায়িত হয়নি। এর ফলে দ্রুত বেড়ে ওঠা জনপদগুলি আজও উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত। ডাবল ইঞ্জিন সরকার কেন্দ্রীয় অর্থ পরিকল্পনা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যকে আধুনিক ও বসবাসযোগ্য নগর ব্যবস্থার পথে এগিয়ে নিয়ে যাবে বলে শ্রমিকবাবু উল্লেখ করেন। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর একটি বেসরকারি স্কুলের গাফিলতিতে মৃত এক ছাত্রের পরিবারের লোকেরা আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সকালে সল্টলেকে বিজেপির কার্যালয়ে মুখ্যমন্ত্রীর জনতার দরবার কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে আয়ুষ কুমার নাথ নামে ওই ছাত্রের মা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর অভিযোগ, স্কুলে গিয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়েছে জেনেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বেশ কয়েকদিন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পর গত 24 মে তৃতীয় শ্রেণীর ওই ছাত্রটির মৃত্যু হয়। পরিবারের তরফে মুখ্যমন্ত্রীর কাছে দোষীদের কড়া শাস্তির দাবি জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আজ দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের

0: পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাড়িতে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে সূত্রের খবর। তার সঙ্গে ছিলেন সাংসদ শতাব্দী রায়, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস ছেড়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগ দেন কিনা সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনে চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আমপান ত্রাণে 250 কোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় আজ এফআইআর দায়ের হয়েছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি আজ লিখিত আকারে এই অভিযোগ দায়ের করেন। দাবি করা হয়েছে 2020 সালে আমপান পরবর্তী ত্রাণ বিতরণে বহু পাকা বাড়িকে ক্ষতিগ্রস্ত দেখিয়ে সরকারি অর্থ তুলে নেওয়া হয়েছে। পুলিশ বিষয়টিতে তদন্ত শুরু করেছে। বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের জন্য অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ফের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। শিলিগুড়ির এক ব্যবসায়ী সঞ্জয় সিংহলও এই অভিযোগটি দায়ের করেন। উল্লেখ্য, আজ ভোররাতে অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাড়িতে তল্লাশি চালায় শালবনী থানার পুলিশ, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। একটি জমি সংক্রান্ত মামলায় অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজেই তল্লাশি বলে জানা গেছে। রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেছেন সব দুর্নীতির ব্যাপারে সুমিত রায় সবকিছু জানতেন।
1: ওর যে অফিসটা, যেটাই ক্যাবাক বলা হয় বা অভিষেকের অফিস বলা হতো বা বলা হয় সেটা ওর বাড়ির অফিস হোক আর ক্যাবাকের অফিস, এগুলো সমস্ত কিছুই তো যা যা হতো দুর্নীতির কাজ বা অন্যায় ইত্যাদি সবই তো থ্রু সুমিত।
0: বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে তদন্তে অভিষেক ব্যানার্জিকে আগামীকাল সকাল 10টায় ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পুরনিয়োগ দুর্নীতি তদন্তে ইডি আজ তৃণমূল কংগ্রেসের কামারহাটির বিধায়ক মদন মিত্রের বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি চালাচ্ছে। ভবানীপুরের বাড়ির পাশাপাশি জোকাই মদন মিত্রের পুরনো ফ্ল্যাটেও যান ইডি আধিকারিকরা। পাশাপাশি বিধায়কের দক্ষিণেশ্বরের বাড়ি থেকে নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। অযোগ্য ব্যক্তিদের পুরসভায় নিয়োগের জন্য তিনি মধ্যস্থতাকারী মারফত অবৈধভাবে অর্থ ও সোনা নিয়েছিলেন বলে অভিযোগ। যুব ভারতীতে মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। নোটিশ পাওয়ার 48 ঘন্টার মধ্যে তাকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, আগে দুবার পুলিশি তলবে সাড়া দেননি অরূপ বিশ্বাস। WBCS প্রিলিমস পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দক্ষিণ পূর্ব রেল রাঁচি ও হাওড়ার মধ্যে পরীক্ষা স্পেশাল ট্রেন চালাবে। রাঁচি থেকে আজ রাত 9:30 নাগাদ ট্রেনটি ছাড়বে। অন্যদিকে এই রেল বিভাগে বাতিল থাকা সবকটি ইএমইউ এবং মেমু ট্রেন আগামীকাল চালানো হবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে মেট্রো রেল আগামীকাল ব্লু ও গ্রিন লাইনে সকাল 8:00 থেকে পরিষেবা দেবে। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ থাকবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে 15 থেকে 17 জুন রাজ্যের প্রতিটি ব্লকে আয়োজিত হবে জনকল্যাণ শিবিরের। সামাজিক সুরক্ষার প্রকল্পে অভিযোগ জানাতে রাজ্য সরকার একটি অনলাইন পোর্টাল চালু করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold.
1: স্টুডিও ঘড়ি বলছে রাত 8:01। শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আপনার কথা। স্টুডিওতে রয়েছি মৌসুমী আর শ্রাবস্তী। আর আজকে ওয়ার্ল্ড ডলস ডে বা বিশ্ব পুতুল দিবসে আমাদের বিশেষ বিষয়, সেটা কি মৌসুমী?
2: আজকে যে এই যে বিশেষ দিন, মানে বিশ্ব ডল দিবস বা পুতুল দিবসও বলা যায়, সেখানে আজকের কিন্তু বিষয়টাও আমরা অনেকটা ওই রকমই রেখেছি। আমরা ছোটোবেলাটা, যাদের কিনা পুতুল নিয়ে অনেক নস্টালজিয়া, বা অনেকে হয়তো সেই পুতুল এখনও সংগ্রহ করে রেখেও দিয়েছেন, তাদের কাছে আজকে জানতে চাইব, আধুনিক এই প্রযুক্তির যুগে হাতে তৈরি পুতুলের জনপ্রিয়তা কি কমেছে? আর শুধু হাতে তৈরি কেন, যে কোনো পুতুলেরই জনপ্রিয়তা কি কমেছে, বিশেষ করে, হ্যাঁ বিশেষ করে বাচ্চাদের কাছে, আধুনিক প্রযুক্তির যুগে যেখানে কিনা হাতের কাছেই একদম মোবাইল, ট্যাব বা যে কোনো প্লে করার জন্য যে সমস্ত মেশিনগুলো পাওয়া যাচ্ছে বা যে সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছে সেটা একদম হাতের গোড়ায়, সেখানে দাঁড়িয়ে সেই রান্নাবাটি খেলা বা পুতুলের বিয়ে দেওয়া বা পুতুল নিয়ে খেলা, সেগুলো কি সত্যি কমেছে? আপনি কি ভাবছেন?
1: আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, টেক্সট মেসেজ 9903059992 অথবা চলে আসতে পারেন টেলিফোন লাইনে 2248-8085 এই নম্বরে।
2: 2248-8085 এই নম্বরে যাব, কিন্তু তার আগে আমাদের লেখালেখির পাঠ থেকে বরং একটু দেখে নিই।
1: একদমই তাই, ফেসবুকের কমেন্টে চলে যাই। লিখছেন নাম লিখেননি, তুফান লিখছেন, কিন্তু কোথা থেকে লিখছে তুফান সেটা, বেড়াচাপা বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে। বেশ, আপনাদেরকে জানাই শুভ সন্ধ্যা ও পাশাপাশি জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। আমি দশম শ্রেণীতে পাঠরত একজন ছাত্র। বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতির এই যুগে মানুষের জীবনযাত্রায় এসেছে বিস্ময়কর পরিবর্তন। কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্টফোন, ভিডিও গেম ও আধুনিক ইলেকট্রনিক খেলনার আকর্ষণে শিশুদের বিনোদনের জগৎ আজ সম্পূর্ণ নতুন রূপ ধারণ করেছে। এই পরিবর্তনের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে, যে পুতুলের জনপ্রিয়তা কি সত্যিই কমছে? নিঃসন্দেহে আধুনিক প্রযুক্তি নির্ভর খেলনার ব্যাপক প্রসার হাতে তৈরি পুতুলের ব্যবহারকে কিছুটা প্রভাবিত করেছে। আজকের শিশুরা ডিজিটাল জগতের রঙিন আকর্ষণে অনেক বেশি মুগ্ধ, ফলে একসময় ঘরে ঘরে দেখা যেত যে মাটির, কাঠের কিংবা কাপড়ের পুতুল, তার উপস্থিতি আগের তুলনায় কিছুটা কমেছে। তবে জনপ্রিয়তা কমে গেলেই গুরুত্ব কমে যায় না। হাতে তৈরি পুতুল কেবল একটি খেলনা নয়, এটি একটি জাতির সংস্কৃতি, ঐতিহ্য এবং শিল্প সৌন্দর্যের জীবন্ত প্রতীক। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি প্রতিটি পুতুলে লুকিয়ে থাকে শ্রম, মমতা, কল্পনা ও সৃজনশীলতার অনন্য সমন্বয়। অনেক বড় মেসেজ তুফান লিখছে যে শিল্পের সঙ্গে জড়িয়ে থাকে একটি জাতির ইতিহাস ও ঐতিহ্য, তার অস্তিত্ব কখনো মুছে যায় না। ছোট করে পড়লাম,
2: একদম তাই। আর তারপরে আমরা চলে যাই একটু ফোনে, কে আছেন সরাসরি কথা বলার জন্য? নমস্কার।
3: নমস্কার।
2: বলুন।
3: শুভ
2: সন্ধ্যা।
3: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
2: বলুন বলুন।
3: বর্তমান যুগে প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির কারণে অনেক নতুন ধরনের পুতুল এসছে, যেমন টকিং ডল, রিমোট কন্ট্রোলিং ডল, সিঙ্গিং ডল। এইগুলো ওই আমরা ছোটবেলায় যে হাতে তৈরি পুতুল নিয়ে খেলতাম তার জনপ্রিয়তাটা কিছুটা হলেও কমিয়ে দিয়েছে। তবে আমি মনে করি এটা একমাত্র কারণ নয়। একটা সময় ছিল বিভিন্ন মেলায় অনেক পুতুল আসত, হাতে তৈরি পুতুল, সেসবগুলো নিয়ে অনেক পুতুল নাচ হতো, তার সঙ্গে অনেক গান থাকতো এবং বিভিন্ন ধরনের নতুন নতুন পুতুলও আসতো। সেই ধরনের মেলাগুলো হয়, কিন্তু পুতুলগুলো তত আর আসে না। আর এই শিল্পটাকে টিকিয়ে রাখতে গেলে কিছুটা উদ্যোগের প্রয়োজন, কিছুটা সংরক্ষণেরও প্রয়োজন। এখন মানুষজনের মধ্যে সেই উদ্দীপনাটারও যথেষ্ট অভাব রয়েছে। এটার কারণ হিসেবে আমি মনে করি মানুষের অত্যধিক ব্যস্ততা। সেই জন্যে শুধুমাত্র প্রযুক্তির অগ্রগতি নয়, মানুষের উদ্যোগটা যদি থাকে তাহলে জনপ্রিয়তাটা নিশ্চয়ই থাকবে। কারণ এই যে হাতে তৈরি পুতুল, এটা একটা সাংস্কৃতিক ঐতিহ্য এবং একে টিকিয়ে রাখাটাও আমাদের দায়িত্ব। নমস্কার।
2: নমস্কার।

0: অনিমেষ বাবুর কথা শুনছিলাম বেহালা থেকে, তারপরে আমরা হোয়াটসঅ্যাপে একটু চোখ রাখি। হোয়াটসঅ্যাপে আমাদের বেশ কিছু হোয়াটসঅ্যাপ এসেছে, তার মধ্যে সৌভিক ঢাকুরিয়া থেকে, তিনি বলছেন, আধুনিক প্রযুক্তির যুগে বাজারে নানা ধরনের ইলেকট্রনিক খেলনা ও ডিজিটাল বিনোদনের প্রসার ঘটেছে, ফলে হাতের তৈরি পুতুলের ব্যবহার কিছুটা কমেছে, এটাই মনে হয় তার। তবে এর মানে এই নয় যে এর কদর একেবারে হারিয়ে গেছে। হাতের তৈরি পুতুল আমাদের লোকসংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পকলার এক গুরুত্বপূর্ণ অংশ। এর মধ্যে শিল্পীর সৃজনশীলতা, পরিশ্রম এবং স্থানীয় সংস্কৃতির ছাপ ফুটে ওঠে। আজও অনেক মানুষ শৌখিন সংগ্রহ, ঘর সাজানো কিংবা সংস্কৃতির অনুষ্ঠানের জন্য এসব পুতুল কিন্তু কিনে থাকেন। তাই বলা যায় প্রযুক্তির প্রভাবে হাতের তৈরি পুতুলের চাহিদার ধরন বদলেছে, কিন্তু এর শিল্পমূল্য ও সাংস্কৃতিক গুরুত্ব আজও অটুট রয়েছে, কিছুটা আজকের যুগেও। সৌভিক ঢাকুরিয়া থেকে কিন্তু তিনি এই কথা জানিয়েছেন।
1: একেবারেই তাই। আবারও চলে যাই ফেসবুকের কমেন্টে। তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে লিখছেন, শুভ সন্ধ্যা জানাই আরজেদের। পুতুল নেবে কো পুতুল, আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম রাবণ আছে, নয়া প্রযুক্তিতে এইসব জিনিস উধাও। তবে কিছু প্রান্তিক পরিবার আছেন এখনও পাড়ায় পাড়ায় হাতে তৈরি পুতুল ঝুড়ি করে বিক্রি করতে আসেন, তবে তার গুণগত মান আগের চেয়ে উন্নত। ছেলেবেলায় পাড়ায় বেচতে আসতো, প্রযুক্তির দৌলতে অনেক কিছু হারিয়েছে, আবার নয়া উন্নত ভোগ্য সামগ্রী, আসবাবপত্র, ভোজ্য হাতের কাছে হাজির চাওয়া মাত্র, রকম শৈলী, ধরন ধারণ সবই পাল্টাচ্ছে। লিখছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে।
0: এরপরে আমরা 2248-8085 এই নাম্বারে কে আছেন সরাসরি কথা বলবার, কথা বলার আগে একটা কথা মনে করিয়ে দিই, যখন আমরা কথা বলছি আপনাদের সাথে বা আপনারা আমাদের সাথে কথা বলে নিচ্ছেন, রেডিও সেটের ভলিউমটা কিন্তু একদম শূন্য করে দিতে হবে, নইলে আপনাকে সরে আসতে হবে রেডিও সেটের কাজ থেকে অনেকটা। কে আছেন আমাদের সাথে?
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি মালদা থেকে সায়ন ঘোষ
0: বলছি। বলুন।
2: আসলে বিষয়টা হচ্ছে, এখন পুতুলটা যতটা বাচ্চাদের খেলার বিষয় রয়েছে, তার থেকে বিষয়টা বেশি হয়েছে সাজানোর জন্য। ঘরের মধ্যে যে যদি একক একজনের ঘর হয়, সে ঘরের যে বেড সাইড টেবিল, মানে টেবিলও নয়, বেডের উপরেই বিভিন্ন ধরনের টেডি বিয়ার দিয়ে সাজিয়ে রাখা, এবং টেডি বিয়ারটাই তার সঙ্গী, মানে টেডি বিয়ারও কিন্তু একটা পুতুলের একটা ফর্মাই, এবং যে পুতুলের কথা আমরা শুনছি সে পুতুলটা আরো যে জনপ্রিয়তা কমছে বা বাড়ছে সেটা বলতে পারছি না, কিন্তু বাড়ছেও না বা কমছেও না, একটা মানে মধ্যপন্থা অবলম্বন করা হয়েছে। এবং যে তৈরি করার যে মেকানিজমটা, সে মেকানিজমটা তৈরি করতে গেলে প্রকৃত মাটিটা দরকার, প্রকৃত শিল্পী বা প্রকৃত র মেটেরিয়াল গুলো থাকে, সেটা কি পাওয়া যাচ্ছে এটাও একটা বড় প্রশ্ন। এবং যে আমরা জানি যে কৃষ্ণনগরের পুতুল বিখ্যাত, সে পুতুল এখন এক্সিবিশন করার জায়গাটা কোথায়, সেটাও তো একটা বড় প্রশ্ন না। ইচ্ছে সকলেরই আছে, বাড়িতে তো ভালো মাটির পুতুল থাকবে, শোকেসে সাজানো বা বজ্র অজ্র নয়, মানে যেগুলো আর কি শোকেস করার জায়গা সেখানে রাখা, কিন্তু জিনিসটা পাওয়া কি যাচ্ছে আদৌ, এটা একটা বড় প্রশ্ন। এর কারণটা হচ্ছে আমরা সত্যি আমরা বড্ড ব্যস্ত হয়ে পড়ছি, নিজেদেরকে দোষারোপ করে লাভ নেই, এখন যেগুলো হারিয়ে যাচ্ছে নিজেদেরকে দোষারোপ না করে সংরক্ষণ করার তো দরকার, এটাই আমার মনে
1: হয়। বেশ, অনেক ধন্যবাদ। এরপর আবারও চলে যাই ফেসবুকের কমেন্টে। কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, আধুনিক প্রযুক্তির যুগে খেলনার জগতে অনেক পরিবর্তন এসেছে, বর্তমানে শিশুদের কাছে ইলেকট্রনিক ও ডিজিটাল খেলনার চাহিদা বেড়েছে, এর ফলে হাতে তৈরি পুতুলের জনপ্রিয়তা কিছুটা কমেছে, তবুও এই পুতুলগুলো আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। হাতে তৈরি পুতুলের শিল্পীর সৃজনশীলতা ও দক্ষতার পরিচয় পাওয়া যায়, গ্রামীণ মেলা ও হস্তশিল্প প্রদর্শনীতে হাতে তৈরি পুতুলের কদর রয়েছে, পরিবেশ বান্ধব হওয়ায় এইসব পুতুলের বিশেষ গুরুত্ব আছে, প্রযুক্তির উন্নতির মাঝেও হাতে তৈরি পুতুলের মূল্য পুরোপুরি হারিয়ে যায়নি, ঐতিহ্য রক্ষার জন্য আমাদের এ ধরনের শিল্পকে উৎসাহিত করা উচিত।

0: এরপরে যারা সবে টিউন করলেন তাদের জন্য আরও একবার বলে দিই আজকের যে বিষয় সেটা হচ্ছে আধুনিকতার বা এই প্রযুক্তির যুগে হাতে তৈরি পুতুলের জনপ্রিয়তা কি কমেছে। মানে আপনার বাড়ির খুঁদেরা যারা কিনা পুতুল নিয়ে খেলতে আগে ভালোবাসত, তারা কি এখন শুধুই ডিজিটাল যুগের মধ্যে সীমাবদ্ধ বা সেই যুগেই পদার্পণ করেছে? শুধুই কম্পিউটার, শুধুই ট্যাব, শুধুই প্লে জোন এইসবের মধ্যেই নাকি এখনও পুতুল নিয়ে রান্নাবাটিটা খেলা হয়? পুতুলের জনপ্রিয়তা কতটা এখনও পর্যন্ত আছে, শুধু কি ঘর সাজানোর জন্যই, জানান আমাদেরকে। জানাবেন কীভাবে? 2248-8085
1: অথবা হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করতে পারেন 9903095992।
0: এই নাম্বারে কিন্তু আপনি সরাসরি জানাতে পারেন। আর যেটা পারেন সেটা ফোন করতে, তেমনটা আপনাদের বলেছি। এই মুহূর্তে কে আছেন ফোনে? হ্যাঁ বলুন।
2: হ্যালো দিদিভাই, নমস্কার।
0: শুভ সন্ধ্যা।
2: আমি পূর্ব বর্ধমান জেলা বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল বলছি দিদিভাই।
0: বলুন
2: দিদিভাই, দেখুন আজকে অত্যাধুনিক যুগে মানে আপনার বিজ্ঞান এমন জিনিস এনে দিয়েছে, আর এখন পুতুল আর কেউ বানায় না, এবং পুতুল মেলাতে বিক্রি হয় আমাদের কৃষ্ণনগর থেকে আসে, কিন্তু সে কেনার জন্য কোনো লোক পায় না পুতুল বেলা, মানে পুতুলের দোকান বলা। আর সব থেকে বড় ব্যাপার দিদি ভাই, পুতুল নাচ, মানে যেটা বাংলার যে গর্ব ছিল পুতুল নাচ,
0: ঠিক তাই, মানে মেলায় আগে পুতুল নাচটা কিন্তু মাস্ট ছিল, হবেই হবে।
2: এবং এবং আমরা টিকিট কেটে, তখন তো 5 টাকা টিকিট ছিল পুতুল নাচ, এবং সাবিত্রী সত্যবান নাইলে বেহুলা লক্ষ্মীন্দর, এই যে পালাগুলো হতো, সত্যি করেই দেখতে খুব ভালো লাগতো এবং গান গাইতো। আজ কিন্তু বিলুপ্তর পথে, একটা পুতুল নাচ আর কোথাও হয় না, আর দেখতেও পাই না। তো আমাদের ডিজিটাল যুগে আজকে কিন্তু সব হারিয়ে গেছে দিদি ভাই। তো আমি চাই যে আবার পুতুল নাচটা যদি ফিরে আসে, তাহলে আমাদের গ্রাম বাংলার আবার ঐতিহ্য আমরা ঘুরে পাবো। এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন আপনিও। এরপরে আমরা না একটু হোয়াটসঅ্যাপে চোখ রাখবো। হোয়াটসঅ্যাপ আমাদেরকে অনেক মেসেজ জানান দিচ্ছে হোয়াটসঅ্যাপে, যে এবারে এগুলো পড়তে হবে, এগুলো পড়তে হবে। তার মধ্যে বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে তিনি বলছেন, কৃষ্ণনগর থেকে আমি কৃষ্ণ খুঁজে এনেছি। জনপ্রিয় সব উপকরণ হস্তশিল্পে ভরা সাজি, যে কোনো ধরনের মেলায় মাটির পুতুলের ছড়াছড়ি, অসাধারণ শৈল্পিক নমুনা গৃহসজ্জায় একান্ত দরকারি। যুগের পরিবর্তনের সাথে বদলেছে মানসিকতা, ঘর সাজানোর কাজে বিলীন হাতে তৈরি পুতুল কথা। হাতে তৈরি পুতুল সেকেলে, প্রযুক্তিগত কৌশলে, অত্যাধুনিক উপকরণ সব যুগের তালে তালে। লাফিং বুদ্ধা বৃদ্ধা নেই আর শোকেশে শোপিস হাজির। আচ্ছা, আধুনিকতার জাঁতা কলে নেই হাতে তৈরি পুতুলের নজির। বিশ্বজিৎ কর, মেন রোড, বোড়াল থেকে তিনি বলছেন, গড়িয়া, কলকাতা থেকে।
1: এরপরে আবারও ফেসবুক কমেন্টে চোখ রাখি। দিনেশ নস্কর বালি মধ্যজয়পুর বিল থেকে লিখছেন, মাটির পুতুলের চাহিদা কমে গেছে এখন, আধুনিক যুগ অনেক রকম জিনিস বেরিয়েছে। তবে আমি যখন ছোট ছিলাম মাটির জিনিস কিনতাম, আমার মেজো কাকা থাকতো কৃষ্ণনগরে, সেখানে মাটির পুতুল বিখ্যাত। কৃষ্ণনগর থেকে অনেক রকমের পুতুল মাটির জিনিসপত্র নিয়ে আসতো, সেগুলো দেখার মতো গানে পেয়েছি, কৃষ্ণনগর থেকে আমি কৃষ্ণ খুঁজে এনেছি। ছোট কাকা কৃষ্ণনগর থেকে একটা রাধাকৃষ্ণ এনে দিয়েছিল, যে দেখতো সেই বলতো আমাকে একটা আনিয়ে দিতে বলবে। এসব দিন গেল কোথায়, এখন ডিজিটাল যুগে এখনকার বাচ্চারা মোবাইলে সব কিছু দেখতে পায়। এখন আর পুতুলের গল্প না, পুতুল নিয়ে খেলা, পুতুলের বিয়ে হাস্য কথা হয়ে যাবে এখনকার বাচ্চাদের বললে। যাক, পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। দিনেশ নস্কর বালি হাওড়া থেকে লিখেছেন।
0: এরপরে ফোনে যাব, কিন্তু তার আগে বলি আমাদেরকে সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে কি লিখেছেন। তিনি বলছেন, আধুনিক প্রযুক্তির যুগে প্লাস্টিক ও ডিজিটাল খেলনার দাপটে হাতে তৈরি পুতুলের ঐতিহ্যবাহী ব্যবহারিক চাহিদা কিছুটা কমেছে, তবে পরিবেশ বান্ধব ও ঐতিহ্যবাহী পণ্যের প্রতি আগ্রহ কিন্তু বাড়ায়। হস্তশিল্পের পাশাপাশি বাংলাসহ বিশ্বের নানা প্রান্তে হাতে তৈরি পুতুলের কদর এখনও কিন্তু অটুট। পরিশেষে বলা যায়, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় পুতুলের ধরন ও নকশার পরিবর্তন এসেছে। দৈনন্দিন সাধারণ

0: কারণ খেলনা হিসেবে তৈরি পুতুলের বাজার হয়তো কিছুটা সংকুচিত হয়েছে, কিন্তু শিল্পকর্ম এবং লোকজ ঐতিহ্য হিসেবে এর আবেদন চিরন্তন। বর্তমান যুগে হস্তশিল্পের বাজার এবং সচেতন গ্রাহকদের চাহিদার কারণে হাতে তৈরি পুতুল আর নিজস্ব সক্রিয়তায় এবং মর্যাদা নিয়ে টিকে আছে এবং ভবিষ্যতেও তা স্বমহিমায় টিকে থাকবে বলে আমার মনে হয়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, থাকবেন আপনিও খুব ভালো। 2248-8085 কে আছেন আমাদের সাথে? নমস্কার।
1: নমস্কার মৌসুমী দি ও সাহসী দুজনকে শুভ সন্ধ্যা।
2: শুভ সন্ধ্যা।
1: আমি মহেশতলা থেকে দেবাশিস ঘোষ কথা বলছি।
0: বলুন।
1: দেখুন, পুতুল শিল্প, এই পুতুল শিল্পটা আমরা ছোটবেলায় দেখেছি, বিশেষত মেয়েরা, ছেলেরা তো পুতুল খেলার সময় হয়তো অতটা ওতপ্রোতভাবে জড়িত ছিল না, কিন্তু আমাদের সময়কার যারা মেয়েরা, আমরা পুতুল খেলার একটা পাটের সঙ্গে ছিলাম হয়তো সেই, কিন্তু সরাসরি পুতুল খেলার সঙ্গে যুক্ত না থাকলেও সেই সময় ছোটবেলায় একটা পুতুল খেলা ছিল, ছোটবেলার একটা অঙ্গ। তো মেয়েরা সেখান থেকেই প্রায় সংসার জীবনের পাটটাও নিত এক ধরনের। হ্যাঁ, মানে এইটা একটা ছিল। আর এখন বর্তমানে এই ডিজিটাল যুগে ওদের সময় কোথায়? এখনকারের বাচ্চারা পুতুল নিয়ে খেলবে এটা তো কল্পনাই করা যাবে না। হাতে একটা মোবাইল বা ল্যাপটপ, এইটুকুই যথেষ্ট তার কাছে। সে পুরো জগৎটাকে হাতের মুঠোয় পেয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, এই পুতুল নামক শিল্পটি এখন অনেকটাই ঢুকছে। এর জন্য সরকারি প্রচেষ্টা চলছে, বিভিন্ন ধরনের প্রচেষ্টা চলছে এই শিল্পটাকে জাগিয়ে তোলার, এই লোক সংস্কৃতিতে এই শিল্পটাকে আরো উন্নত মানের করে তোলার। কিন্তু সেখানে পরস্পরের একটা সহজ সাহায্য দরকার, যেখানে পুতুল তৈরি হলো কিন্তু সেই পুতুলটার মার্কেট কোথায় পাবে, কে কিনবে? কেবলমাত্র ঘর সাজানোর জন্য, কিন্তু ঘর সাজানোর জন্য তো অনেক অত্যাধুনিক মেটেরিয়াল দিয়ে পুতুলগুলো তৈরি হচ্ছে, টেডিবিয়ারগুলো তৈরি হচ্ছে। সেখানে মাটি, এই মৃৎশিল্পের যে পুতুল, যেটা কৃষ্ণনগরের অরিজিনাল যে জিনিসটা, সেটা কিন্তু অনেকটাই কদর হারিয়েছে বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত হচ্ছে পুতুল নাচ। পুতুল নাচ কিন্তু আজও আমি যে অঞ্চলে থাকি, দেবনারবার অঞ্চলে, সেই অঞ্চলের আমাদের যে গ্রাম, সেখানে আজও কিন্তু পুতুল নাচ হয়। আজও যে পয়লা দোসরা বৈশাখ আমাদের ওখানে যে গোষ্ঠ মেলাটা হয়, সেখানে আজও পুতুল নাচের চলন রয়েছে। মানে এইটুকুকে এখনো লোক সংস্কৃতিতে আমাদের গ্রাম নিয়ে অন্তত টিকিয়ে রাখার ক্ষুদ্র প্রয়াস সেটা এখনো চলছে। নমস্কার।
0: বেশ, শুনতে থাকুন। সত্যি এরকম ভাবে এই যে লোক সংস্কৃতি আমাদের গ্রাম বাংলায়, বা যারা শিল্পীরা রয়েছেন যারা কিনে এগুলো বানায়, তারাও কিন্তু তাদের পরিশ্রম দিয়ে, তাদের মেধা দিয়ে, তাদের শিল্পকর্ম দিয়ে এই সমস্ত পুতুলগুলোকে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে।
2: একেবারেই তাই। এবং সেই সাথে তাহলে বলে দিই মৌসুমী, যে আজকে আমাদের যে বাংলার ক্যানভাস, তাতেও আমরা এই পুতুল নিয়েই থাকি। বেশ, ফেসবুকের কমেন্টে চোখ রাখি। সর্বেশ্বর পাল মাহেশ থেকে লিখছেন, আজকের প্রযুক্তির যুগে মানুষ দুভাগে বিভক্ত। একদল প্রযুক্তিবিদ্যার পাঠ নিয়ে প্রযুক্তি নির্ভর, অন্যেরা শিক্ষায় আগ্রহ না থাকায় পুরনো পন্থায় জীবন ধারণ করে চলেছেন। যারা প্রযুক্তি নির্ভর তাদের কাছে মাটির পুতুল তেমন আকর্ষণ সৃষ্টি না করতে পারলেও পুরনোপন্থীরা কিন্তু মাটির পুতুল চর্চায় রাখেন।
0: বেশ, এরপরে আমরা হোয়াটসঅ্যাপে একটু চোখ রাখি। হোয়াটসঅ্যাপে বলছেন, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও। আর যে মেসেজটা যিনি করেছেন, তিনি হচ্ছেন রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া থেকে তিনি মেসেজটা করেছেন, মানে হোয়াটসঅ্যাপ টেক্সট করেছেন। বলছেন, মনে পড়ে ছোটবেলায় কাপড়ের পুতুল বানিয়ে কিংবা মাটির পুতুল দিয়ে খেলাধুলা করা সেই দিনগুলোর কথা। আজকের প্লাস্টিকের পুতুল বা মোবাইল গেমের চেয়ে সেই কাপড়ের পুতুলের গন্ধ যা কিনা আমার মায়ের হাতের ছোঁয়া, মায়ের হাতের গন্ধ, আলাদা একটা শান্তি ছিল তখন। এখনকার দিনে ড্রয়িং রুমের কাঁচের আলমারিতে একটা কৃষ্ণনগরের মাটির পুতুল বা কাঠের তৈরি পুতুল থাকলে ঘরের সৌন্দর্য পুরো বদলে যায়। জন্মদিনে দামি প্লাস্টিকের খেলনার চেয়ে হাতে তৈরি কোনো পুতুল যদি উপহার দেওয়া হয়, তাহলে কিন্তু তার একটা আলাদা আন্তরিকতা প্রকাশ পায়। প্রযুক্তির যুগে শিশুরা হয়তো মোবাইল বা ট্যাবে ব্যস্ত, কিন্তু মেলা থেকে কেনা সেই মাটির পুতুল বা ঠাকুমার বানিয়ে দেওয়া কাপড়ের পুতুলের জায়গা কোনো রোবট কিন্তু নিতে পারবে না। একজন শিল্পী যখন পরম যত্নে তুলির টানে একটা পুতুলের চোখ মুখ আঁকেন, তখন মনে হয় পুতুলটা যেন কথা বলে উঠবে। ভালো থাকবেন আপনারা। ভালো থাকবেন আপনিও।

0: রমা রায় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে কিন্তু এটা জানিয়েছেন।
1: একেবারেই আবারও চলে যাব ফেসবুক কমেন্টে। আচ্ছা বেশ, একটা ফোন নিয়ে নি।
0: ফোন নিয়ে তারপর আমরা ফিরছি আবারও। নমস্কার।
2: হ্যালো, নমস্কার,
0: কে আছেন আমাদের সাথে?
2: আমি বদুরচক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
0: বলুন
2: তো দিদি ভাই, আধুনিক প্রযুক্তির যুগে আমি বলবো যে মাটির পুতুলের মান কিন্তু কমেছে। এখন যে ইলেকট্রনিক যে যা সব পুতুল উঠেছে, তো সেই সব বাচ্চা ছেলেদের ক্ষেত্রে বা ঘর সাজানোর ক্ষেত্রে সেসব পুতুল কিন্তু বেশি সমারোহ বা ঘরে সাজানোর দিক দিয়ে সব দিক দিয়ে ভালো, কারণ সেই পুতুলটা আমরা জ্যান্ত হিসেবে যেন পাচ্ছি। আর এখন যে মাটির পুতুল আছে, যে একদম যে উঠে গেছে তা নয়, সেই মাটির পুতুল এখনো কিছু কিছু আমরা কোনো জায়গায় দেখে থাকি গ্রাম অঞ্চলে, তো ছেলেরা সেই মাটির পুতুল নিয়ে খেলাধুলো করে বা আমাদের পাড়ায় আশেপাশে এই মাটির পুতুল বিক্রি করতেও আসে, কিন্তু একবারে যে কমে গেছে তা নয়। তবে হ্যাঁ, এই যে ইলেকট্রনিক পুতুল বলুন আর যে আরো যে অন্যান্য যে মৃৎশিল্পীর যেগুলো পুতুল আছে বা ঘরে সাজিয়ে রাখার মতো পুতুল, সেই পুতুলগুলো কিন্তু এখনো কিন্তু সাজিয়ে রাখার মতন হয়, কিন্তু মাটির পুতুল যে একবার উঠে গেছে তা নয়, তবে কিছুটা কমেছে বলে আমি মনে করি। নমস্কার।
0: বেশ,
1: এরপরে ফেসবুকের কমেন্টে যাব এবং ছন্দে ছন্দে লেখা একটা মেসেজ লিখেছেন শীষ মোহাম্মদ শিশান পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে। হাতে করা পুতুলের আছে খরিদ্দার, পুতুল দেখিতে হলে ঘূর্ণিতে যাও একবার। হাতের পুতুলের এখনো আছে যে বাজার, সে পুতুলের দাম এখন হাজার হাজার। মূর্তি সে হাতে করা তাতে পুজো হয়, এরপরেও বলতে হবে মাটির পুতুলের চাহিদা নাই। বাজারে ঢুকেছে নানা রকম ইলেকট্রনিক্স খেলনা, কাজে কামে বেশ ভালো নয় ফেলনা, দাম তার কম নয়, খেলনাটি বেশ ভালো। আধুনিকতার ছোঁয়া ব্যবহার হয় আলো, এখনো বাজারে তারা এক নম্বরে ভাই, মাটির পুতুল বলে আমরাও কম নয়। শীষ মোহাম্মদ শিশান পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখেছেন।
0: এরপরে আমরা চলে যাই ফোনে, কে আছেন আমাদের সাথে দেখে নি। নমস্কার।
3: নমস্কার,
0: বলুন
3: দিদি ভাই দুজনকে নমস্কার জানাই।
0: হ্যাঁ লক্ষ্মী দিদি। হ্যাঁ,
3: বেলগড়া থেকে লক্ষ্মীচন্দ্র বলছি দিদি।
0: বলুন।
3: বলছি দিদি, আমরা আগে আগে মাটির পুতুল হাতে বানিয়ে আমরা পুতুল মানে বেটা ছেলে পুতুল, মেয়ে ছেলে পুতুল, তারপর ছোট ছোট বাচ্চা বানাতাম মাটি দিয়ে। হ্যাঁ, ওই কাপড় পরিয়ে আমরা আর কি এরকম পুতুল খেলা করতাম, এই পুতুল বিয়ে দিতাম। হ্যাঁ, আর কাপড়ের পুতুলও বানিয়ে চোখ সুই দিয়ে, চোখ বা সুই দিয়ে কালো সুতো দিয়ে সুই দিয়ে চোখ বানাতাম। তারপর কালো এই সে আপনার হচ্ছে ওই সাদা সাদা কাপড়ের উপরে মানে পুতুলটা ভিতরে তুলো দিয়ে আর কি হাত বানাতাম, পা বানাতাম, আর চুল বানাতাম হচ্ছে কালো সুতো দিয়ে, চুল দিয়ে মানে সুই দিয়ে করে কালো, আর কপালে একটা লাল একটা টিপ করিয়ে দিতাম, এইভাবে আর কি আমরা। কিন্তু এখনকার বাচ্চারা কি সেই আর আগেরকার নেই, বুঝলেন তো দিদি। বললাম আপনারা খুব ভালো থাকবেন, আপনাদের কথা শুনতে এত ভালো লাগে, সবসময় আটটা কখন বাজে কখন আপনাদের কথা।
1: বেশ, অনেক ধন্যবাদ। আমিও কিন্তু স্মৃতিতে ফিরে গেলাম, মার থেকেও শুনেছি এরকম পুতুল মারা বানাতো হাতে তৈরি পুতুল, এবং একজন বলছিলেন যে ছেলেরা পুতুল খেলতো না, মা বলতো যে মাদের মারা পুতুল খেলতো এবং ছেলেদের দোকানদার বাজার করছেন এরকম বানাতো, তারা আবার দাড়ি পাল্লাটাও নিজেরা বানাতো, মানে পুতুলের আনুষঙ্গিক খাট ড্রেসিং টেবিল বিছানা এই সমস্ত তো বটেই, তার সঙ্গে সঙ্গে আনাজ দাড়ি পাল্লা এগুলোও নিজেরা বানাতো। এই একটুখানি নস্টালজিক হয়ে গেলাম আর কি। আবারও ফেসবুকের কমেন্টে চলে যাই, আবারও কিন্তু একটা ছন্দে ছন্দে লেখা মেসেজ। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন, মেলায় গেলে দেখতে পাই পুতুল হরেক রকম, ঝলমলে রং তাকিয়ে আছে, মেয়েরা সব পুতুল কেনে, ছেলেরা সব মাসি, বাড়ির পথে পা বাড়ায় মুখে মিষ্টি হাসি, ঘর সাজাবার পুতুল চাই, পুতুল খেলার সাথী, রাজা রানী বাদশা বেগম আছে হরেক রকম, পুতুল আছে থাকবে পুতুল, খুকিরা সব পুতুল বিয়ে দেবে, বাজবে সানাই বাঁশি, বরযাত্রী সবাই দেখে করবে হাসাহাসি। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন এই মেসেজ।
0: আর 2248 8085 এই নাম্বারে আপনারা ফোন করছেন। এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে?
1: হ্যালো,
4: নমস্কার।

0: নমস্কার, বলুন।
1: মনিরুদ্দিন লস্কর বলছি, দক্ষিণ সাগরে লাউড়া থেকে।
0: বলুন। রেডিওটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে,
1: ঠিক আছে?
0: বলুন।
1: বলছি যে বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস যতই নাম কিনুক না কেন, আমরা কিন্তু বেশিরভাগ সময় সাদা ভাত খাই, তাই সাদা ভাতের চিড়িবিলা ভাত। এইরকম মাটির যে পুতুল বা হাতের তৈরি পুতুল বলেছেন, তার যে শিল্পীর হাতের একটা ছোঁয়া, যে একটা আন্তরিকতা, সে কিন্তু আধুনিক পুতুলে আমরা পাই না। যদিও যে সুদৃশ্য হয়, কিন্তু হাতের তৈরি পুতুল তার একটা আসলত্ব আছে, একটা কি বলবো, নিজস্বতা আছে। সেই নিজস্বতা কিন্তু অন্য কোনো জিনিস আমরা পাই না।
0: নমস্কার। ওই যে ফোন করার সময় আরও একবার বলে দিই, যখন ফোন করবেন একটুখানি রেডিও সেটের ভলিউমটা কমিয়ে নেবেন, তাহলে আপনার কথাটাও আমরা খুব পরিষ্কার স্পষ্ট শুনতে পাই। 2248-8085 এই নাম্বারে আপনারা ফোন করছেন, এবং তার সাথে সাথে যেটা করছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপও করছেন 9903052992 এই নাম্বারে। কিন্তু আজকের যে বিষয়টা, সেই বিষয়টা কি, সেই বিষয়টা আরও একবার বলে দিই আপনাদেরকে। যারা ফেসবুকের পোস্ট দেখেছেন তাদের তো মাথায় ঢুকে গেছে বা মনে থেকে গেছে, যারা দেখেননি তাদের জন্য বলে দিই, আধুনিক প্রযুক্তির যুগে হাতে তৈরি পুতুলের জনপ্রিয়তা কি কমেছে, এই বিষয় নিয়ে হোয়াটসঅ্যাপে কি লেখা এসছে। কিশোর বালি হাওড়া থেকে, তিনি বলছেন, হাতে তৈরি মাটির পুতুল জনপ্রিয়তা হারিয়েছে বলতেই হবে। আমি যখন ছোট ছিলাম, মাটির পুতুল বা মাটির জিনিস যেমন বাঘ, সিংহ, হাতি, নারুগোপাল, লোকনাথ বাবা, কালী ঠাকুর, রাধাকৃষ্ণ, এইসব রথের মেলায় বিক্রি হতো। এখন একদম এগুলো কিন্তু দেখা যায় না। গত বছর আমি গুপ্তিপাড়ার রথের মেলায় গেছি, সেখানে মাটির জিনিসের খোঁজ করেছিলাম, দেখতে পাইনি। এখনকার বাচ্চারা এইসব জিনিস পছন্দই করবে না, সময়ের সাথে তাদের মন আর চোখ সব কিন্তু একেবারে পাল্টে গেছে। এখন সব কিছু ডিজিটাল। একবার মাটির পুতুলের বিয়ে দিয়েছিল আমার দিদি, সেই বিয়েতে 10-12 জন খেয়েও ছিল। এই ছোটবেলার কথাগুলো ভাবলে খুব ভালো লাগে, কি সুন্দর ছিল দিন, কি দিন এলো। এরপরে আর কি কোনো দিন এরকম আসবে জানি না।
2: আমরা পুতুল থেকে রোবটে যাচ্ছি আস্তে আস্তে।
0: হাওড়া ময়দানের বিশাল রথের মেলায় বসত কত পুতুল, বিভিন্ন প্রজাতির পাখি, নাগরদোলা, পাঁপড় ভাজা, জিলেপি, কত কিছু কিনা বেচা হতো, রথ আসত। পুতুলের কথা বলতে গিয়ে ছোটবেলায় ফিরে গেলাম, আপনারা মনে করিয়ে দিলেন, এর জন্য ধন্যবাদ। কিশোর বালি হাওড়া থেকে। কথা বলতে বলতে ফোনে আবার কেউ একজন এসেছেন, কে আছেন আমাদের সাথে? নমস্কার।
3: নমস্কার দিদিভাই, আমি চুচুড়ো হুগলি থেকে অশোক কর বলছি।
0: বলুন।
3: বলছি মাটির পুতুলের চল সত্যি এখন কমে গেছে, আপনি মেলা টেলায় গেলে খুঁজে পাওয়া যায় না, এখন উঠে গেছে। আমরা সেই বহু বছর আগে আমি কৃষ্ণনগর থেকে অনেক কটা পুতুল টুতুল কিনে এনেছিলাম, সেই মিষ্টি খাবার, ডিম, কলা, এসবগুলো পাওয়া যায়, সিলেটে গোপাল ঘরে গিয়ে শুকেশে সাজিয়ে রেখেছি, এখনো আছে, আজ থেকে 30-35 বছর আগে কেন, এখনো সেগুলো পুঁচে পাচ্ছে, পরিষ্কার করে রাখা আছে। এখন আর মাটির জিনিস নেই, উঠে গেছে মেলায় সব, এখন সব অন্যরকম মেলা। আমাদের দিকে তো মেলা টেলা হয় না বেশি, একটা ওই রথের সময় একটু মেলা হয় ব্যাস, এইটাই, তাছাড়া সেই মেলা হয় না আমাদের দিকে।
0: বেশ, শুনতে থাকুন। সত্যি মেলায় যাওয়া মানেই আগে ছিল পুতুল কিনে দিতে হবে, এবং সেই পুতুল কেনা, মেলায় যাওয়া সব কিছুই এখন কোথাও না কোথাও হয়তো আস্তে আস্তে কমে যাচ্ছে বা অনেকটা হারিয়ে যাচ্ছে।
2: এবং ব্যাটারি, রিমোট কন্ট্রোলের খেলনা, এগুলো কিন্তু অনেক বেশি আসছে। যাই হোক, আবারও ফেসবুকের কমেন্টে চলে যাই। লিখছেন ছবেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে। আধুনিক প্রযুক্তির যুগে হাতে তৈরি পুতুলের জনপ্রিয়তা কিছুটা কমেছে বলেই মনে হয়। কারখানার তৈরি ও প্রযুক্তি নির্ভর খেলনার সহজলভ্যতা এর অন্যতম কারণ। শিশুরা এখন ডিজিটাল গেমস ও ইলেকট্রনিক খেলনার প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। তবে হাতে তৈরি পুতুলের শৈল্পিক মূল্য ও সাংস্কৃতিক গুরুত্ব আজও অটুট রয়েছে। গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির বাহক হিসেবে এইসব পুতুলের বিশেষ পরিচিতি আছে। কৃষ্ণনগরের মাটির পুতুল কিংবা দেশি বিদেশি প্রদর্শনী ও মেলায় হাতে তৈরি মাটির পুতুল আজও মানুষকে আকর্ষণ করে। অনেক মানুষ এগুলোকে শুধু খেলনা নয়, শিল্পকর্ম হিসেবেও

0: সংগ্রহ করেন। অনলাইন বিপণনের মাধ্যমে নতুন ক্রেতাদের কাছেও এসব পুতুল পৌঁছে যাচ্ছে, তাই জনপ্রিয়তা আগের তুলনায় কমলেও হাতে তৈরি পুতুলের আবেদন একেবারে হারিয়ে যায়নি। ঐতিহ্য সংরক্ষণ ও কারুশিল্পীদের উৎসাহ প্রদানের মাধ্যমে জনপ্রিয়তা আরও বৃদ্ধি করা সম্ভব, লিখছেন মোহাম্মদ ছাবেদ আলী বিশ্বাস, কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে।
1: এরপরে আমরা একটু চোখ রাখবো কিন্তু হোয়াটসঅ্যাপে, বলছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা ৭০ থেকে, বলছে আজকে টপিকটা শুনেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আধুনিক প্রযুক্তির যুগে তৈরি পুতুলের জনপ্রিয়তা কিন্তু কমেনি, বরং এর ধরনটা পাল্টেছে সেটা তার মনে হয়। প্লাস্টিক এবং মেশিনের তৈরি খেলনার ভিড়ে হাতে তৈরি পুতুলের আবেদন একটু কিন্তু কমেনি, বরং যান্ত্রিকতার এই সময়ে মাটির, কাঠের বা কাপড়ের হাতে তৈরি পুতুলের মধ্যে যেন আজও একটা প্রাণ বাঙালিয়ানা মিশে থাকে। এগুলো শুধু বাচ্চাদের খেলনা নয়, আমাদের শিল্পকলা ও সংস্কৃতির এক অমূল্য ইতিহাস, জানিয়েছেন আমাদেরকে শুভ্রা ভট্টাচার্য। আর এর সাথে সাথে বলি যে আরও বেশ কিছু মেসেজ আমাদের কাছে এসেছে, যেমন সঙ্গমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে, তিনি বলছেন হাতে তৈরি শুধুমাত্র পুতুল কেন, যে কোনো জিনিসের মাধুর্যই কিন্তু আলাদা, জনপ্রিয়তা বিক্রির নিরিখে বিচার করলে হয়তো অনেক কমে গেছে, তবে হাতে তৈরি পুতুলের প্রতি দুর্বলতা সকলের কিন্তু কমেনি। সঙ্গমিত্রা ঘোষ আমাদেরকে কিন্তু এইটা জানিয়েছেন। আর এর সাথে সাথে ফোনেও কেউ আছেন আমাদের সাথে, কে আছেন? নমস্কার।
2: হ্যালো,
1: হ্যাঁ
2: বলুন।
1: বলুন,
2: আমি
1: বলুন।
2: আধুনিক যুগে মাটির পুতুল খেলা, আমাদের ছোটবেলায় আমার দিদিরা খেলতো, আমরা থাকতাম, আমরাও খেলতাম, কিন্তু এখন আর বাচ্চাদের কাছে খেলার টাইম নাই। এই মাটির পুতুল তো এখন ওই টেলিভিশন আর ওই ইলেকট্রনিক্স এর কিছু গাড়ি টাড়ি এইসব নিয়ে খেলে, কিন্তু বেশিরভাগ সময় তো দেখি কার্টুন দেখছে, কিছু করছে মোবাইল হাতে। অনেক বাচ্চাকে দেখেছি তার মা ওই কাজ করছে, বাচ্চা কাঁদছে বলে মোবাইল না দিলে সে ভাত খাবে না। এখন আর সেই একাধ দিনের মতো পুতুল বিক্রি হয় না। নমস্কার দিদিভাই।
1: ঠিক, বিভিন্ন জন বিভিন্ন মতামত আমাদেরকে জানাচ্ছেন, প্রত্যেকে কি ভাবছেন না ভাবছেন সেটা আমাদেরকে জানাচ্ছেন। আজকের এই সময় দাঁড়িয়ে পুতুলের জনপ্রিয়তা কি কমে গেছে নাকি এখনো সমান আছে, জানাচ্ছেন অনেকেই। যেমন এই মুহূর্তে জানিয়েছেন আমাদের হোয়াটসঅ্যাপে যাদবেন্দ্র পণ্ডা জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, তিনি বলছেন যে বর্তমান ডিজিটাল আধুনিক প্রযুক্তির যুগে হাতে তৈরি ঐতিহ্যবাহী পুতুলের কিছুটা হলেও জনপ্রিয়তা কমেছে। আগে বাড়ির সামনে দিয়ে ফেরিওয়ালা হাতে তৈরি নানান পুতুল বিক্রি করতে আসতো, এখন আর তাদেরকে দেখতে পাওয়া যায় না। তবে গ্রামীণ মেলাগুলোতে কিন্তু ঐতিহ্যবাহী পুতুলের জনপ্রিয়তা আজও রয়েছে। গত পরশু আমি বাড়ির সবাইকে নিয়ে গ্রামীণ মেলাতে গিয়েছিলাম, সেখানে নানান হস্তশিল্পী সহ কিছু পুতুল প্রত্যক্ষ করলাম, অনেকটা কেনাকাটাও করেছি। আমিও বাড়ির শিশুদের জন্য কিনে দিলাম। ভালো থাকবেন আপনারা সবাই, ভালো থাকবেন আপনিও। আরও একটা হোয়াটসঅ্যাপ আছে আমাদের কাছে, অনেকগুলো হোয়াটসঅ্যাপ আছে, একটা নয়, তার মধ্যে একটা বলে দিই। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে, তিনি বলছেন শুভ সন্ধ্যা আপনাকেও। এক সময় হাতে তৈরি পুতুলের ভীষণ কদর ছিল, সে সময় আধুনিক প্রযুক্তির উপহার সামগ্রী হিসেবে টিভি, কম্পিউটার, মোবাইল, টেলিফোন হাতে আসেনি, তাই আমাদের শৈশব বেশিরভাগ সময় পুতুলের সাথে অতিবাহিত হয়েছে। মেলা থেকে কিনে আনা মাটির পুতুলকে স্নান করানো, খাওয়ানো, বর কনে সাজিয়ে বিয়ে দেওয়ার মতো খেলাতে আমরা মজে থাকতাম। অথচ আজকাল দেখি অন্য ছবি, মেলাতে পুতুল আর দেখাই যায় না। আধুনিক প্রযুক্তির সৌজন্যে পাওয়া বস্তু সামগ্রী যেমন টিভি, কম্পিউটার, মোবাইল, টেলিফোন ইত্যাদি উপলব্ধ হতে থাকায় হাতে তৈরি মাটির পুতুলে জনপ্রিয়তা কিন্তু লোপ পায়। অবশ্য আধুনিক প্রযুক্তির মোহে পড়ে এখন আমরাই সদা ব্যস্ত পুতুল হয়ে উঠেছি। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। ফোনেও বেশ কিছু মানুষজন আমাদের এখনও ফোন করছেন, এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? হ্যালো,
3: আমি নিউটাউন থেকে বিষ্ণু মন্ডল কথা বলছি, কলকাতা নিউটাউন থেকে।
1: বলুন,
3: আপনারা এমন

0: না মানে একটা জিনিস তুলে ধরেন দিদি, যে ছোটবেলার স্মৃতিগুলো সব মনে পড়ে যায় ছবিগুলো। তা আমি বেশি কিছু বলবো না, আমি একটা বলতে চাই, আমাদের সময় ছোটবেলা তখন আমার 7-8 বছর বয়স, তখন দুটো মাটির পুতুল পাওয়া যেত, সেই পুতুল গুলো একটা বুড়ো আর একটা বুড়ি, পেট গুলো মোটা আর মাথাটা সরু, আর গলাটা স্টিং দিয়ে তৈরি, আর মাথাটা নাড়িয়ে দিলে মাথাটা নড়তো দিদি। আর আরেকটা জিনিস মনে পড়ে, মাটির প্লেটের মধ্যে আর মাটির ফল, লিচু, আম, ডিম সেদ্ধ অর্ধেক, এরকম কেটে এত সুন্দর রং করে প্যাকিং করে যেটা আটকানো থাকতো, এত সুন্দর লাগতো, মনে হয় যেন দেখে এক্ষুনি বের করে খেয়ে নি ছোট। তো সেই ছবিগুলো এখন খুব মনে পড়ে আপনাদের এই যে কথাগুলো তুলে ধরেন দিদি, এই যে এত সুন্দর লাগে শুনতে আপনাদের প্রোগ্রাম এত সুন্দর হয় দিদি, কখন ভাবি কখন আসতে পারবে, কখন শুনবো। আর এই যে রাত্রি 9:30 পর থেকে প্রত্যেকটা প্রোগ্রাম, এই 6টা দিনে 6টা প্রোগ্রামে এত ভালো লাগে, আমি রোজ 12টা অব্দি শুনি দিদি, বেশ ভালো লাগে।
1: বেশ, তবে একদিন বাদ গেল কেন, 7 দিনে 7টা প্রোগ্রামই কিন্তু খুব ভালো করার চেষ্টা করি আমরা। দীপায়ন শতপথী তাপুবায়ের জিরাবায়ের বাঁকুড়া থেকে লিখছেন, মোবাইলে কার্টুন, ভিডিও গেমস, সিনেমা, রিলস, টিভির যুগে পুতুলের ব্যবহার বহু অংশে কমেছে। বেশ,
2: এরপরে আমাদের কিন্তু বেশ কিছু হোয়াটসঅ্যাপ এখনও রয়েছে, সেই হোয়াটসঅ্যাপগুলোর মধ্যে একটা হোয়াটসঅ্যাপে চলে যাই। এসএন মণ্ডলব্যাপী কোরা কাটি সন্দেশকালী থেকে তিনি বলছেন, পুতুল খেলা দারুণ মজার, খেলার সাথে ছোট্টবেলার হাতে তৈরি মাটির পুতুল, রং বেরঙের নানান বাহার, বৈচিত্র্যময় পুতুল যত দেখতে লাগে দারুণ সুন্দর, মেলা হাটে ফুটপাতেতে হেঁকে ডেকে বেঁচেছে যারা, বেকার যুবক, সেলার, হকার ব্যস্ত দেখি পুরুষ নারী অনেক ক্রেতারা, ভিড়ে ঠাসা আম জনতার একটু হলেও কমছে ঠিকই হাতে তৈরি জনপ্রিয়তা, প্লাস্টিক বা শোলার গালার পুতুল গড়ছে হাজার হাজার, আধুনিকতার ছোঁয়ায় দেখি সঙ্গে রাখে একটু ফাইবার, হাতে গড়া মাটির পুতুল প্রতিদিনই গড়ত যারা, বাজার মন্দায় দিশে হারা আধুনিক প্রযুক্তির দ্বারা, পুতুলগুলো টেকসই আর বাজার সেরা, বাড়ছে কদর অনেক চাহিদা আমার আপনার বর্তমানে এখন সবার। এসএন বাপি মণ্ডল হোয়াটসঅ্যাপে কিন্তু এইটা লিখে জানিয়েছেন। এর সাথে সাথে আমাদের ফোন আছে, ফোনের সাথে সাথে আমাদের আরও বেশ কিছু মাধ্যম আছে যেখানে কিনা আপনারা আমাদেরকে মেসেজ করছেন, সেই রকমই হোয়াটসঅ্যাপের একটা মেসেজে যাই।
1: বেশ, প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, প্রযুক্তির কল্যাণে আধুনিক যুগে তৈরি হচ্ছে নানা কিছু, যা কিছু উন্নত সবই প্লাস্টিক রাবারও আছে তারই পিছু, এতে পরিবেশ দূষিত হয়ে জঞ্জালে স্তূপ রাশি রাশি, হঠাৎ বৃষ্টিতে চারিপাশের দৃশ্যে শুধু নয়ন জলে ভাসি, হাতে তৈরি পুতুলের জনপ্রিয়তা কমে নাই আজও, মাটির বা কাপড়ের তৈরি বলে বাড়ায় ঘরের সাজও, এগুলো ছড়ায় না দূষণ বিশ্বের বাজারেও দামি, আমার মনে যা হয়েছে বললাম দুজনকে নমি। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে ছন্দে ছন্দে লিখেছেন এই মেসেজ।
2: ফোনে কে আছেন সরাসরি? নমস্কার, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ বলুন।
3: এখন ব্যাপার হলো মৃৎশিল্পের বাজারটা আগের থেকে একটু কমেছে, এর জন্য সরকারের প্রচার প্রসার নীতিগত একটা ব্যাপারও আছে, আর যাদের মাটির পুতুল বা পুতুলের প্রতি আকর্ষণ আছে সেটা এখন চট করে যাবে না, আমরা এখনো রেখে যাবো। এই আমার বাড়িতে আলমারিতে অনেক মাটির পুতুল বা অনেক পুতুলের নিজস্ব আছে, আমার নয়, আমার বোনের বিয়ে হয়ে গেছে কিন্তু এখনো সুন্দর করে রেখে দিয়েছি। মাটির পুতুল বলুন, পুতুলের চাহিদা আছে, একটা এক্সপোর্ট করতে পারলে কিন্তু ভালো বাজারও আছে, আন্তর্জাতিক বাজার আছে, সেইটা যদি চিন্তা ভাবনা করা যায় তাহলে একটা ক্ষুদ্র শিল্প জ্বালাতে পারে, মৃৎশিল্পরাও জ্বালাতে পারে, এইটুকুটি আমার ভাবনা চিন্তায় কথা বললাম।
2: বেশ, নমস্কার, ধন্যবাদ, শুনতে থাকুন আপনিও। হোয়াটসঅ্যাপ কিন্তু ভরে আছে এখন আমাদের। হোয়াটসঅ্যাপে একজন লিখছেন, শৈশবের সেই মাটির পুতুল কিংবা কাপড়ের পুতুলের দিনগুলো আজ যান্ত্রিকতার ভিড়ে কিছুটা ফিকে হয়ে এসেছে। আগেকার দিনে কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎশিল্পীরা মাটি দিয়ে নিখুঁত পুতুল করতেন, আবার নতুন গ্রামের শিল্পীদের হাতে তৈরি কাঠের পুতুল ছিল আমাদের শৈশবের পরম বন্ধু। আধুনিক প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে আজকে শিশুদের খেলনা ও খেলার ধরনের অনেক পরিবর্তন এসেছে, তবুও সেই মাটির গন্ধ আর স্মৃতির স্পর্শ আজও আমাদের হৃদয়ে অমলিন। আধুনিকতা আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু সেই পুরনো পুতুল খেলার সরলতা ও আমাদের লোকসংস্কৃতির ঐতিহ্য আজও আমাদের সংস্কৃতির শ্রেষ্ঠ গর্ব। লিখেছেন আজিম মণ্ডল, ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে তিনি কিন্তু আমাদেরকে এটা লিখে পাঠিয়েছেন।
1: এর পরের মেসেজ করছেন দিবাকর হালদার নরেন্দ্রপুর থেকে। মাটির পুতুলের খেলনা কমেছে এটি সর্বত্র লক্ষণীয়। আমাদের ছোটবেলায় দেখেছি দিদিরা পুতুল কিনে এনে খেলা করত এবং নিজেরা মাটির পুতুল বানিয়ে খেলত। এখনও একেবারে প্রত্যন্ত গ্রামের শিশুরা মাটির পুতুল নিয়ে খেলা করে। আর্থিকভাবে সচ্ছল সবাই কৃত্রিম পুতুল বেশি পছন্দ করে। হাতে করা মাটির পুতুলের অকৃত্রিম সৌন্দর্য আমাদের মনে চিরদিন থাকুক। নমস্কার। দিবাকর হালদার নরেন্দ্রপুর থেকে লিখছেন।
2: সময় কিন্তু বলছে আর বেশি সময় নেই, আর এই বেশি সময় নেয়ের মধ্যে বেশ কিছু ছোট ছোট হোয়াটসঅ্যাপ আছে, সেগুলো বলে দিই। প্রণব কুমার কলকাতা 18 থেকে তিনি বলছেন, ইন ভিলেজ লাইফ স্টিল ট্রেডিশনাল ডল ইজ অ্যাপ্রিসিয়েটেড। প্রণব কুমার এটা কিন্তু লিখে পাঠিয়েছেন খুব ছোট করে। আর এছাড়াও আরও বেশ কিছু আমাদের হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাই একটা হোয়াটসঅ্যাপে। সেটা বলছেন যে আমরা সাধারণত বলি মাটির পুতুল মানে কৃষ্ণনগরের পুতুল, কিন্তু আসল পুতুল শিল্পী দেখতে গেলে ঘূর্ণিতে যেতে হবে। প্রচুর বিদেশিরা এখানে পুতুল কিনতে আসে। আমাদের বর্তমান প্রজন্মের বাচ্চারা হয়তো এখন পুতুল নিয়ে খেলে না। গোপাল মান্না উলুবেড়িয়া গরুহাটা তিতুলতলা থেকে কিন্তু তিনি আমাদেরকে এইটা লিখে পাঠিয়েছেন। আর এর সাথে সাথে বলি যে সময় তো বরাবরই বলছিলাম যে খুব কম, একটা টেক্সট মেসেজে যাব।
1: বেশ, কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে লিখছেন, আধুনিক প্রযুক্তির যুগে হাতে তৈরি বা মাটির পুতুলের জনপ্রিয়তা হয়তো আগের চেয়ে কিছুটা কমেছে, কিন্তু তা একেবারেই হারিয়ে যায়নি। বরং পিকছোয়া এবং পরিবেশবান্ধব হওয়ায় হস্তশিল্পে পুতুল এখন ঐতিহ্য এবং ঘর সাজানোর শৌখিন উপাদান হিসেবে নতুন রূপে সমাদৃত হচ্ছে। প্লাস্টিকের এই রিমোটের ভিড়ে হারিয়ে যায় মন অচিনপুরে মাটির পুতুল কাপড়ের সাজ, কারিগরদের নিখুঁত কাজ। যান্ত্রিকতার এই শহরে তারা আজও হাসে পরম আদরে। নরম তুলো আর সুতোর টানে রূপকথা দোলা দেয় আজও প্রাণে। হাতে গড়া সেই মাটির পুতুল শহরের বুকে যেন এক টুকরো মূল। লিখছেন কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে।
2: আমাদের আর সময় কিন্তু নেই, মানে আর চাইলেও আমরা এখন এই মুহূর্তে যেতে পারবো না কোনো মেসেজে বা কোনো রকমের হোয়াটসঅ্যাপে। তাই বলছি যে যারা পুতুল নিয়ে একটু বেশি নস্টালজিক হয়ে পড়ছেন বাংলার ক্যানভাসেও, তারা আমাদের সাথে থাকুন এবং বাংলার ক্যানভাসে সেই পুতুল নিয়েই কথা হবে। যেমন শ্রাবস্তী একটু আগেই বলছিল, মৌসুমি শ্রাবস্তী রয়েছে আপনাদের সাথে, ঠিক 9:30 আবারও কথা হচ্ছে আপনাদের সাথে। কথা হবে অবশ্যই পুতুল নিয়ে, কিন্তু পুতুল নিয়ে ঠিক কী কথা হবে, কোন কোন দিকগুলো আমরা পুতুলের ধরবো, সেটা শোনার জন্য টিউন করে রাখতে হবে 100.1 FM Gold। এখনকার জন্য টাটা বাই বাই, ঠিক 9:30 ফিরছি আপনাদের জন্য।
4: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মানে মুনীশ শর্মা। মুখ্য সমাচার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্স ও স্লোভাকিয়া কি 6 দিন কি যাত্রা কে পহলে চরণ মে আজ রাত ফ্রান্স কে নিস পৌঁছ রহে হ্যাঁ। वे कल राष्ट्रपति इमैनुअल मैक्रों के साथ वार्ता करेंगे और भारत इनोवेट्स कार्यक्रम का संयुक्त रूप से शुभारंभ करेंगे। असम के जोरहाट में AN-32 विमान दुर्घटना में वायुसेना के 5 जवान शहीद। पांच दिन का ब्रिक्स कृषि सम्मेलन संपन्न, सदस्य देशों ने इंदौर घोषणा पत्र में खाद्य सुरक्षा और कृषि में स्मार्ट तकनीक

0: স্টুডিওর ঘড়ি বলছে এখন 9:31, আর 9:31 বাংলার ক্যানভাস, মৌসুমি শ্রাবস্তী, আমরা তো আছি। আর আপনার কথার সময় বলে গিয়েছিলাম আজকের কী নিয়ে কথা হবে। স্বাগত জানাই আপনাদের প্রত্যেককে, স্বাগত জানাই আজকের লোক সংস্কৃতির সেই বিষয়কে যে কিনা পুতুল নির্ভর, বা বলা যায় বাংলার পুতুল এমন একটা অংশ লোক সংস্কৃতির যা দিয়ে বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা, বিভিন্ন বয়স, বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানকে কোথাও না কোথাও যেন এক করে রেখেছে।
1: একেবারেই তাই। এবং আজ যেটা বলছিলাম, বিশ্ব পুতুল দিবস প্রতি বছর জুন মাসের দ্বিতীয় শনিবার পালিত হয়, বিশ্ব পুতুল দিবস বা ওয়ার্ল্ড ডল ডে। পুতুল এবং পুতুল সংগ্রহের প্রতি ভালোবাসা বাড়াতে এবং প্রিয়জনকে পুতুল উপহার দেওয়ার উদ্দেশ্যে 1986 সালে মিলড্রেড সিলি নামের একজন পুতুল সংগ্রাহক এই দিনটিকে বিশ্ব পুতুল দিবস হিসেবে পালন করতে শুরু করেন। আর সেই জন্য আমরা ভাবলাম যে বাংলা কিন্তু পুতুল তৈরিতে, বিভিন্ন রকম পুতুল তৈরিতে একেবারেই পিছিয়ে নেই, বরং দেশে বিদেশে সেই পুতুল সমাদৃত। কিছু কিছু পুতুল পেয়েছে জিআই ট্যাগও, আর সেই কিছু কিছু পুতুল পেয়েছে হেরিটেজ, ইউনেস্কোর হেরিটেজ ট্যাগও। আর সেই জন্যই কিন্তু আজকে আমাদের বাংলার ক্যানভাসে বাংলার সেই সমস্ত পুতুলের কথা উঠে আসবে।
0: একদমই তাই। আর বাংলার মানে গ্রাম বাংলার বহু শতাব্দী ধরে মাটির, কাঠের, কাপড়ের এবং সোলার পুতুল, সেই সবগুলোই কিন্তু তৈরি হয়েছে তার সংস্কৃতির ভার বহন করে। ফিরছি গানের ওপারে, কথা হচ্ছে আপনাদের সাথে পুতুল নিয়ে।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

0: কথা হচ্ছে আজকের বাংলার বিভিন্ন পুতুল নিয়ে। আর এই যে বাংলার পুতুল নিয়ে কথা, মানে যে পুতুল আমাদের লোক সংস্কৃতির একটা অংশ, সেখানেই বাংলার মানে গ্রাম বাংলার বহু শতাব্দী ধরেই কিন্তু মাটির, কাঠের, কাপড়ের এবং শোলার পুতুল তৈরি হয়ে আসছে। শুধু তাই নয়, মোমের পুতুলও। জানি না আপনাদের মনে আছে কি না, আমার তো বেশ মনে পড়ে স্কুলের ওয়ার্ক এডুকেশনের জন্য মোমের পুতুল কিন্তু বানাতে হতো। একসময় মেলা, উৎসব কিংবা বাড়ির উঠোনে বিভিন্ন ধরনের পুতুল শিশুদের খেলার একটা প্রধান সঙ্গী হয়ে উঠেছিল। তবে শুধু খেলনা হিসেবেই তো নয়, বাংলার পুতুলকে বিভিন্ন সমাজ জীবন, লোককাহিনী, ধর্মীয় বিশ্বাস এবং মানুষের দৈনন্দিন জীবনযাত্রার একটা ছবির অংশ হিসেবে কিন্তু ধরা হতো।
1: একেবারেই তাই। এবং এই যে মানুষের দৈনন্দিন জীবনের যে জীবনযাত্রার কথা তুমি বলছিলে, এই রূপ কৃষ্ণনগরের পুতুলে কিন্তু সব থেকে বেশি জীবন্ত হয়ে উঠত ওঠে। কৃষ্ণনগরের পুতুলের এটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে এর জীবন্ত বা বাস্তবসম্মত রূপ, একদম রিয়েলিস্টিক যাকে বলে। কৃষ্ণনগরের ঘূর্ণির এই পুতুল কখনো আমরা দেখতে পাই ফলের ঝুড়ি হাতে একজন বয়স্ক মহিলা বিক্রি করছেন, অথবা কোট প্যান্ট পরা সাহেব, সবই যেন ভীষণ জীবন্ত হয়ে ফুটে ওঠে। অথবা আমরা দেখতে পাই মানুষের, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে চাষি, তাঁতি, মৎস্যজীবী, কামার, বিভিন্ন পেশার মানুষের একদম নিখুঁত অভিব্যক্তি, শারীরিক গঠন এই পুতুলগুলোতে ফুটিয়ে তোলা হচ্ছে। এই পুতুল দিয়ে কিন্তু ভীষণ সুন্দর ঝুলন সাজানো যায়। ঝুলনের সময় এই পুতুল কিন্তু ভীষণভাবে ব্যবহার করি আমরা। এবং এর একটা ভীষণ পজিটিভ দিক হলো যে এত সুন্দর কি করে হয়, কারণ গঠন করার জন্য উন্নত মানের মাটি, ঘূর্ণির পাশ দিয়ে বয়ে যাওয়া জলঙ্গি নদীর দোআঁশ এবং এঁটেল মাটি এই পুতুল তৈরির মূল উপাদান। এই মাটি অত্যন্ত নমনীয় এবং গুণগতভাবে উন্নত হওয়ায় পুতুলের অত্যন্ত সূক্ষ্ম কারুকার্য করা সম্ভব হয়।
0: একদম তাই। আর মাটির তৈরি এই পুতুল শুধু বাংলা নয়, বিশ্বের শিল্পপ্রেমীদের কাছেও কিন্তু সমানভাবে সমমর্যাদায় আসীন। পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর এবং কৃষ্ণনগরের পুতুল তাই আজও মানুষের মনে বা এখনও সেখানকার পুতুল সংস্কৃতির, বাংলা সংস্কৃতির এক অন্যতম নিদর্শন।
1: একেবারেই তাই। একটা গানের ওপারে বলবো কৃষ্ণনগরের পুতুল নিয়ে আরও কথা।

0: বলছিলাম কৃষ্ণনগরের মাটির পুতুলের কথা। কৃষ্ণনগরের মাটির পুতুল পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরের এক জগৎ বিখ্যাত মৃৎশিল্প এবং এটি পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান কুটির শিল্পও বটে। এই যে কৃষ্ণনগরের মাটির পুতুল, অষ্টাদশ শতকে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পৃষ্ঠপোষকতায় এই শিল্পের ব্যাপক একটা বিকাশ ঘটে এবং এই শিল্পের প্রসারের জন্য তিনি অনেক জায়গা থেকে দক্ষ মৃৎশিল্পীদের এনেও ছিলেন কৃষ্ণনগরে। এটা প্রথমে কাঁচা মাটি দিয়ে হাত ও ছাঁচের সাহায্যে পুতুলের অবয়ব তৈরি করা হয়, তারপর কাঠামোর শক্তপোক্ত বাঁধনির জন্য অনেক সময় বাঁশের টুকরো বা লোহার তার ব্যবহার করা হয়, তারপর পুতুলগুলো রোদে শুকিয়ে পোড়ানো হয় এবং সবশেষে নিখুঁত তুলির টানে রং এবং ঐতিহ্যবাহী পোশাক গয়না দিয়ে সাজিয়ে তোলা হয়।
1: আর এই যে আমাদের কৃষ্ণনগরের শিল্পীরা যারা কিনা তাদের নিখুঁত কারুকার্যের পুতুল তৈরি করে এবং তারা এমন পুতুল তৈরি করেন যা দেখতে যেন জীবন্ত মানুষের ক্ষুদ্র প্রতিরূপ, দেশ বিদেশে এই পুতুলের বিশেষ কিন্তু কদর রয়েছে। আর আমাদের এই বাংলার বিভিন্ন অঞ্চলেও দেখা যায় কিন্তু বেশ কিছু অন্য ধরনেরও পুতুল, সেই সব কিছু মানে সেই সব পুতুলের কথায় আসবো, কিন্তু সেই সমস্ত পুতুলের কথায় আসার আগে যেটা করব সেটা আরেকটু অন্য ইনফরমেশন রয়েছে আপনাদের জন্য, তারপরে গান রয়েছে, তারপরে ফিরছি আবার।
0: হ্যাঁ, একেবারেই তাই, দেশ বিদেশে এবং যে কথা বলছিলাম শুধু ভারতেই নয়, লন্ডন, প্যারিস, বোস্টন সহ বিশ্বের বিভিন্ন দেশের নামী জাদুঘর এবং প্রদর্শনীতে স্থান করে নিয়েছে এই কৃষ্ণনগরের মাটির পুতুল এবং বহু আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। এই জায়গায় মাটির পুতুলের পাশাপাশি কিন্তু আজকাল তৈরি হচ্ছে ব্রোঞ্জ, মার্বেল এবং ফাইবার গ্লাসের বড় বড় মূর্তিও।
1: আর এই সমস্ত মাটির পুতুল মূর্তি নিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে, রয়েছি মৌসুমী শ্রাবস্তী।
2: না না কেঁদো না।

0: সভ্যতার সময়কাল থেকেই এই পুতুল অনেক পাওয়া যায়। আর বাংলায় পাণ্ডু রাজার ঢিবি মঙ্গলকোট অঞ্চলে খনন কার্যের সময় এই নিদর্শন মিলেছে, যা আনুমানিক 1200 খ্রিস্টপূর্বাব্দের। এই পুতুল আজকেও গ্রাম বাংলায় কুমোর পরিবারের মেয়েরা তৈরি করে এবং এই পুতুলের জনপ্রিয়তা কিন্তু একদমই কমেনি। ধীরে ধীরে এই পুতুল হয়ে ওঠে শিশুর খেলার সামগ্রী এবং ঘর সাজানোর সামগ্রীও বটে।
1: আর এই যে দেখো, কৃষ্ণনগরের পুতুলের কথা বলছিলাম, এবার আজও বিভিন্ন হস্তশিল্প মেলা, প্রদর্শনী বা আন্তর্জাতিক শিল্পমঞ্চে কৃষ্ণনগরের পুতুল বাংলার ঐতিহ্যের কিন্তু একটা প্রতিনিধিত্ব করে চলেছে। এটা শুধু একটা শিল্প নয়, বাংলা সংস্কৃতি ঐতিহাসের জীবন্ত প্রতীক। কৃষ্ণনগরের পুতুল আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য। তাই এই শিল্পকে আমরা কিন্তু বলতেই পারি যে পুতুল শিল্প আর কৃষ্ণনগরের পুতুল, এই সব কিছু আমাদের বাংলার সংস্কৃতির সাথে এমনভাবে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে যে এই পুতুল শিল্প কোথাও না কোথাও আমাদের লোক সংস্কৃতির কথা বলে।
0: একেবারেই তাই। আর পুতুল নিয়ে আরও কথা বলবো, কিন্তু আপাতত গান শুনবো এবং গানের ওপারে থাকবে সংবাদ বিরতি। ফিরে আসছি 10:10 মিনিটে আবারও পুতুল নিয়ে কথা এবং গানে।

আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন তিনি। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। আসামের জোড়হাটে বায়ুসেনার AN-32 বিমান ভেঙে পড়ে 5 সেনাকর্মীর মৃত্যু। দুর্ঘটনার তদন্তে কোর্ট অফ এনকোয়ারি গঠন। লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ নতুন চিফ অফ আর্মি স্টাফ হচ্ছেন। 30 জুন থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে বলে সরকার জানিয়েছে। মধ্যপ্রদেশে ব্রিক্স কৃষি সম্মেলনের শেষ দিনে আজ ইন্দোর ঘোষণাপত্র গৃহীত হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ সুইজারল্যান্ড কাতারের ও মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। রওনা হওয়ার আগে তিনি বলেন, ভারতের কৌশলগত ক্ষেত্রে ফ্রান্স এক গুরুত্বপূর্ণ অংশীদার। এই সফর দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে বলে তিনি মন্তব্য করেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল তিনি যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী ক্ষেত্রের উদযাপনে এই অনুষ্ঠান হবে। ভারতের স্টার্টআপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতে এই অনুষ্ঠান। সফরের পরবর্তী পর্যায়ে আগামীকাল দুদিনের সফরে তিনি স্লোভাকিয়া যাবেন। উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব দৃঢ় করতে এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। সেদেশের ব্রাতিস্লাভায় তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর শ্রী মোদী চলতি মাসের 16-17 তারিখ হতে চলা G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের এভিয়নে যাবেন। এই নিয়ে পরপর 8

0: G7 বৈঠকে ভারতকে ডাকা হলো, যা ভারতের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকে তুলে ধরে বলে তিনি মন্তব্য করেন। 18 জুন তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভিভারটেক 2026 অংশ নেবেন। প্যারিসে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে আলাপচারিতায় মিলিত হবেন প্রধানমন্ত্রী। ওই দিনই দেশে ফেরার কথা রয়েছে তাঁর। উত্তরাখণ্ডের দেরাদুনে আজ ভারতীয় সেনা একাডেমিতে 158তম পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে 481 জন নতুন আধিকারিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, ভারতীয় সেনা একাডেমি শৌর্য, সাহস এবং দেশের প্রতি সেবার প্রতীক। মহিলাদের সেনাবাহিনীতে যোগদানের প্রশংসা করে তিনি বলেন, নারী নেতৃত্বাধীন উন্নয়নের ক্ষেত্রে এটি এক গুরুত্বপূর্ণ দিক।
1: I am specially delighted to see 9 women cadets. This is watershed moment in the history of IMA. It is not only a milestone in the history of India's defense forces, but also an inspiring example of India's march towards women-led development. I am sure that many more women cadets will join the academy.
0: প্রশিক্ষণের অন্তিম পদক্ষেপ পার করে মহিলাসহ 500 বেশি ক্যাডেট সামরিক বাহিনীর অফিসার হিসেবে যোগ দেন। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকে মূলত অর্থনৈতিক উন্নতি, পণ্য সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ বিনিয়োগ এবং বিশ্ব নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আগামী বুধবার G7 গোষ্ঠীভুক্ত দেশের নেতা, আমন্ত্রিত সহযোগী রাষ্ট্র এবং প্রযুক্তি ক্ষেত্রে শীর্ষকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন ট্রাম্প। তবে তার ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রপতির। আসামের জোরহাটে ভারতীয় বায়ুসেনার AN-32 বিমান দুর্ঘটনায় 5 সেনাকর্মীর মৃত্যু হয়েছে। বায়ুসেনা ঘাটিতে অবতরণের সময় আজ সকালে বিমানটি ভেঙে পড়ে, এরপরই তাতে আগুন লেগে যায়। এই ঘটনায় স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীর দানিশ আলম প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি কোর্ট অফ এনকোয়ারি গঠন করা হয়েছে। এই ঘটনায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গভীর শোক প্রকাশ করেছেন। লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ নতুন চিফ অব আর্মি স্টাফ হচ্ছেন। 30 জুন থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে বলে সরকার জানিয়েছে। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ওই দিনই অবসর গ্রহণ করবেন। লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ বর্তমানে ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ খড়গবস্তর ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ক্যাডেট এবং 1986 সালের ডিসেম্বরে তিনি আর্মড কোরে অন্তর্ভুক্ত হন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত 5 দিনব্যাপী ব্রিক্স কৃষি সম্মেলন আজ শেষ হয়েছে। সম্মেলন শেষে সর্বসম্মতভাবে ইন্দোর ঘোষণাপত্র গৃহীত হয়। খাদ্য নিরাপত্তা, কৃষক কল্যাণ, পরিবেশ বান্ধব কৃষিকাজ, কৃষি বাণিজ্য এবং ডিজিটাল কৃষি বিষয়ে তৈরি হয়েছে এই ঘোষণাপত্র। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যাই ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিতে বসবাস করেন এবং বিশ্বব্যাপী কৃষি উৎপাদন ক্ষেত্রে তাদের অবদান প্রায় 42%। ইন্দোর ঘোষণা শুধু একটি চুক্তিপত্র নয়, বরং ব্রিক্স দেশগুলির সদিচ্ছা এবং অভিন্ন দায়বদ্ধতার প্রতীক।
2: आज की परिस्थितियों में ब्रिक्स देशों की कृषि में भूमिका और उसमें भी छोटे किसान, महिलाएं और युवाओं की भूमिका अत्यंत महत्वपूर्ण है। उसके सभी पहलुओं पर विचार किया, अलग अलग देशों ने अपनी बेस्ट प्रैक्टिस को भी सभी सदस्य देशों के साथ साझा किया है और उस व्यापक विचार विमर्श से हमारे लघु और सीमांत किसानों को और मजबूत करने में मदद मिलेगी, उनकी आय बढ़ाने में और आजीविका बेहतर करने में भी निश्चित तौर पर आज की चर्चा बहुत सहयोगी होगी।
0: সম্মেলনে 4টি নতুন প্রতিষ্ঠানমূলক উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে। এগুলি হল প্রাকৃতিক এবং পুনরুৎপাদনমূলক কৃষি গবেষণার জন্য উৎকর্ষ কেন্দ্র নেটওয়ার্ক তৈরি, কৃষিক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির জন্য ব্রিক্স ডিজিটাল এগ্রিকালচার নেটওয়ার্ক স্থাপন, বীজ সংরক্ষণের জন্য গ্লোবাল ফোরাম প্রতিষ্ঠা এবং ব্রিক্স এগ্রি নেটওয়ার্ক স্থাপন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, 2047-এর মধ্যে উন্নত দেশের তকমা পাওয়ার লক্ষ্যে ভারতের যাত্রাপথের কেন্দ্রবিন্দু হল কৃষি খামার মাঠ এবং গ্রাম। সুস্থায়ী কৃষি ব্যবস্থা উদ্ভাবন এবং গবেষণা এই তিনটি ক্ষেত্রকে বিকশিত ভারতের মূল ভিত্তি বলে

উল্লেখ করেন তিনি। নতুন দিল্লিতে বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থায়ী কৃষি ঐতিহ্য প্রযুক্তি এবং সুস্পষ্ট ফলাফল শীর্ষক দুদিনের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী বিড়লা বলেন, চিরাচরিত জ্ঞান এবং আধুনিক প্রযুক্তির মিশ্রণ ভারতকে কৃষিক্ষেত্রে বিশ্বের পথপ্রদর্শকের মর্যাদা দিতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 12 বছরে দেশে শিক্ষা, দক্ষতা উদ্ভাবন এবং স্টার্ট আপ ক্ষেত্রে নতুন এক সংস্কৃতি তৈরি করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন নীতির কারণে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উচ্চশিক্ষা নেটওয়ার্কের মর্যাদা পেয়েছে। ভারত বর্তমানে তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ পরিমণ্ডল হিসেবেও উঠে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী 21 জুন কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যোগ সঙ্গম পোর্টাল চালু করা হবে। যোগ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজ স্বাস্থ্য ভবনে বৈঠক করেন। পরে তিনি বলেন, আগামীকাল রবিবার সকাল 6টায় এই পোর্টালটি খোলা হবে। বিভিন্ন আবাসন, স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠান সবাইকে এই পোর্টালের মাধ্যমে যোগ অনুশীলনে যুক্ত হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এই জন্য লিঙ্ক পেতে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে 1800-315-7008 নম্বরে মিসড কল দিতে হবে বলে তিনি জানান। এরপরে ওই নম্বরে কি লিঙ্ক যাবে, তার মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবেন। পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি প্রাথমিক সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে। তবে দুই দেশের মধ্যে বেশ কিছু বড় বিষয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে। উভয় দেশের আধিকারিকরা জানিয়েছেন যে প্রস্তাবিত সমঝোতা স্মারকের মূল খসড়াটির বিষয়ে তারা নীতিগতভাবে একমত হয়েছেন। এবারে বিশ্বকাপের খবর।

0: পাঁচবারের বিজয়ী ব্রাজিল আজ বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ সির ম্যাচে নিউ জার্সি স্টেডিয়ামে ব্রাজিল মরক্কোর মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 3:30। এছাড়া আজ গ্রুপ বির ম্যাচে কাতার সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন তিনি। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। খবর শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM Gold। বাংলার ক্যানভাস।
2: পুতুল নাচের কথাও যেমন বলবো, ঠিক তেমনই আজকের মৌসুমি শ্রাবস্তী আমরা দুজন রয়েছি এবং আমরা বিভিন্ন ধরনের বাংলার যে পুতুল, যেটা কৃষ্ণনগরের পুতুল নিয়ে বললাম, এবং আরও বিভিন্ন ধরনের পুতুল আছে যেগুলোর কথা আপনাদেরকে আজকের বলবো বাংলার ক্যানভাসে। বিভিন্ন পুতুলগুলোর মধ্যে মাটির পুতুলের কথা তো আপনারা শুনলেন কৃষ্ণনগরের, এরপরে আরও যেমন কাঠের পুতুল রয়েছে, আরও বিভিন্ন ধরনের পুতুল রয়েছে, সেইগুলো নিয়েও কথা হবে। তবে গানের ওপারে রয়েছে মৌসুমি শ্রাবস্তী।

0: পুরুলিয়ার নতুন গ্রাম এখনকার বিশেষ ধরনের কাঠের পুতুলের জন্য বিখ্যাত। সাদা সেগুন কাঠ খোদাই করে নতুন গ্রামের শিল্পীরা তৈরি করেন পেঁচা, বউ, রাজারানী, গৌরনিতাই, শিব, কালী, দুর্গা প্রভৃতি। বাংলায় কাঠের কাজের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় খ্রিস্টপূর্ব 300 থেকে 200 অব্দ সময়কালের মৌর্য যুগে। সাম্প্রতিককালে নতুন গ্রামে কাঠের কাজ বা দারু শিল্প চর্চিত হয় ব্যাপকভাবে। কাঠের পুতুল শিল্পে উঠে আসে নিজস্ব দক্ষতা এবং নান্দনিকতা। এখনকার অন্যতম বিখ্যাত পুতুলটি হল কাঠের পেঁচা। প্রাথমিকভাবে লক্ষ্মীর প্রতীক হিসেবে পূজোর উদ্দেশ্যে এটির সৃষ্টি হয়ে থাকলেও পরবর্তীকালে ঘর সাজানোর সামগ্রী হিসেবে এর ব্যবহার হতে থাকে। এমনকি টুল, তাতেও কিন্তু আমরা এই কাঠের পেঁচার দেখতে পাই তার চারটে পায়ায়।
1: জি, বাংলার গ্রামাঞ্চলে বহু শতাব্দী ধরে কাঠের পুতুল তৈরির একটা ঐতিহ্য চলে আসছে। কাঠ খোদাই করে তৈরি করা হয় এই পুতুল, এবং একসময় শিশুদের কিন্তু প্রিয় খেলনাও ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শুধু খেলনা নয়, লোকশিল্পের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে এটা। কাঠের পুতুল তৈরির কাজ কিন্তু সহজ নয়। প্রথমে উপযুক্ত কাঠ নির্বাচন করতে হয়, তারপর শিল্পীরা ছেনি, বাটালি এবং নানা যন্ত্রের সাহায্যে ধীরে ধীরে পুতুলের আকৃতি ফুটিয়ে তোলেন। এরপর রং এবং অলঙ্করণের মাধ্যমে পুতুলকে করে তোলা হয় আকর্ষণীয় এবং প্রাণবন্ত। এই পুতুলে দেখা যায় রাজা রানী, কৃষক, বাউল, সাঁওতালি, নৃত্যশিল্পী, পশু পাখি কিংবা পৌরাণিক বিভিন্ন চরিত্র। আর প্রত্যেকটা পুতুল যেন বাংলার সমাজ, সংস্কৃতি এবং লোকজ জীবনের একটা ছোট্ট প্রতিচ্ছবি হয়ে উঠেছে। কাঠের পুতুলের আরেকটা বিশেষত্ব হল এর স্থায়িত্ব। মাটির পুতুল ভেঙে যেতে পারে, কিন্তু কাঠের পুতুল দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায়। আর তাই অনেক সংগ্রাহক আজও কিন্তু এই কাঠের পুতুল সংগ্রহ করে রাখে। বর্তমান সময় বিভিন্ন হস্তশিল্প মেলা, প্রদর্শনী এবং সাংস্কৃতিক উৎসবে কাঠের পুতুল বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। দেশ বিদেশের পর্যটকেরাও কিন্তু এই ঐতিহ্যবাহী শিল্পকর্ম সংগ্রহ করতে আসেন, তারাও আগ্রহী। কাঠের পুতুল শুধু তো হস্তশিল্পের বস্তু এমনটা নয়, এটা বাংলার লোক ঐতিহ্য, শিল্পীদের দক্ষতা এবং সৃজনশীলতার এক উজ্জ্বল নিদর্শন। কথা হচ্ছে আপনাদের সাথে বাংলার পুতুল নিয়ে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, তারপরে গান ফিরছি, তারপরে আপনাদের সাথে মৌসুমী শ্রাবস্তী রয়েছে বাংলার ক্যানভাস নিয়ে।
2: পাতা হ্যায় দুনিয়া কে কই বিকশিত দেশ এসে ভি হ্যায় জাহাঁ মুফত ইলাজ এক সপনা হ্যায় অর হামারে ইয়াহাঁ ভো আম নাগরিক কা অধিকার। आयुष्मान भारत से 60 करोड़ से अधिक लोगों को मिल रहा है 5 लाख तक का मुफ्त इलाज, और 19,000 जन औषधि केंद्रों पर 90% तक सस्ती दवाइयां।
3: किसी एक व्यक्ति की जमीन, घर, गहने या दूसरा कोई सामान बीमारी के खर्च में बिकने से बचा है, गिरवी रखने से बचा है, तो ये आयुष्मान भारत की बहुत बड़ी सफलता है।
2: 12 साल विश्वास के, विकास के, जन कल्याण के।
4: गाने कथाएं गोल्डन समय, आपनी सुनछेन 100.1 एफएम गोल्ड, 100.1 एफएम गोल्ड, एफएम गोल्ड।
5: বাংলা সংস্কৃতির কিছু জানা, কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

0: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।
1: চেনা দুঃখ চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ, চেনা আলো চেনা অন্ধ।

চেনা দুঃখ চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ, চেনা আলো চেনা অন্ধকার, চেনা মাটি চেনা পাড়া, চেনা পথে কড়া নাড়া, চেনা রাতে চেনা চিৎকার, চেনা চোখ চেনা ঠোঁট, চেনা ছেলেদের জোট, চেনা মোড়ে চেনা দঙ্গল, চেনা ভাঙা পথঘাট, চেনা বাড়ি।

বিস্কুট, ছেনা ছেনা চায়ের গেলাস, ছেনা সিগারেট খাওয়া, ছেনা পথে হেঁটে যাওয়া, ছেনা ছবি স্বপ্নের লাশ, ছেনা রাগ ছেনা ক্রোধ, ছেনা ছেনা প্রতিশোধ, ছেনা ছুরি ছেনা আক্রোশ, ছেনা ঘৃণা বিদ্বেষ, ছেনা লজ্জা এই দেশ, ছেনা ভয় অছেনা আপোষ, ছেনা দুঃখ ছেনা সুখ, ছেনা ছেনা হাসি মুখ, ছেনা আলো ছেনা অন্ধকার, ছেনা মাটি ছেনা পাড়া, ছেনা পথে কড়া নাড়া, ছেনা রাতে

0: বলছিলাম নতুন গ্রামের কাঠের পুতুলের কথা। কাঠের তৈরি পেঁচা কিংবা রাজারানী পুতুল এখন বাংলার কুটির শিল্পের অন্যতম আইকন। এবং এই যে কাঠের পুতুল, এই কাঠের পুতুল কিন্তু একটা, শুধুমাত্র এক টুকরো কাঠকে খোদাই করে কোনো জোড়া না লাগিয়ে সিঙ্গল ব্লক উডে সেই অবয়বটা দেওয়া হয়। লক্ষ্মীদেবীর বাহন, কাঠের পেঁচা, রাধাকৃষ্ণ, গৌর্ণিতাই, এই বিভিন্ন রকম মূর্তি কিন্তু এই এক টুকরো কাঠের মধ্যে খোদাই করে রং করে একটা শৈল্পিক মাত্রা দেওয়া হয়। সেই কাঠের পুতুলগুলো কিন্তু ভীষণভাবে বিখ্যাত। এবং এই নতুন গ্রামের কাঠের পুতুল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই ব্লকের অন্তর্গত, সেখানেই কিন্তু এটি বিখ্যাত। এবং এই পুতুলগুলো মূলত গ্রামীণ মেলা বা উৎসবে বিক্রি করা হয়। পরবর্তীকালে রাজ্য সরকারের এবং ইউনেস্কোর যৌথ উদ্যোগে নতুন গ্রামকে রুরাল ক্রাফট হাব হিসেবে গড়ে তোলা হয়েছে। এবং আমরা কৃষ্ণনগরের মাটির পুতুলের কথা বলছিলাম, আমরা বললাম নতুন গ্রামের কথা, পরবর্তী সময়ে আমরা বলবো পুরুলিয়ার ছৌ মুখোশের কথা। এই সমস্ত জায়গায় যেখানে এই পুতুল বা মুখোশ তৈরি করা হয়, এই সব জায়গাগুলোই কিন্তু পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। আমরা কিন্তু দেখতে যেতে ভালোবাসি সেখানের পুতুল তৈরির কৌশল। আর এই নতুন গ্রামে যদি আপনি যেতে চান, তাহলে কিন্তু অগ্রদীপ স্টেশনে নেমে খুব সহজেই টোটো বা গাড়িতে করে পৌঁছে যেতে পারবেন নতুন গ্রামে।
1: আর এই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে, মানে বর্ধমানে তো বটেই, তবে তার সাথে সাথে আরও বেশ কিছু জায়গায় কিন্তু এই কাঠের পুতুল তৈরির একটা দীর্ঘদিনের ঐতিহ্য চলে আসছে। যেমন নবদ্বীপ, কাটোয়া, বাঁকুড়া, এইসব অঞ্চলেও কিন্তু কাঠের পুতুল বেশ বিখ্যাত। কাঠের পুতুল বাংলার পুতুল নাচের সঙ্গেও কিন্তু ঘনিষ্ঠভাবে যুক্ত। শিল্পীরা কাঠের তৈরি পুতুলকে সুতো বা কাঠের সাহায্যে নাচিয়ে লোককাহিনী ও ধর্মীয় গল্প পরিবেশন করেন। বর্তমানে অবশ্য প্লাস্টিক বা আধুনিক খেলনার ভিড়ে কাঠের পুতুলের ব্যবহার একটু কমে গিয়েছে ঠিকই, কিন্তু এখনও বাংলার লোক ঐতিহ্য ও হস্তশিল্পের একটা গুরুত্বপূর্ণ অংশ এই কাঠের পুতুল। বিভিন্ন হস্তশিল্প মেলা, বিভিন্ন প্রদর্শনীতেও কিন্তু আজও এই কাঠের পুতুল বাংলার শিল্প সংস্কৃতির প্রতিনিধিত্ব করে চলেছে।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।

কথা হচ্ছে আজকের আপনাদের সাথে বাংলার বিভিন্ন পুতুল নিয়ে। আর পুতুল নিয়ে কথা হবে, পুতুল নাচের কথা হবে না, তা কি হয় বলুন? পুতুল নাচ বিশ্বের অন্যতম প্রাচীন একটা অভিনয় শিল্প। ইতিহাসবিদদের মতে

0: প্রাচীন ভারত, চীন, মিশর এবং গ্রীসে হাজার হাজার বছর আগে থেকেই পুতুলের মাধ্যমে গল্প বলার প্রচলন ছিল। বিনোদন, ধর্মীয় আচার এবং শিক্ষা মাধ্যম হিসাবে পুতুল নাচ কিন্তু ব্যবহৃত হতো অনেক দিন আগে থেকে। ভারতীয় উপমহাদেশে পুতুল নাচের উল্লেখ পাওয়া যায়। প্রাচীন সংস্কৃত সাহিত্য ও লোককথায় এর কিন্তু প্রচলন আছে। ধারণা করা হয় যে প্রায় 2000 বছরেরও বেশি সময় ধরে ভারতের বিভিন্ন ধরনের পুতুল নাচের চর্চা হয়ে আসছে। রাজসভা থেকে শুরু করে গ্রামীণ জীবনযাপন সর্বত্রই এর কিন্তু জনপ্রিয়তা ছিল। বাংলার পুতুল নাচ বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে মধ্যযুগে। গ্রাম বাংলার মেলা, পূজা পার্বণ এবং সামাজিক অনুষ্ঠানে পুতুল নাচ ছিল অন্যতম আকর্ষণ। শিল্পীরা রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, মহাকাব্য মানে মঙ্গলকাব্য এবং বিভিন্ন লোককাহিনী পুতুলের মাধ্যমে কিন্তু মঞ্চস্থ করত। পুতুল নাচের সাধারণত কাঠ, মাটি বা কাপড় দিয়ে তৈরি পুতুল ব্যবহার করা হতো। এগুলো সুতো, কাঠি বা হাতের সাহায্যে পরিচালনা করা হতো। পুতুলের সঙ্গে গান, সংলাপ, ঢোল, করতাল এবং অন্যান্য বাদ্যযন্ত্র যুক্ত হয়ে এক অনবদ্য পরিবেশ সৃষ্টি করত সেই সময়। 19 এবং 20 শতকের যাত্রা, থিয়েটার, সিনেমা এবং পরে টেলিভিশনেরও প্রসারের ফলে পুতুল নাচের জনপ্রিয়তা কিছুটা কমেছে ঠিকই, তবুও গ্রাম বাংলার লোকসংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কিন্তু এটা আজও টিকে আছে। বিভিন্ন লোক উৎসব, সংস্কৃতির মেলা এবং গবেষণার মাধ্যমে এই ঐতিহ্য সংরক্ষণের কিন্তু চেষ্টাও চলছে। পুতুল নাচ শুধুমাত্র তো বিনোদন নয়, এটা বাংলার লোক ঐতিহ্যের এক জীবন্ত অধ্যায়। শতাব্দীর পর শতাব্দী ধরে সুতোয় বাঁধা পুতুলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে গেছে ধর্মীয় কাহিনী, লোকগল্প, শিক্ষা আর আনন্দের বার্তা।
1: রড পুতুল নাচ বা রড পাপেট্রি, এটাকে ডাঙের পুতুল নাচও বলা হয় এবং এই পুতুল নাচ পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার, বিশেষ করে জয়নগর এবং মজিলপুরে এই পুতুল নাচ ভীষণভাবে বিখ্যাত। এই পুতুলগুলো আকারে বেশ বড় এবং ভারী হয় এবং পুতুলের মূল অংশটি একটি বাঁশ বা কাঠের রডের সাথে যুক্ত থাকে। সেই শিল্পী মঞ্চের নিচে আড়াল থেকে কাপড়ের নিচে, কাপড়ের যে তৈরি সেই অস্থায়ী একটা স্টেজ, তার মধ্যে, তার নিচে দাঁড়িয়ে থেকে এই পুতুল পরিচালনা করেন। এছাড়াও রয়েছে তারের বা সুতোর পুতুল নাচ, তুমি যেরকম বলছিলে। নদিয়া জেলায় এই পুতুল ভীষণভাবে বিখ্যাত, হালকা কাঠ বা শোলা দিয়ে তৈরি এই পুতুল। এছাড়াও গ্লাভ পাপেট্রি বা ওই গ্লাভস পরে যে পুতুল নাচ, সেই পুতুল নাচ কিন্তু মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায় প্রচলন সবচেয়ে বেশি। এই পুতুলগুলোর কোনো পা থাকে না, পুতুল শিল্পী নিজের হাতের তালুর মধ্যে আঙুল ঢুকিয়ে এই এটা পরিচালনা করেন এবং সাধারণত একজন শিল্পী একাই দুটি পুতুল দুই হাতে নিয়ে চমৎকার সংলাপের মাধ্যমে খেলা দেখান। আর এই ডাঙের পুতুল কিভাবে হয়ে উঠেছে লড়াইয়ের অস্ত্র, লড়াইয়ের হাতিয়ার, সে কথা বলবো গানের ওপারে।
0: একদমই তাই। আর দেখো, পুতুল নাচ মানেই না কেমন যেন একটা মেলা, কেমন একটা উৎসব আমাদের কাছে ভেসে আসে, তাই না? আর মেলায় যে শুধুমাত্র পুতুল নাচই আমাদের মূল আকর্ষণ হতো তা তো নয়, তার সাথে আরও কত রকম খেলা, আরও কত কিছু আসতো। তাই মেলা, পুতুল নাচ এবং আরও কত কিছু স্মৃতি যেন একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। গানের পরে ফিরছি, কথা হচ্ছে আপনাদের সাথে, মৌসুমী শ্রাবস্তী রয়েছি।

0: বলছিলাম রড পাপেট্রি বা ডাঙের পুতুলের কথা। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট দু ব্লকের অন্তর্গত ঘন জনবসতিপূর্ণ গ্রাম কলস। পালকের বিভিন্ন ধরনের কাজের জন্য এই গ্রামে সুনাম রয়েছে সারা দেশ জুড়ে। কিন্তু প্রদীপের নিচে জমাট অন্ধকারের মতো এই গ্রামে আজও বাল্যবিবাহের মতো কুপ্রথা স্বমহিমায় বিদ্যমান। এই বাল্যবিবাহকে রুখে দিতে একজোট হয়ে লড়ছে কলস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরাই। এই লড়াইয়ে তাদের অন্যতম হাতিয়ার জনপ্রিয় লোকশিল্প পুতুল নাটক। মূলত বাতিল হয়ে যাওয়া জিনিসপত্র দিয়ে তৈরি এই পুতুলগুলিকে লাঠির ওপর বসিয়ে দর্শকদের সামনে উপস্থিত করা হয় বলে স্থানীয়ভাবে এগুলোকে ডাঙের পুতুল নামেই বলা হয় বা ডাঙের পুতুল নামেই পরিচিত। কলসের আকাশে বাতাসে এখন এই ডাঙের পুতুলরাই অসংখ্য নাবালিকার হয়ে কথা বলছে বাল্যবিবাহের বিরুদ্ধে। বড়দের পাশাপাশি স্থানীয় প্রাথমিক স্কুলগুলোর কচিকাচাদের সামনেও বিভিন্ন বিষয়ের ওপর পুতুল নাটক উপস্থাপন করে এই বিদ্যালয়ের ছাত্রীরা।
1: আর এই যে পুতুল নাচের কথা হচ্ছে, সেই পুতুল নাচে কিছু শিল্পী আছেন যারা এই পুতুল নাচকে না বিশ্বের দরবারে নিয়ে গিয়েছেন। রঘুনাথ গোস্বামীকে বাংলার আধুনিক পুতুল নাট্যের অন্যতম অগ্রদূত বলা হয়। তিনি পুতুল নাচকে শুধুমাত্র লোকু বিনোদনের চোখে না দেখে নাট্যশিল্পের মর্যাদা দিতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলার পুতুল নাচের ইতিহাসে রঘুনাথ গোস্বামীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর সৃজনশীলতা ও নিষ্ঠার ফলে পুতুল নাচ গ্রাম বাংলার মেলা থেকে বেরিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চেও পরিচিতি লাভ করেছে। কথা হবে আপনাদের সাথে পুতুল নিয়ে আরও এরকম অনেক বিষয়, তবে গানের ওপারে।

ফিরছি আমরা ছোট্ট একটা সংবাদ বিরতির পর। মৌসুমী শ্রাবস্থী রয়েছে আপনাদের সাথে, আর আপনারা অবশ্যই আছেন আমাদের সাথে। আজ জলসাগরে বাংলার ক্যানভাসে পুতুল নিয়ে কথা হচ্ছে, যেমন ঠিক তেমনই আরও পুতুল নিয়ে কথা হবে। এবং পুতুল শুধু নয়, বাংলার লোকসংস্কৃতির সাথে জড়িয়ে আছে এমন বেশ কিছু বিষয় নিয়ে কথা হবে আপনাদের সাথে।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।

0: crashed at the Jorhat Air Force Station in Assam this morning during a routine sortie, claiming the lives of five air warriors. The Indian Air Force, IAF, has expressed grief at the loss of the lives. The IAF said that a court of inquiry is being constituted to ascertain the cause of the accident. Defence Minister Rajnath Singh has also expressed grief at the loss of five air warriors. The government has appointed Lieutenant General Dheeraj Seth as the next Chief of the Army Staff with effect from 30th of this month. He is presently serving as the Vice Chief of the Army Staff. The present Chief of the Army Staff, General Upendra Dwivedi, is retiring from service the same day. Union Petroleum and Natural Gas Minister Hardeep Singh Puri today said that tensions arising from the conflict involving Iran, the United States and Israel have increased challenges in the global petroleum sector, leading to a rise in crude oil prices. Speaking to the media at Ludhiana in Punjab, Mr. Puri asserted that the centre has, however, taken measures to ensure that Indian citizens are not adversely affected by the increase in fuel prices. As part of the celebrations leading up to the International Day of Yoga IDY 2026, the Ministry of Ayush, in collaboration with the Morarji Desai National Institute of Yoga and Hebbled, will organize a landmark global online yoga event tomorrow. The online yoga session will be held from 6:15 a.m. to 7:35 a.m. and is expected to witness participation from more than 130 countries. In men's cricket, India defeated Afghanistan by 7 wickets in a rain-affected first one-day international of the three-match series in Dharamshala, Himachal Pradesh. Chasing 195 runs, India overhauled the target in 22.5 overs. Indian skipper Shubman Gill scored unbeaten 84 of 66 balls. Earlier put into bat, Afghanistan were bowled out for 194 in 24.5 overs. And that is the end of this news bulletin.
1: কথায় গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM গোল্ড 100.1 FM গোল্ড FM গোল্ড বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে Banglar Canvas.
2: Banglar Canvas আর বাংলার পুতুলের কথা এই নিয়েই আজকের মৌসুমী শ্রাবস্তী রয়েছে আপনাদের সাথে আমরা বললাম কৃষ্ণনগরের মাটির পুতুলের কথা বর্ধমানের কাঠের পুতুলের কথা পুতুল নাচের পুতুলের কথা আর এখন বলবো বাংলার পাটের পুতুলের কথা বাংলার উষ্ণ আবহাওয়া পাট চাষের পক্ষে অনুকূল সেই জন্য সময়ের সঙ্গে পাটের তন্তু প্রস্তুত করে তা থেকে পুতুল তৈরির প্রচলন হয় বহু বছর ধরেই পাটের পুতুল বানানো হয়ে থাকলেও বিগত প্রায় 7 বছরে এই শিল্পে এক বিরাট পরিবর্তন এসেছে যে ধরনের পাটের তন্তু অন্য কোনো জিনিস তৈরিতে কাজে লাগানো সম্ভব নয় সেগুলো দিয়েই রং বাহারি পুতুল তৈরি করা হয় মুর্শিদাবাদের গ্রামীণ মহিলারা এই পুতুল তৈরিতে বিশেষ পারদর্শী বর্তমানে পুতুলের পাশাপাশি নানাবিধ নিত্যনৈমিত্তিক জিনিসপত্র যেরকম চাবির রিং ব্যাগ কম্বল ও অন্যান্য ঘর সাজানোর জিনিসও পাট দিয়ে তৈরি করে থাকেন তারা
3: একদমই তাই বাংলার সাথে পাট শিল্প কিন্তু বেশ বহুদিন ধরে ওতপ্রোতভাবে জড়িত আর পাটের সাথে মানে পাট যেখানে বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয় ঠিক তখন ঠিক সেই সময় পাটের পুতুল পাটের শোপিস বা পাটের তৈরি বিভিন্ন খেলনা এটাও কিন্তু বেশ আমাদের লোকসংস্কৃতির একটা আলাদা অংশ তাই পাটের পুতুলের কথা ভুললেও কিন্তু চলবে না যা আমাদের বাংলার সংস্কৃতির সাথে একেবারে মিলেমিশে একাকার
2: একেবারেই তাই আর গান শুনে ফিরে এসে আমরা গালার পুতুল হিংলোর পুতুল জো পুতুলের কথা বলবো আপনাদের

আমরা কৃষ্ণনগরের মাটির পুতুল দিয়ে কথা বলা শুরু করেছিলাম, এখন বলবো এক অন্যরকম মাটির পুতুলের কথা, যেটাকে বলা হয় হিংলো বা হিঙ্গুল পুতুল, বাঁকুড়ার বিষ্ণুপুরের এক অতি প্রাচীন ঐতিহ্যবাহী মাটির পুতুল। এই পুতুলগুলোকে হিঙ্গুল নামক এক বিশেষ লাল রঙের খনিজ ব্যবহার করে তৈরি করা হয় বলেই এই রকম নাম। সাধারণত কোনো ছাঁচ বা ডাইস ছাড়া সম্পূর্ণ হাতে তৈরি করা হয়। হিঙ্গুল বা হিংলো পুতুলের মূল বৈশিষ্ট্য হল যে কাঁচা মাটি দিয়ে পুতুল গড়ার পর এতে উজ্জ্বল লাল রঙের প্রলেপ দেওয়া হয়। এই পুতুলগুলোর সাধারণত হাত থাকে না, তবে সন্তান কোলে, জননী বা ষষ্ঠী পুতুলের ক্ষেত্রে হাত হয়, হাত তৈরি করা হয়। প্রাচীন রীতি অনুযায়ী এই পুতুল তৈরিতে সিনাবার নামক খনিজ ব্যবহার করা হয়, তার থেকেই এই লাল রং। ষষ্ঠী পুজো, জিতাষ্টমী বা বিভিন্ন ব্রত ধর্মীয় অনুষ্ঠানে এই পুতুলগুলো প্রয়োজন হয়। হিংলো পুতুলের পাশাপাশি বিভিন্ন রকম শিয়াল, শকুনি, ঘোড়াচাপা, বরকনে, রাবণ কাটা পুতুলও তৈরি করা হয়। বর্তমানে বিষ্ণু

0: এর পরিবারের মহিলারা এই পুতুল পরম যত্নে তৈরি করে থাকেন।
1: আর এই যে এই হিংলোর পুতুলের কথা হচ্ছে, এর কিন্তু বিশেষ কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে নরম মাটি দিয়ে তৈরি হয়, তারপরে বিশেষ খনিজ পদার্থ, সেই যেটা বলা হচ্ছিল হিঙ্গুল, সেটা দিয়ে কিন্তু এই পুতুলটা তৈরি করা হয়। আর আকারে ছোট হয়, অনেক সময় আঙুলের মতোই হয়। মানে আপনি যদি ওনার মানে এই পুতুলের সাইজটা বুঝতে চান, তাহলে আপনার আঙুলের সাইজের মতো পুতুলও কিন্তু হয়। উজ্জ্বল লাল রং এবং অন্যান্য প্রকৃতির রঙের সাথে কিন্তু এটা সাজানো হয়। যা যা রং ব্যবহার করা হয় এই পুতুলগুলো তৈরি করতে, সবই প্রকৃতি থেকে পাওয়া যায় এমন জিনিস দিয়েই এই রং তৈরি করা হয়। আর পুতুলগুলোর গায়ে কিন্তু ফ্রক, টুপি এবং নানান লোকজ পোশাকের ছাপও দেখা যায়। প্রধানত মহিলারা কিন্তু এই পুতুল তৈরি করে, বাঁকুড়ার বিষ্ণুপুরের হিংলোর পুতুল।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

0: আমরা বিভিন্ন রকম পুতুলের কথা বলছিলাম, আর এখন বলবো গালার পুতুলের কথা। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়, পুরুলিয়ায়, মেদিনীপুরে এই গালার পুতুল পাওয়া যায়। উজ্জ্বল রঙের চমৎকার নকশাযুক্ত ছোট ছোট এই পুতুলগুলো বিভিন্ন দেবদেবী, প্রাণী এবং মানুষের আদলে তৈরি হয়। এই যে এই গালার পুতুল, অনেকেই কিন্তু এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং গালার পুতুল তৈরি হয় এক আশ্চর্য পদ্ধতিতে, যা একাগ্র মনোযোগ এবং অসীম ধৈর্যের ফসল। প্রথমে উইয়ের ঢিপি থেকে মাটি সংগ্রহ করে তা জলে ভিজিয়ে রেখে দেওয়া হয়। মাটি গেঁজে উঠলে সেটা দিয়ে পুতুলগুলো তৈরি করা হয়। তারপর রোদে শুকিয়ে আগুনে সেকা হয় এবং সারাশি দিয়ে জ্বলন্ত কয়লার ওপর ধরে পুতুলগুলোর ওপর ঢালা হয় গালার পরত। সবশেষে গালার সরু সুতো দিয়ে নানান রকম আলপনা আঁকা হয় সেগুলোর গায়ে। দেখতে কিন্তু ভারী চমৎকার হয়।
1: একদমই তাই। আর এই যে কাঠের ওপর গালার প্রলেপ দিয়ে তৈরি লাল, হলুদ, সবুজ, কালোসহ আরও বিভিন্ন রঙের, উজ্জ্বল রঙের কিন্তু ব্যবহার হয় এই গালার পুতুলগুলোতে। পুতুলগুলোতে লোকজ জীবনের নানান চরিত্র ফুটে ওঠে। টেকসই এবং হাতে তৈরি হওয়ায় প্রতিটা পুতুলে কিন্তু একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন। আর এই যে পুতুলগুলোর কথা বলছি, মানে গালার পুতুল, এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী লোকশিল্প। এখানে গালা বলতে বোঝায় এক ধরনের প্রাকৃতিক রজন বা লাক্ষাকে, যা গাছ থেকে সংগ্রহ করা হয়। আর এই গালা ব্যবহার করে কাঠের ওপর রঙিন আবরণ দিয়ে সুন্দর পুতুল, খেলনা এগুলো তৈরি করা হয়। এরকম আরও বিভিন্ন ধরনের পুতুল নিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে গানের পরে।

0: আমরা বলছিলাম পুতুলের কথা, পুতুল নাচের পুতুলের কথা। আর সময় যেহেতু কমে আসছে, বলতে ইচ্ছে করছে মুখোশের কথা। পুতুল যদি হয় বাংলার ঘরের গল্প, মুখোশ হল বাংলার উঠোনের উৎসব আর নাটকের প্রাণ। পুরুলিয়া থেকে উত্তরবঙ্গ, মুখোশের এই বিস্তার অত্যন্ত বৈচিত্র্যময়। পুরুলিয়ার ছৌ মুখোশ, চরিতা গ্রামের সেই মুখোশ, ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়া এই ছৌ নাচের মূল আকর্ষণই হল এর বিশাল জমকালো মুখোশ। কাগজ, কাপড়ের মণ্ড আর মাটির ছাঁচে তৈরি এই মুখোশগুলোতে ফুটিয়ে তোলা হয় দুর্গা, কার্তিক বা মহিষাসুরের মতো পৌরাণিক চরিত্রদের। ছৌ নাচের জন্য ব্যবহৃত বর্ণময় এবং ঐতিহ্যবাহী মুখোশ তৈরির প্রধান কেন্দ্র হল পুরুলিয়ার জেলার চরিতা গ্রাম। এটি বাগমুন্ডি ব্লকে অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই মুখোশগুলো কাগজ, মাটি এবং আঠার মণ্ড বা পেপার ম্যাশ দিয়ে তৈরি করা হয়। তারপর পালক, চুমকি ইত্যাদি দিয়ে সাজানো হয়। এক অনন্য শিল্পকর্ম, ইতিমধ্যেই জিআই ট্যাগ পেয়েছে এই মুখোশ।
1: আর এই যে মানুষের সভ্যতার ইতিহাসের সাথে মুখোশের যে ব্যবহার, তা কিন্তু হাজার হাজার বছরের পুরনো। প্রাচীনকালে ধর্মীয় আচার, উৎসব, যুদ্ধ এবং নাট্যাভিনয়ের জন্য বিভিন্ন ধরনের মুখোশ কিন্তু ব্যবহার করা হতো। অনেক সমাজে বিশ্বাস করা হতো মুখোশ মানুষের মধ্যে দেবতা বা আত্মার বা বিশেষ কোনো শক্তির প্রতীককে প্রকাশ করে। বাংলার লোকসংস্কৃতিতে মুখোশ বিশেষ গুরুত্ব রয়েছে। মুখোশের বিশেষ করে পশ্চিমবঙ্গের চরিতা গ্রাম, যেটার কথা তুমি বলছিলে, সেখানে তো মুখোশের একটা আলাদাই আভিজাত্য, আলাদাই একটা মুখোশের ঘর বলা যায় সেটা। এই মুখোশগুলো দেবদেবী, অসুর, পশু পাখি, পৌরাণিক চরিত্র, এই সব রূপ যেমন ফুটে ওঠে, তেমনই ফুটে ওঠে বাংলার লোকসাহিত্যের। পুরুলিয়ার ছৌ নাচ বা উত্তরবঙ্গের সেই মুখোশ, সব কিছুই কিন্তু বাংলার লোকসাহিত্যকে, লোকসংস্কৃতিকে কোথাও না কোথাও বয়ে নিয়ে যায়।
0: একেবারেই তাই। গান শুনে ফিরে এসে বলবো গমিরা মুখোশের কথা, বলবো গামছা মুখোশ, কুশমুন্ডির

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

0: বাংলা ক্যানভাসে আজকের কোথায় যেন আমরা সেই ছোটবেলায় ফিরে যাচ্ছি, কেননা আমরা বাংলার পুতুলের কথা বলছি। পুতুল মানেই তো বাংলার সেই শৈশবে ফিরে যাওয়া, তাই না?
1: একেবারেই তাই। আর যে সমস্ত কথা বলছিলাম পুরুলিয়ার ছৌ মুখোশের কথা, আর এখন বলবো কুশমন্ডি মুখোশের কথা। ভারতের পশ্চিমবঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে এই মুখোশ তৈরি করা হয়। এর প্রধান উপাদান হলো নিম, গামার বা আম গাছের গুড়ি এবং বাঁশ কেটে এই মুখোশ তৈরি করা হয়। প্রথমে কাঠের টুকরো জলে ভিজিয়ে শুকিয়ে এবং ছেনি হাতুড়ি দিয়ে নিখুঁত আকার দেওয়া হয়। মুখোশ রং করতে আগে প্রাকৃতিক রং ব্যবহার করা হলেও এখন উজ্জ্বল অ্যাক্রিলিক বা এনামেল রং ব্যবহার করা হয়। হিন্দু পৌরাণিক চরিত্র, দেবদেবী, বিভিন্ন রকম ভূত, পশু পাখি, স্থানীয় গ্রামীণ মানুষের মুখের আদলে এই কুশমন্ডি মুখোশ তৈরি করা হয়। গ্রামবাসীদের বিশ্বাস, এই মুখোশ পরে নাচ করলে গ্রামে মঙ্গল আসে এবং অশুভ শক্তি দূর হয়।
0: আর এর সাথে সাথে চলে যাই গম্ভীরা মুখোশের কথায়। এই গম্ভীরা মুখোশ মালদা জেলার লোকসংস্কৃতিতে ব্যবহৃত একটা মুখোশ, মানে গম্ভীরা মুখোশ বাংলার অন্যতম প্রাচীন লোকশিল্পের একটা নিদর্শন বলা যায়। এটা মূলত মালদা জেলা এবং তার আশেপাশের অঞ্চলের গম্ভীরা লোকনৃত্যের বা লোকনাট্যের ব্যবহৃত হয়। গম্ভীরা উৎসব সাধারণত চৈত্র সংক্রান্তির উপলক্ষে অনুষ্ঠিত হয় এবং এর মাধ্যমে সামাজিক, রাজনৈতিক ও দৈনন্দিন জীবনের নানা বিষয় হাস্যরসের সঙ্গে কিন্তু একে তুলে ধরা হয়। গম্ভীরা লোকসংস্কৃতির উৎপত্তি কয়েকশো বছর আগে। প্রথম দিকে এটা ছিল ধর্মীয় আচারভিত্তিক অনুষ্ঠান, যেখানে শিব ঠাকুরকে কেন্দ্র করে গান এবং নৃত্য পরিবেশন করা হতো। পরে অবশ্য এটা সামাজিক সচেতনতা ও লোকবিনোদনের সম্পূর্ণ মাধ্যম হয়ে উঠেছিল। আর এই মুখোশের বৈশিষ্ট্য যদি বলেন, তাহলে হচ্ছে সাধারণত কাঠ, মাটি বা কাগজের মণ্ড দিয়ে তৈরি হয় এই মুখোশ। আর মুখোশের মুখাবয়বকে বড় করে এবং অতিরঞ্জিত করে কিন্তু ফুটিয়ে তোলা হয়। দাদু, নাতি

0: গ্রাম প্রধান, কৃষক বা অন্যান্য সামাজিক চরিত্রের রূপ দেখানো হয় এই মুখোশ পরে। উজ্জ্বল রং আর ব্যবহার করা হয় এই মুখোশে যাতে চরিত্রগুলো ফুটে ওঠে।
1: একেবারেই তাই। এবং এই মুখোশ পরলেও একটা প্রচলিত কথা আছে যে নর্তকদের শরীরে একটা শক্তির ভর হয়। এই সমস্তই গীতিকথা বা চলে আসা কথা। আমরা শুনে নিই গান, তারপর আবার শুনব আমাদের কথা।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

সময় একদম শেষ হয়ে আসছে, যেই পুতুলের কথা না বললেই নয়, তাহলে পশ্চিম মেদিনীপুরের লোকশিল্পের একটি অন্যতম নিদর্শন জো পুতুল। এটি মূলত মা এবং সন্তানের আদলে তৈরি মাটির পুতুল। হাত দিয়ে টিপে টিপে গড়া হয় পুতুলটা, আর মূলত পটুয়া সম্প্রদায়ের মহিলারাই এই শিল্পের প্রধান কারিগর। কাদা মাটির তাল দিয়ে হাত দিয়ে টিপে এই পুতুলগুলো তৈরি করা হয়। এগুলো কোনো ছাঁচে তৈরি হয় না। এই পুতুলের মূল বিষয় হলো মা এবং সন্তান, অনেক সময় কোলে থাকে সন্তান, এবং যেহেতু জোড়া সেহেতু জো শব্দটি ব্যবহার করা হয়। লোকবিশ্বাসে এটি মূলত ষষ্ঠী পুতুল হিসেবে পরিচিত। সন্তানের সুস্থতা কামনায় এই পুতুল গড়া হয়। কাঁচা মাটি শুকিয়ে হালকা আগুনে পোড়ানো হয় এবং তারপর এতে রং দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নয়াগ্রাম বা পটুয়াপাড়া এবং ফুলজান এলাকায় এই পুতুল তৈরি করা হয়। পুতুল

বা মুখোশ, পুতুল নাচ হোক বা গম্ভীর আর আসর, প্রতিটি লোকশিল্পই আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং শিখরের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। মাটি, কাঠ এবং শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া তৈরি হয় এই শিল্পকর্মগুলো। শুধু বিনোদনের মাধ্যম নয়, এগুলো আমাদের লোকজ ঐতিহ্যেরও জীবন্ত একটা দলিল। আধুনিকতার দৌড়ে অনেক কিছু বদলে গেলেও এই শিল্পগুলোর মধ্যে আজও বেঁচে আছে বাংলার গ্রাম, মানুষের জীবন, আনন্দ, বিশ্বাস এবং সংগ্রামের গল্প। তাই এই ঐতিহ্যকে সংরক্ষণ করা এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। বাংলার লোকশিল্পের এই অমূল্য সম্পদ যুগ যুগ ধরে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করে চলুক, এই শুভকামনাই আমরা রাখছি। এবং যেতে যেতে আজকের শুভরাত্রি বলছি, এবং পুতুল, মুখোশ এই সব কিছু না উৎসব মেলার সাথে জড়িত, তাই যেতে যেতে মৌসুমী আর শ্রাবস্তী এমন একটা গান রেখে গেল যা কিনা মেলার গান নামেই পরিচিত। শুভরাত্রি।

ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের ভাই, পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না কোথায় উড়ে।

স্টুডিও ঘড়িতে সময় বলছে রাত 12টা বেজে 56 মিনিট হয়ে 20 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা আধুনিক গান। পরবর্তী গানটি শুনবেন শিল্পী রূপঙ্কর বাগচি এবং শুভমিতার দ্বৈতকণ্ঠে।

স্টুডিও ঘড়িতে সময় বলছে রাত 1:16 হয়ে 26 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা আধুনিক গান। শুনছেন রূপঙ্কর বাগচি এবং শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈতকণ্ঠে আধুনিক গান।

আজকের অনুষ্ঠানের পরবর্তী তথা শেষ শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। শেষ গানটি শুনব তারই কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন একযোগে ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে। স্টুডিও ঘড়িতে সময় বলছে রাত 2:02। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। আজকে প্রথমে শুনবেন 1974 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি মৌচাক। এই ছায়াছবি থেকে প্রথম গানটি শুনবেন মান্না দে এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

0: হয় ছানা
1: ঘোড়ার ডিম।

যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাব খাবে, নারীর গড় নারীর ধরন বদলে কি আর যাবে। শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলা মানা, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা।

0: বড়।
1: মোটেই না মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ।
0: নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি। বুঝলে নারী, ওই লক্ষ ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

বলতে কি বলে ফেলি একে ওকে, যদি জগাই মাধাই কিছু মনে করো না, যদি জগাই মাধাই না।

গান শুনছেন ছায়াছবি মৌচাক থেকে। পরবর্তী গানের শিল্পী আশা ভোসলে।

শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গান। এখন শুনবেন ছায়াছবি অপরাজিতা তুমি থেকে প্রথম গানটি, রূপঙ্কর বাগচির কণ্ঠে।

শুনছেন ছায়াছবি অপরাজিতা তুমি থেকে গান। পরবর্তী গানটি শুনবেন শিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং শান্তনু মৈত্রের কণ্ঠে।

স্টুডিওর ঘড়ি কাটা জানা দিচ্ছে সময় রাত 2:29:10। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গান।

পরবর্তীতে শুনবেন 1977 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি আনন্দ আশ্রম। এই ছায়াছবি থেকে প্রথম গানটি শ্যামল মিত্র এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈতকণ্ঠে।

শুনছেন ছায়াছবি আনন্দ আশ্রম থেকে বাংলা ছায়াছবির গান। পরবর্তী গানটি শুনবেন শিল্পী শ্যামল মিত্রের কণ্ঠে।

শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গান। আর আজকের অনুষ্ঠানের শেষ ছায়াছবি হংসরাজ। এই ছায়াছবি থেকে প্রথম গানটি শুনবেন শ্যামাশ্রী মজুমদারের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে। স্টুডিও ঘড়িতে সময় বলছে এখন রাত 3:15। আর এখন শুনবেন নানা রঙের গান, নানা রঙের গানের অনুষ্ঠান।

0: ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গানের অনুষ্ঠানে শুনছেন লোকগীতি, পরিবেশনায় উজান।
1: হাই দেখো গো, তুই থাক কেনে গো?

নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন লোকগীতি, এখন শুনবেন ভক্তিগীতি, পরিবেশনায় উৎসব দাস।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী আরশাদ আলী খান, রাগ ভৈরব। তবলায় ছিলেন কৌশিক ব্যানার্জি এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। এবারে শুনবেন খেয়াল, শিল্পী প্রদীপ্ত নাথ, রাগ মিয়া কি টোড়ি।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী প্রদীপ্তা নাথ, রাগ মিয়া কিটোরি, তবলা সঙ্গতে ছিলেন প্রণব গুহ ঠাকুরতা, হারমোনিয়ামে রতন নট্ট। আর কয়েক মুহূর্ত, তারপরে শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন।

0: কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 14 জুন রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতোই জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আজ ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে বা বিশ্ব রক্তদাতা দিবস, আর এই বিশেষ দিন উপলক্ষে আজকের গল্প রক্তের বন্ধন। আজকের এই বিশেষ দিনটি আমরা নানানভাবে পালন করব। প্রচুর জায়গায় রক্তদান দিবস পালন করা হবে, ব্লাড ব্যাঙ্কগুলিতে প্রত্যেকটি গ্রুপের রক্তের সঞ্চয় করা হবে, আর যাদের রক্ত প্রয়োজন নানান চিকিৎসার ক্ষেত্রে তাদের মুখে একটু হাসি ফুটে উঠবে। আজকের এই বিশেষ দিনটি এই জন্যই পালন করা হয়। গল্পের মাঝে মাঝে আমরা যেমন সুরের আশ্রয় নিই, আজ সুরে সুরে একটু সময় নিয়ে তারপরে আসব আজকের গল্পে।
1: আর যিশুর রক্ত সেতু মানুষের কল্যাণের তরে, গোলাপের রক্ত

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে অসাধারণ এই ছবির গান। প্রভু যিশুর সব কিছুকেই ব্যাখ্যা করা হয়েছে মানব জাতির নানান প্রতীক হিসেবে। গানের ব্যাখ্যায় যাচ্ছি না, বরং চলে আসি আজকের গল্পে। আজকের গল্প রক্তের বন্ধন। এক বর্ষার দিনের শেষ বিকেল, কলকাতা থেকে কৃষ্ণনগরগামী বাসটি হঠাৎই নদীয়ার কাছে একটা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার ধারে উল্টে পড়ল। চারিদিকে চিৎকার, কান্না আর বিশৃঙ্খলা। স্থানীয় লোকজন আর প্রশাসনের সহায়তায় আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেই আহতদের মধ্যে ছিলেন 70-এর স্কুল শিক্ষক অমরেশ চৌধুরী। স্ত্রী বহু বছর আগেই মারা গিয়েছেন, একমাত্র ছেলে সৌম্য চাকরিসূত্রে বিদেশে থাকে। অমরেশবাবু অবসর নেওয়ার পর থেকে বেশিরভাগ সময় একাই কাটাতেন আর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজনে এদিকে ওদিকে যেতেন, বন্ধুবান্ধব এইভাবেই ওনার চলে যাচ্ছিল। অন্যদিকে ওই যে হাসপাতালে যেখানে ভর্তি করা হয়েছিল অমরেশবাবু এবং অন্যান্য আহতদের, সেখানেই অন্য একটা কাজে এসেছিলেন 23 বছরের যুবক আরিফ রহমান, পাশে জেলার একটা ছোট্ট গ্রামের ছেলে। সে সদ্য নার্সিং প্রশিক্ষণ শেষ করে একটা বেসরকারি হাসপাতালে চাকরির জন্য সাক্ষাৎকার দিতে এসেছিলেন তিনি। দুর্ঘটনার খবর শুনে তিনিও স্বেচ্ছাসেবকদের সঙ্গে আহতদের সাহায্য করতে এগিয়ে যান। ডাক্তাররা পরীক্ষা করে জানালেন অমরেশবাবুর প্রচুর রক্তক্ষরণ হয়েছে আর তার রক্তের গ্রুপ ছিল বিরল ও নেগেটিভ। এটাই হচ্ছে সবচেয়ে সমস্যা। আর হাসপাতালের ব্লাড ব্যাংকে সেই মুহূর্তে পর্যাপ্ত রক্তও ছিল না। আতঙ্কিত চিকিৎসকেরা আত্মীয় স্বজনের খোঁজ করছিলেন। অমরেশবাবুর বিদেশে থাকা ছেলে অসহায়ভাবে ফোনে ভেঙে পড়ছে, কিন্তু হাজার হাজার মাইল দূর থেকে বাস্তবিক সে কিছুই করতে পারছে না। সে অসহায়, নিরুপায়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সাবিত্রী ঘোষের কণ্ঠে এই গানটি, আর অসহায় এইরকম বহু মুহূর্ত আসে আমাদের সবারই জীবনে। এখানে অসহায় বাবা, অসহায় চিকিৎসক, অসহায় সন্তান, সবাই চেষ্টা করছে কিন্তু বাস্তবে কোনো চেষ্টাই সফল হচ্ছে না। কি করা যায়? ডাক্তাররাও খুব চিন্তিত, আর বলেন একটা কথা, পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই, আর সেই সমাধান সূত্রই নানানভাবে আমাদের জীবনে এসে উপস্থিত হয়। তাকে শুধু গ্রহণের আর উপলব্ধির অপেক্ষা। এরকম যখন একটা অসহায় মুহূর্ত

ঠিক তখনই আরিফ রহমান ও এগিয়ে এসে ডাক্তারকে বলল, স্যার আমারও ব্লাড গ্রুপ ও নেগেটিভ, যদি কাজে লাগে আমি রক্ত দিতে প্রস্তুত স্যার। তার কথা শুনে ডাক্তাররা পরীক্ষা করে দেখলেন, সব কিছু ঠিক আছে। কয়েক মিনিটের মধ্যেই আরিফের রক্ত অমরেশবাবুর শরীরে ধীরে ধীরে প্রবাহিত হতে শুরু করল। অপারেশন সফল হল, মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন অমরেশ চৌধুরী। জ্ঞান ফেরার পর ডাক্তার তাকে সব কথা জানালেন, যে ছেলেটি আপনাকে বাঁচিয়েছে সে আপনার কোনো আত্মীয় নয়, কিন্তু তার রক্ত আপনার শরীরে বইছে। অমরেশবাবুর চোখ ভিজে উঠল। আরিফ তখন হাসপাতালের বারান্দায় চুপচাপ বসেছিল। অমরেশবাবু তাকে কাছে ডেকে কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা তুমি কে? মৃদু হেসে আরিফ উত্তর দিল, আমি কেউ না স্যার, একজন মানুষ মাত্র। না বাবা, আজ থেকে তুমি শুধু একজন মানুষ নও, তুমি আমার জীবনের অংশ। এই বলে তার হাত দুটো তিনি জড়িয়ে ধরলেন। সেদিনের সেই পরিচয় থেকেই শুরু হয়েছিল অমরেশবাবু ও আরিফের নতুন সম্পর্কের গল্প।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: রক্তের মধ্যে সম্প্রীতি কথা গানে গানে শুনছিলাম মালবিকা দাসের কণ্ঠে। অমরেশবাবু জানতে পারেন আরিফের বাবা একজন রিক্সা চালক ছিলেন। ওর ছোটবেলাতেই তিনি মারা যান। মা মানুষের বাড়িতে কাজ করে ছেলেকে মানুষ করেছেন। অভাব ছিল কিন্তু সততা আর মানবিকতার শিক্ষা ছিল অটুট। ধীরে ধীরে অমরেশবাবু আর আরিফের মধ্যে যোগাযোগ বাড়তে থাকল। সপ্তাহে একদিন ফোন, মাসে একবার দেখা, তারপর উৎসব, আনন্দ, দুঃখ সব কিছুতেই তারা একে অপরের খোঁজ রাখতে শুরু করলেন। দুর্গাপূজার সময় অমরেশবাবু নিজেই আরিফ আর ওর মাকে বাড়িতে নিমন্ত্রণ করলেন। আরিফের মা হাসিনা বেগম প্রথমে দ্বিধায় ছিলেন, বললেন, আমরা গরিব মানুষ, আপনাদের বাড়িতে গেলে কি আমাদের মানাবে? অমরেশবাবু হেসে বললেন, মানুষের বাড়িতে মানুষের আসতে কি কোনো বাধা থাকে? সম্পর্কটাই তো আসল। সেদিন একসঙ্গে খাওয়ার সময় বহু বছর পর অমরেশবাবুর বাড়িতে আবার কথা হাসির শব্দ ফিরে এলো। ফাঁকা ডাইনিং টেবিলে যেন প্রাণ ফিরে পেল। এমন করেই একটা দুর্ঘটনা, দুটো অচেনা অজানা মানুষ তাদের জীবন পারিবারিকভাবে কাছাকাছি এনে দিল। এভাবেই আমাদের অনেকেরই জীবনে অনেক পরিবর্তন, কখনো কোনো দুর্ঘটনা দারুণ কিছু প্রাপ্তি বয়ে আনে। এইটাই জীবন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। আর চলে যাই আজ রক্তের বন্ধন এই গল্পে, যেখানে একটা অ্যাক্সিডেন্ট, বলা যায় একটা টার্নিং পয়েন্ট হয়ে উঠেছিল অমরেশবাবুর জীবনে, অবশ্যই আরিফের জীবনেও। বছর পাঁচেক পর আবারও এক বিপদের সম্মুখীন হলেন অমরেশবাবু। ওনার কিডনির সমস্যা ধরা পড়ল। ছেলে সৌম্য এবার দেশে আসতে পারল, কিন্তু না, উপযুক্ত কিডনি দাতা কিছুতেই পাওয়া যাচ্ছিল না, তার খোঁজ চলছিল। খবর পেয়ে আরিফ ছুটে এলো, বলল, বাবা পরীক্ষা করে দেখুন, যদি আমার কিডনি মিলে যায় আমি দেব। অমরেশবাবু বিস্ময়ে চমকে উঠলেন। আরে তুমি কি পাগল হয়েছ? তোমার এইটুকু বয়স, আর ঋণী করো না আমায়, আমি তোমার কে বলো তো? আরিফ তখন খুব শান্ত গলায় বলে, যেদিন আমার রক্ত আপনার শরীরে প্রবাহিত হয়েছিল সেদিন থেকেই আপনি আমার একেবারে আপনার মানুষ হয়ে গেছেন। সম্পর্ক শুধু জন্মে তৈরি হয় না, ভালোবাসা আর দায়িত্ব থেকেও তো জন্মায়। যদিও শেষ পর্যন্ত অনেক পরীক্ষা নিরীক্ষার পর সৌম্যর কিডনি উপযুক্ত বলে প্রমাণিত হলো, কিন্তু সেই মুহূর্তে অমরেশবাবু বুঝেছিলেন রক্তের সম্পর্ক সবসময় জন্মসূত্রে আসে না, কখনো কখনো মানবতা, ত্যাগ আর ভালোবাসাই নতুন রক্তের বন্ধন সৃষ্টি করে। কি অদ্ভুত, জীবনে অনেক কিছু আসে, অনেক বিপদ আপদ, অনেক মুশকিল, অনেক সমস্যা, কিন্তু সময়ও বুঝিয়ে দেয়। কোথাও না কোথাও ঠিক যেন কোনো সমাধান সূত্র পাওয়া যায়, মিলে যায়, আর এটাই বাস্তব।